গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। শিল্পী তাপসী রায় চৌধুরীর কণ্ঠে শুনছিলেন এই গান। ঘুরতে সময় 5:42। সৌম্যকান্তির সঙ্গে রয়েছে 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন সকলকে স্বাগত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছি। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন 107 FM রেনবোতে অনুষ্ঠান ভোরাই। আজকে ভোরাইয়ের উপস্থাপনায় অরুণিমা ঘোষ। প্রান্তিক কাব্যগ্রন্থের পঞ্চম রচনা। পশ্চাতে নিত্য সহচর অকৃতার্থ হে অতীত, অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতে নিয়েছ আমার সঙ্গ, পিছু ডাকা অক্লান্ত আগ্রহে আবেশ আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার। বাসা ছাড়া মৌমাছির গুনগুন গুঞ্জরণ যেন পুষ্পরিক্ত মৌনী বনে, পিছু হতে সম্মুখের পথে দিতেছ বিস্তীর্ণ করি অস্ত শিখরের দীর্ঘ ছায়া। নিরন্ত ধূসর পাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া পশ্চাতের সহচর, ছিন্ন কর স্বপ্নের বন্ধন রেখেছ হরণ করি মরণের অধিকার হতে বেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা মৃত্যুরে ফিরায় দাও। আজি মেঘমুক্ত শরতের দূরে চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকের বাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারই হব অনুগামী। এবারে শিল্পী স্বাতী গোস্বামী বসু।

আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানের শেষ গান শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে পথ চেয়ে যে কেটে গেল। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো বিদায় চেয়ে নেব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। যদিও রয়েছি সকাল ছটা পর্যন্ত, আপনারা 107 FM রেনবো শুনতে থাকুন আজকের আনন্দধ্বনির শেষ গান আজকের মতো শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
2: নমস্কার নমস্কার, প্রভাত বিনার তারে তারে আজ আনন্দভোজ, আর সেই আয়োজনে আপনাকে সঙ্গে নিয়ে রয়েছি আমি আর জি সংযুক্তা।

আজ 18 জুন, আজ আন্তর্জাতিক পিকনিক দিবস। ওই যে বলছিলাম একটু আগে আনন্দ ভোজের কথা, আজ তো সেই দিন যে দিনটায় নিজেকে একটু ডিটক্স করতে চলুন না, যাই প্রকৃতির কাছে, হোক না এক কিংবা দুই কিংবা তিন ঘন্টার জন্য, হোক সেটা নদীর কাছে কিংবা কোনো পার্কে। 18 জুন দিনটি প্রতি বছর পালিত হয় সব কাজ সব চাপ ভুলে, প্রিয়জন বন্ধুবান্ধবের সঙ্গে মন খুলে প্রকৃতির কাছে গিয়ে একটু হাসি আড্ডা দেওয়ার লক্ষ্যে। হয়তো ভাবছেন সকাল সকাল তাও আবার এমন ঠাসা কাজের দিনে পিকনিক, তাও আবার এই গরমে। ঠান্ডা গরম অনুভূতি আসলে খুব আপেক্ষিক শব্দ, জানেন তো। এই যে আমি দিন কয়েক আগে উটি থেকে ফিরলাম, তো ওখানে এখন বেশ মনোরম ঠান্ডা। ছবি দেখতে দেখতে মনটিকে নিয়ে চলে যাই একেবারে সেই খানটিতে। গরম কলকাতায় বসে তেমন আর অনুভূত হয় না। গানে গানে চলুন ঘুরে আসি, কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায়।

আন্তর্জাতিক পিকনিক দিবস পালন করার কথা কেন ভাবলেন কিছু মানুষ? আসলে আমাদের মনের স্ট্রেস কমায় খোলা আকাশ, প্রিয়জনের সঙ্গে গাছগাছালির মাঝখানে বসে খাওয়া আর আড্ডা মন একেবারে চাঙ্গা করে দেয়। পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বেস্ট অজুহাত হলো এমন সব দিন। হয়তো বলছেন, আর আড্ডা, এদিকে তো কাজের পাহাড়। হ্যাঁ, কাজ তো থাকবেই, তাহলে এক কাজ করতে পারেন। আবার কাজ? না না, এটা অকাজের কথা। একটু সন্ধ্যের দিকেই না হয় বেরিয়ে পড়ুন না, প্রিয়জনকে সঙ্গে নিয়ে একটু আউটারে যান, কলকাতা থেকে একটু বাইরে বা শহর ছাড়িয়ে একটু বাইরে, যে যেখানে বসে 100.1 FM গোল্ড টিউন করে শুনছেন প্রভাত মিনার যে সংযুক্তার সঙ্গে, তাদের প্রত্যেককেই একটাই অনুরোধ করব। এরকম কিছু কিছু দিন নির্দিষ্ট করা থাকে আমাদের মনকে ভালো রাখার জন্য, তাই সেই দিনগুলোকে কাজে লাগান। কাজের শেষে মানে কাজের পাহাড় সামলে একটু সময় হাতে নিয়ে চলুন, বেরিয়ে পড়ি আজ কোথাও একটু দূরে বা শহরের মধ্যিখানে, গ্রামের কোথাও, পুকুরের ধারেই না হয় হোক, সবাই মিলে, বন্ধু বান্ধব সকলে মিলে হই হই করে আড্ডা দিতে দিতে, গান খাওয়া সবটা নিয়েই আমাদের এই আন্তর্জাতিক পিকনিক দিবস উদযাপন কেমন হবে বলুন? আর কী কী ডেস্টিনেশন হতে পারে সে খবর দেব তো নিশ্চয়ই, কিন্তু তার আগে একটুখানি গানের সঙ্গে থাকি।

রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

বোঝাই গেল আনন্দ আয়োজনে দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ছুটির ঘণ্টা একটুখানি মনের মধ্যে যদি টুংটুং করে বাজতে শুরু করে তাহলে তো কথাই নেই, আর যদি নাও বাজে তাহলে নিজের মতো করে একটু বাজিয়ে দিন। দামি রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার ফুটপাতের খাবারও দারুণ লাগে, বিশেষ করে কলকাতায় বা একটু শহরতলিতে এত বৈচিত্র্যময় সমস্ত স্ট্রিট ফুড পাওয়া যায় যে বলার নয়। সদল বলে গিয়ে মোমো, পিৎজা, দোসা, চাট, মোগলাই, ফুচকা খেতে খুব বেশি তো খরচ হয় না, তাই না? আর এর ঠোঙা ওর প্লেট থেকে ছো মেরে তুলে নিয়ে মুখ কবরে চালান করে দেবার আনন্দই আলাদা, কে বলেন? আর তা না হলে একটা মাদুর আর ঘরের খাবার নিয়ে বাড়ির কাছাকাছি কোনো নদীর ঘাটে কিংবা লঞ্চে ভাসতে ভাসতেও তো গানা আর খানা চলতেই পারে।

আচ্ছা, এতগুলো দিন থাকতে শুধু পিকনিকের একটা গোটা দিন কেন? কী এর তাৎপর্য? 18ই জুন শুধু খাওয়া দাওয়ার দিন নয়, এর পেছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। এই শহুরে কংক্রিটের জঙ্গলে বসে পড়াশুনোই বলুন বা কাজকর্ম, আমাদের শরীরকে আমাদের মনকে ক্লান্ত করে দেয় বড্ড। কখনো কখনো ভীষণ একা লাগে, তাই না? এরকম কিছু দিন এসে আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে প্রকৃতিরই অংশ। মাটিতে বসা, গাছের ছায়া, পাখির ডাক, এগুলো আমাদের মন মস্তিষ্ককে রিল্যাক্স করে দেয়, স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। প্রকৃতির সাথে রিকানেক্ট করতে পারলে মন সবুজ থাকে। বিশেষ করে এই যে আমরা কংক্রিটের জঙ্গলে বসে নানা কথা বলি, নানা কাজের মধ্যে ডুবে থাকি, কখনো একেবারে ফোনের মধ্যে এমনভাবেই ডুবে থাকি যে আশপাশে কি ঘটছে, কে কি বলছে, কোনো কিছুই আমাদের কর্ণকুহরে প্রবেশ করে না। সেটা কিন্তু খুবই খারাপ কথা, একেবারেই ভালো কথা নয়। তো সেখান থেকে একটুখানি নিজেকে বের করে আনতেই হবে, প্রকৃতির সাথে একটু মিশিয়ে দিতে হবে, তাহলে মনটা থাকবে সবুজ। সারাদিন ফোন, স্ক্রিন, অফিসের পর এটি অত্যন্ত জরুরি একটি বিষয়। আমরা বলবো বড় হোটেল নয়, মাটির কাছে বসে আকাশের শামিয়ানার নিচে পাশাপাশি বসে বসে হই হই করলে মানুষের সমস্ত ক্লান্তি দূরে পালায়। ফর্ম্যালিটির আবরণ থাকে না, আড্ডা, হাসি, গল্প, সম্পর্কের বন্ধন দৃঢ় করে। ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট এই আজকের দিন। আরেকটা জিনিস এই কথাগুলো বলতে বলতেই মনে হলো, সেটা হচ্ছে এখন পাড়ায় পাড়ায় লাফিং ক্লাবের কনসেপ্ট খুব চলছে, তাই না? লাফিং ক্লাব মানে কি? সেখানে গিয়ে মন খুলে হাসতে হবে। একজনের হাসিটা খুব সংক্রামক, জানেন তো, একজনের হাসি উচ্ছল হাসি দেখলে আরেকজনের ঠোঁটের ফাঁকে একটু অন্তত হাসি আসবে না, এমনটা হয় না। তো সেই কারণেই এই লাফিং ক্লাব, আমরা হাসতে ভুলে যাচ্ছি, আমরা আড্ডা দিতে ভুলে যাচ্ছি, সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক জাতীয় যে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সেখানেই চলতে থাকে, এবং সেখানে লেগ পুলিংটা একটা অন্য রকম জায়গায় চলে গেছে ইদানিং। তো সেখান থেকে একটু নিজেকে যদি বের করে আনা যায়, একটু পরিবার প্রিয়জন, একটু বন্ধুবান্ধব, খুব কাছের বন্ধুবান্ধব যারা, তারা অফিসের সহকর্মীও হতে পারে, কিংবা স্কুলের কলেজের বন্ধু হতে পারে, কিংবা আরও কেউ হতে পারে, তো তাদেরকে সঙ্গে নিয়ে একটু একটু অন্যরকমভাবে সময় কাটানো, একটু খাওয়া দাওয়া, একটু হই হুল্লোড়, একটু মন খুলে গল্প করা, এটাই আলটিমেটলি আমাদের মনকে অনেকটাই ভালো রাখে। আসুন আজকের দিনটা আন্তর্জাতিক পিকনিক দিবস এইভাবেই আমরা সেলিব্রেট করি নাকি? আর মাঝে মাঝে ভাবতে ভাবতে কোন গান গুনগুন করব, কীরকম কী ব্যাপার, সেগুলো আমাকে জানাতেও পারেন। চলুন পরের গান শুনি এবং আপনার জন্য অপেক্ষা করি।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

আজ 18ই জুন, আজ আন্তর্জাতিক পিকনিক দিবস। পিকনিক আমাদের শেখায় সুখী হতে, আনন্দ পেতে খুব দামি কিছু লাগে না। ঘরের বানানো খাবার, খোলা জায়গা, কিছু প্রিয় মানুষ, এটুকুই যথেষ্ট। সিম্পল লিভিং আমাদের মনে করিয়ে দেয় ভোগ সর্বস্ব দুনিয়ায় সাধারণভাবেও আনন্দকে সেলিব্রেট করা যায়। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, ইকো পার্কে দেখি সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে, হা হা করে হাসছে, এ ওর লেগ পুল করছে, বাচ্চারা ওপেন স্পেসে খেলছে। এতে জাতি, ধর্ম, অর্থ, পেশা ভুলে একটা বেশ সুন্দর কমিউনিটি ভাইব তৈরি হয়। আসলেই এই সময় দাঁড়িয়ে পরিবার প্রিয়জনের সঙ্গে কাটানোর মতো সময় বা ভাবনাই আমাদের মধ্যে অনেকটা কমে গেছে। আমরা আমাদের একটা নিজস্ব জগৎ তৈরি করেছি। দেখা যাচ্ছে আমরা যখন ছোট ছিলাম, ধরুন তখন তো একটা বাড়ি, হয়তো দুটো কি তিনটে ঘর, তার মধ্যেই আত্মীয় স্বজনের আনাগোনা। আমরা অন্য রকমভাবে লাইফস্টাইলে বড় হয়েছি। সেখানে কাজিন যারা আমাদের তুতো ছে বোন ভাইরা, তারা আসতো, তাদের সঙ্গে আমরা শেয়ার করে খেতাম, তাদের সঙ্গে জামা কাপড় আদান প্রদান হতো। মানে আমার মনে পড়ে না যে আমি কখনো আমার পিসির বাড়ি গেছি, কখনো জেঠুর বাড়ি গেছি, আমরা নিজেদের জামা কাপড় নিয়ে গেছি, কারণ আমি জানি ওখানে আমার বোনের জামা কাপড় আছে, সেগুলোই আমি পরে নেব। তো এই যে ব্যাপারটা একটা অন্যরকম ভালো লাগার জগৎ, ভালোবাসার বন্ধন তৈরি করে, সেটা আজকালকার দিনের বাচ্চারা প্রায় ভুলতে বসেছে। কিন্তু এই যে সময়গুলো, এই যে দিনগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মীয় প্রিয়জন যারা, তাদের সঙ্গেও যদি আমরা সুন্দর একটি বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করে রাখতে পারি, তাহলে আসলে

আমাদের জীবন অনেকটা বেশি আলোকিত হয়, আমাদের প্রয়োজনে তারা ঠিক আমাদের দিকে হাত বাড়িয়ে দেবে। তো আসুন আজ থেকেই আমরা এই দায়িত্বটা নিয়ে নিই এবং ছোটদেরকে এই জিনিসগুলো একটু শেখাই, যেমনভাবে আমরা শিখেছি আমাদের বড়দের কাছ থেকে। এভাবে পথ চলতে চলতে নতুন নতুন বন্ধু আসুন না, তাদের সঙ্গেও আমরা সুন্দর সময় কাটাবো অবশ্যই। আপাতত গানে গানে বন্ধুতা দীর্ঘজীবী হোক।

পিকনিক দিবসের ভাবনা নিয়ে কথা বলতে বলতে প্রভাত মিনার সময় প্রায় শেষ হয়ে এলো। তো আন্তর্জাতিক পিকনিক দিবস হিসেবে 18ই জুনকে শুধু একটি তারিখ না ভেবে ছোট ছোট ভাবনা দিয়ে খুব স্পেশাল করে তোলা যায়। পিকনিকে গিয়ে 2 ঘন্টা ফোন একেবারে সাইলেন্ট করে রাখুন, সেলফি এবং গ্রুপি ছবি তুলে নিন একেবারে শুরুতে, তারপর ফোনটিকে সযত্নে রেখে দিন ব্যাগে পুরে। মানুষের সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে কথা বলুন, দেখবেন স্ট্রেস ভুলতে পারলে কতটাই হালকা লাগে। ডিজিটাল ডিটক্স বিষয়টা খুব জরুরি আজকের দিনে। যদি এমনটি করা যায় যে প্রত্যেকে বাড়ি থেকে কোনো একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসবে, সবাই সবার খাবার টেস্ট করবে, এতে নতুন নতুন টেস্ট পাওয়া যাবে এবং কারোর উপর রান্নার চাপটিও কম পড়বে। আমি একটা খেলা বলতে পারি যাকে বলা যায় স্মৃতির বাক্স খোলা। একটা করে ছোট চিরকুটে সবাই লিখবে আমার ছেলেবেলার পিকনিকের সেরা মুহূর্ত, তারপর সবাই পড়ে শোনাবে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, আর সত্যি সত্যি হাসির চেয়ে ভালো ডিটক্স মন্ত্র আর হয় না।

দিনের শেষে প্রকৃতিকে কিছু দেওয়ার ভাবনাটিও আমাদেরকেই ভাবতে হবে। যেমন খাওয়া শেষ হলে প্লাস্টিক থার্মোকল কুড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলব, এই দিনটিতে প্রত্যেককে একটি করে গাছের চারা লাগাবো, পিকনিকের আনন্দ নিলাম, একটু না হয় প্রকৃতিকেও দিলাম, এটাই তো আসল তাৎপর্য। নিজেদের মধ্যে ছেলেবেলার গল্প করা, খেলা খেলা, কানামাছি, বুড়ি বসন্ত, ডাঙ্গুলি, বড় হয়ে গেছি কিন্তু মনের মধ্যেকার শিশুটিকে যত্নে রাখাটা খুবই দরকার। চলুন সন্ধ্যের প্ল্যানটা এক্ষুনি করে ফেলি, আমিও চলি কেমন, মনের মেলোডি নিয়ে ফিরব ঠিক 8:30 মিনিটে। সঙ্গে চাই সব্বাইকে, সঙ্গে থাকবেন সবাই কেমন।

0: গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং
1: বেটা।
2: ইয়েস পাপা।
1: বরখোরদার।
0: ইয়েস ড্যাডি।
1: আপনি ভাষা মে বলো।
0: আরে হ্যাঁ হ্যাঁ।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের ওপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
4: আমি গর্ব হ্যাঁ কি পিছলে এক দশক সে হামারি সেনায় তেজি সে আত্মনির্ভরতা কি ওর কদম বাড়া রহি।
3: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি, 100.1 FM Gold-এ মনের মেলোডি।
5: শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ। কতদিন পরে আপনার কাছে এলাম মনের মেলোডি সঙ্গে নিয়ে, আমি আরজে সংযুক্তা। আজ কি নিয়ে কথা বলবো, কি গান শোনাবো, ভাবতে ভাবতেই এই গানটা মনে পড়লো।

বাউল বাতাস আর সোনার রোদ্দুরের হাতছানি আমার তোমার মনের মধ্যে তোল পাড় তুলে দিল, তো মনে হলো ধুর তোর রইল পড়ে কাজ, চললো বোলা পেলে ঝোলা, চলো সবাই মিলে আজ হই হই করে আমরা বেরিয়ে পড়ি। না মনে মনে বেড়াতে তো কোনো অসুবিধে নেই, সব সময় মনটা কোথাও না কোথাও হারিয়ে যেতে ভালোবাসে, নিরুদ্দেশের পানে চলো হারিয়ে যাই গানে গানে। ওই যে কথায় আছে না যে বাঙালির নাকি পায়ের তলায় সর্ষে, কথাটা তো ভুল মোটেই নয়। দেশের নানা প্রান্তে গিয়েই দেখেছি আশপাশ থেকে কেউ না কেউ বাংলায় কথা বলছেই। সম্প্রতি দক্ষিণে গিয়েও এর কোনো ব্যতিক্রম দেখলাম না, লাদাখ অরুণাচল যেখানেই গেছি বাংলা কথা শুনতে পেয়েছি। তার মানেই এই যে বাঙালির পায়ের তলায় সর্ষে কথাটা একেবারে 100% ঠিক, তাই তো? কথা বলতে বলতে দেখেছো তো কতগুলো জায়গার ছবি হুড়মুড় হুড়মুড় করে চোখের সামনে ভেসে উঠলো। আমাদের সকলেরই বোধহয় বেড়ানোর একটা উইশ লিস্ট আছে, মানে কোথায় কোথায় আমি যেতে চাই তার একটা লিস্ট তৈরি করাই আছে, মনে থাকুক বা ডায়েরিতে থাকুক কোথাও না কোথাও ডেফিনেটলি আছে। আজ সেই লিস্টটাকে একবার নেড়ে চেড়ে দেখব ভাবছি, তোমার সঙ্গে আমার পছন্দ মেলে কি না সেটাও একটু দেখে নেব আর কি। এসব ভাবতে ভাবতেই 100.1 FM গোল্ডের স্টুডিওতে আমি আর যে সংযুক্তা হাজির, ভাবছি বেড়ানো নিয়ে তো কত গানই হয়, আজ সেগুলো দিয়েই না হয় সেজে উঠুক মনের মেলোডি। আর আমরা হারিয়ে যেতেই থাকি সেই চেনা অচেনা রাস্তার বাঁকে।

এই গান শুনতে শুনতে আসামের চা বাগিচায় হারিয়ে গেলাম না মনে মনে। সুরটা কেমন যেন হেদোলা হেদোলা গাইছে না? আসামের গন্ধ আর সুর মিশে রয়েছে এই গানের গায়ে। প্রকৃতি সেখানে সবুজে মুখ ডুবিয়েই বসে থাকে। চা বাগিচা একটা অন্যরকম ভালো লাগার জগৎ তৈরি করে দেয় আমাদের মনের মধ্যে। গন্ধে তো ক্লোরোফিল অবশ্যই, এবং তার সঙ্গে আমরা সকলেই চা শৌখিন, ফলে ওখানে একটা অন্যরকম উন্মাদনা কাজ করে, মাতাল করা একটা প্রকৃতি অবশ্যই। এবং আমার আসামে গিয়ে মনে হয়েছিল, বারবার করেই মনে হয় যে মায়ের সবুজ আঁচল যেন আমায় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। এই যে একটা অদ্ভুত ভালো লাগা এক একটা জায়গার সঙ্গে জুড়ে জুড়ে থাকে না, সেই কারণেই মনের ভেতর বারবার করে ডাক দিয়ে যায় এই জায়গাগুলো। প্রকৃতি যেখানে অকৃপণ, অবারিত দ্বার, সেখানে কেউ ছোট, কেউ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে এক হয়ে যায়। সেখানে বাঙালি বা অন্য কোনো প্রদেশের কোনো মানুষ সকলেই মিলেমিশে যায় একই প্রকৃতি মায়ের কোলে। অন্তত আমার মতো তুমিও নিশ্চয়ই এইটাই ভাবো, তাই তো? আজ 9903059922 এই নাম্বারে তোমার পছন্দের কোনো একটা জায়গার কথা বলো দেখি আমাকে। মানে আমাকে জিজ্ঞেস করলে এক্ষুনি হয়তো আমি লাদাখ বলবো, পরের মুহূর্তে হয়তো আমি আসাম চলে যাব, তারপরের মুহূর্তে হয়তো ডুয়ার্স চলে যাব। কোথায় যে যাব, কোথায় যে থামবো আমি নিজেও জানি না, কিন্তু তোমার ক্ষেত্রেও কি তাই? তাহলেই তো আমরা ঠিক ঠিক বন্ধু, তাই না? তো আজ একটুখানি যখন বেরোতে পারছি না তখন কি করা যায়, তখন এই এই ফেলে আসা যে জায়গাগুলো, ঘুরে আসা যে জায়গাগুলো, সেগুলোকে আরেকবার ছুঁয়ে আসি, চলো পিছু টান সেই জায়গারও থেকে যায়, যেমনভাবে থেকে যায় আমাদের বাড়ির। মানে আমরা বাইরে কোথাও গেলেও আমাদের বাড়ির চৌকাঠ যেন আমাদের অপেক্ষা করে, অন্তত আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয়, এই যে বাইরে যাই আমরা, বেড়াতে যাই, সেই জায়গায় যে ধুলোর সঙ্গে আমাদের পায়ের ধুলোও মিলেমিশে যায়, সেই জায়গার অক্সিজেনে যে আমাদের অক্সিজেনও মিলেমিশে যায়, সেই সেই জায়গাগুলো কি আমাদেরকে মনে রাখে? পথিককে কি পথ কখনো মনে রাখে? কখনোই নয়। কিন্তু আমাদের মনের মধ্যে সেই পথ বসত বাড়ি গড়ে ফেলে। তো সেই গড়ে ফেলা বসত বাড়িকে আরও একবার ছুঁয়ে দেখা আজ 100.1 FM গোল্ডের মনের মেলোডিতে। সঙ্গে রইলাম আর যে সংযুক্তা, তোমরা লিখে ফেলো তোমাদের পছন্দের জায়গার কথা, ঘুরে আসা জায়গার কথা, ফেলে আসা সেই পথের কথা, যে পথ বারবার তোমার মনের মধ্যে তোলপাড় তোলে। চলো 9903059922 এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপের অপেক্ষা রইল আমার, আর এই মুহূর্তে চলো হারিয়ে যাই সমুদ্রের বুকে।

এই গান শুনতে শুনতে আবার কোথায় হারালেন, কোথায় হারালেন, আমরা হারিয়ে গেলাম সমুদ্র সৈকতে। এই ঝগড়াটা আমাদের মধ্যে চলতেই থাকে, পরিবারের মধ্যে। কেউ পাহাড় বেশি ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে। বিশ্লেষণ করলে দেখা যায় মোটামুটিভাবে ছেলেরা বেশি সমুদ্র পছন্দ করে আর মেয়েরা বেশি করে পাহাড়কে ভালোবাসে। তার হয়তো একটা মনস্তাত্ত্বিক বিশ্লেষণও আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে পারি, কিন্তু সেই বিশ্লেষণের জায়গা এখন নয়। একসময় দীপুদা বলা হতো বাঙালিকে, মানে দীঘা, পুরী, দার্জিলিং। এর বাইরে বাঙালিকে বেড়াতে যেতে দেখাই যেত না মোটে, কিন্তু এখন সে দুর্নাম ঘুচেছে তার। মানে পাহাড় সমুদ্র সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে তার কাছে। দার্জিলিং মানেই যে শুধুমাত্র দার্জিলিং তা তো নয়, তার আশপাশে এত অফবিট সমস্ত ডেস্টিনেশন গজিয়ে উঠেছে, এক একটা ছোট্ট ছোট্ট গ্রাম, সুন্দর সুন্দর মায়াবী গ্রাম, সেগুলো এমন সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে যেন মনে হয় আমরা আর নিজের বাড়ি ছেড়ে আরও কোনো হোমস্টেতে থাকা মানেই নিজের বাড়ির ফিল। এবং সেখানে খাওয়া দাওয়ার খুব একটা বেশি অপশান থাকে না, শুধুমাত্র প্রকৃতি অবার, একেবারে অপার প্রকৃতিকে আমরা অনুভব করতে পারি। জানলা খুলে দিলেই বা একেবারে বাড়ি থেকে বেরিয়েই দুপা হাঁটলেই এমন একটা, এমনভাবে প্রকৃতি আমাদের সঙ্গে মিলেমিশে যায় যে আমাদের মনেই হয় না যে বাড়ি থেকে অনেক মাইল দূরে কোথাও একটা গেছি, তাই না? যাই হোক, আরও একটা জিনিস ইদানিং খুব সুন্দর করে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই বাইকারদের প্রচুর রমরমা দেখতে পাচ্ছি। মানে এটা একটা রোজগারের রাস্তাও হয়ে গেছে, পথ দেখাচ্ছে, দুটো পথ মিলেমিশে গেছে। সেটা হচ্ছে যেখানে বেড়াতে যাচ্ছি বাইকে করে সেই পথ এবং রোজগারের পথ, একটা পথ আরেকটা পথের সঙ্গে মিলেমিশে যাচ্ছে, একটা পথ আরেকটা পথের হাত ধরাধরি করে চলছে। এইটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে জানেন তো। আর একসঙ্গে যখন সার দিয়ে ছেলেরা মেয়েরা সবাই মিলেমিশে বাইকে করে যায় না, সেটা দেখতেও কিন্তু দারুণ লাগে। সেই ছবিটাও ড্রোন শট যদি কেউ দেখে থাকেন, দেখবেন যে কি অসীম আনন্দের সঙ্গে তারা এগিয়ে চলেছে একে অন্যের সঙ্গ নিয়ে। প্রকৃতির এরকম জায়গায় গিয়েই মনে হয় যে আমাদের মনের যত রকম ব্যথা দূর হয়ে যায়, যত রকম জটিলতা, সংকীর্ণতা, পঙ্কিল স্বভাব যাদের, তাদেরকে প্রকৃতির মাঝে ছেড়ে দিতে হয়, তাহলেই আমরা তাদেরকে নিজেদের দলে টেনে নিতে পারবো বলে আমার অন্তত বিশ্বাস। আচ্ছা, আপনারা কে কি লিখছেন এবার একটু দেখি। 9903059922 এই নাম্বারে অনেকেই অনেক কিছু লিখছেন দেখছি হোয়াটসঅ্যাপে। সুপ্রভাত দিদিভাই, আমার

যেতে ইচ্ছে করছে শিমলা, যদিও গেছি আবার আবার যেতে ইচ্ছে করছে, কারণ যা গরমের দাপট, বাপরে, একটু ঠান্ডার দেশে গেলে ভালো হতো। ঢাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, সুমিতাদি আপনি তো লেকের পাশে থাকেন, তাও তো আপনার বাড়িতে একটু আধটু হলেও ঠান্ডা হাওয়া চলছে, তাই না? কখনো না কখনো, কিন্তু যারা এই সুবিধাটা পায়নি তাদের ভারী মুশকিল। কিন্তু জানি না, এখন সিমলাতেও, সিমলা কুলু মালানিতেও দেখি অনেক অনেক হোটেলেই শুনছি পাখা লাগানো হয়েছে। আমরা যখন ছোটোবেলায়, মানে অনেক আগে যখন, ছোটোবেলায় বলছি না, অনেক আগে যখন গেছি তখন কিন্তু ওখানে পাখা বা এসি বা কুলার বা ফ্রিজ ইত্যাদি ছিল না, কিন্তু এখন এই সমস্ত জায়গাতে গেলেই আমরা এই সব কিছু দেখতে পাই, ফলে ঠান্ডাটা আগের মতন কিন্তু আর কাঁপুনি দেয় না। আচ্ছা, এর পরের মেসেজ এসেছে রমা রায়ের কাছ থেকে, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখেছেন, সুপ্রভাত ও সুস্বাগতম সংযুক্তা দিদিভাই, আমার ফেলে আসা স্মৃতি সিমলা কুলু, সিমলা কুলু মানালির সঙ্গে আমাদের অনেকের অনেক অনেক স্মৃতি, বুঝতেই পারছি। যাই হোক, অনেকদিন আগে গিয়েছিলাম, আজও আমায় ডাকে, খুব মনে পড়ে, আর পাহাড় আমার খুব পছন্দের, আবারও যেতে ইচ্ছে করছে, কিন্তু ঈশ্বর না চাইলে কোথাও যাওয়া যায় না। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ রমাদি। এই কথাটা আমারও সবসময় মনে হয়। আরেকটা জিনিস আমার মনে হয় একটু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে আমার কোনো অসুবিধে নেই, সেটা হচ্ছে প্রকৃতির মাঝেই আসলে ঈশ্বর দর্শন হয়। বিশাল বিপুল সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলে মনে হয় এখানেই তো ঈশ্বর। প্রকৃতিকে যেখানে অপারভাবে পাওয়া যায়, বিশালভাবে পাওয়া যায়, সিকিমে গিয়ে আমি দেখেছি বা লাদাখে গিয়ে দেখেছি, রুক্ষ প্রকৃতির মাঝখানে মনে হয় যেন ধ্যানমগ্ন যোগীর মতন দাঁড়িয়ে রয়েছেন ভৈরব। এই বিষয়গুলো না অনুভূতির বিষয়, অনুভব করার বিষয়। আমি সবসময় বিশ্বাস করি ডিফারেন্স বিটুইন ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলার, মানে ট্যুরিস্টরা একরকমভাবে বেড়ান, ট্রাভেলাররা আরেক রকমভাবে দেখেন। মানে বেড়াতে যাওয়া মানেই শুধু আউটিং নয় তো, তার থেকে আরও অনেক গভীর কিছু। সেই বিষয়টিও আপনারা লিখতে পারেন 9903059922 এই নাম্বারে। আমরা পরের গান শুনতে শুনতে অপেক্ষা করি আপনার।

গান শুনতে শুনতে মনে হচ্ছে আমাদের বেপরোয়া মনটা ভারী অদ্ভুত। এই সেদিন ঘুরে টুরে এলাম, তারপরেই মনে হচ্ছে আবার কোথাও একটা বেরিয়ে পড়ি, এবং বাড়িতে সেটা নিয়ে রীতিমতো প্ল্যান কষাকষি চলছে জানেন তো, মানে এরপরে কোথায় হবে, পাহাড় না সমুদ্র। দেখি আপনি কি লিখেছেন, আমার বেড়ানোর প্রিয় জায়গা হলো পাহাড় আর সমুদ্র। হ্যাঁ একেবারেই তাই, যেমন পুরী, দার্জিলিং আর আন্দামান। আমি যখন বন্ধুদের সঙ্গে যাই তখন মনটা ফ্রেশ হয়ে যায় ও নস্টালজিক হয়ে যায়। প্রকৃতির টান আমাকে বারে বারে হাতছানি দিয়ে ডাকে। সকাল থেকে আপনার অসাধারণ উপস্থাপনায় অনুষ্ঠান শুনতে শুনতে আপনার হাসি মুখে সঞ্চালনার মুখটা চোখের সামনে ভেসে উঠছে, মন ভরে যাচ্ছে। আপনার অনুষ্ঠান মানেই শুধু মজা আর আনন্দ। খুবই ভালো এবং সুস্থ থাকবেন আমার প্রিয় আরজে দিদিভাই। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। অনেক অনেক ধন্যবাদ দাদা এভাবে সঙ্গে থাকার জন্য, সব সময় এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। কেমন ভালো লাগে, ভালো লাগে আপনাদের স্পর্শ পেতে, আপনাদের আশীর্বাদ পেতে, আপনাদের ভালোবাসা পেতে। আপনারা ছাড়াই আসলে আমরা অসম্পূর্ণ। সুপ্রভাত দিদি, অনেকদিন পর মনের মেলোডিতে এলে, খুব ভালো লাগছে, গানগুলো অসাধারণ চালাচ্ছ যে। টপিকে বলি, কিছুদিন আগে দার্জিলিংয়ের কাছাকাছি শিটং ঘুরতে গিয়েছিলাম। এই রে শিটং আমার অত্যন্ত পছন্দের একটি জায়গা, এবং সেখানে আমার বন্ধুর একটি হোমস্টে রয়েছে, ফলে সেই জায়গাটাতে অন্যরকম একটা বাড়ি ফিলিং তো আমার হয়ই। যাই হোক, প্রকৃতির এত সুন্দর রূপ একসঙ্গে খুব কম জায়গাতেই দেখা যায়। চারিদিকে সবুজে মোড়া পাহাড়, সারি সারি পাইন গাছ, নানা রঙের ফুলে ভরা পথ, যেন চোখ ও মন দুটোই ভরে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা বিশাল পাহাড়গুলো প্রকৃতির মহিমার কথা মনে করিয়ে দেয়। ছোট্ট ছোট্ট ঝর্ণার কলকল শব্দ, পাহাড়ি হাওয়ার শীতল স্পর্শ, আর মাঝে মাঝেই ভেসে আসা কুয়াশা ও মেঘের আনাগোনা শিটংকে আরও স্বপ্নময় করে তোলে। কখনো মেঘ এসে পুরো পাহাড় ঢেকে দেয়, কখনো আবার মুহূর্তের মধ্যেই সরে গিয়ে নতুন দৃশ্যের জন্ম দেয়। শহরের ব্যস্ততা থেকে দূরে শিটং যেন এক টুকরো শান্তির ঠিকানা, যেখানে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করা যায়। এই ভ্রমণের স্মৃতি আজও মনকে আনন্দে ভরিয়ে রাখে। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছো, থ্যাংক ইউ সৌভিক। আমারও ভীষণ পছন্দের, অত্যন্ত পছন্দের একটি জায়গা শিটং, এবং সত্যি সত্যি সেখানে যে কমলালেবুর বাগান, সে কথাটা তুমি ভুলে গেছো উল্লেখ করতে। ছোট ছোট সাইজের কমলালেবু, কিন্তু গাছে যেন টুনি বাল্বের মতন ঝুলে থাকে, এবং সত্যি সত্যি পাহাড়ের গায়ে এক অপরূপ আলপনা। আমার সব সময় মনে হয় প্রকৃতিকে চেটে পুটে খেতে হয়, যেখানেই যখন যাবো না কেন সেই ভালো ভালো খাওয়া, ভালো ভালো থাকার থেকেও বেশি আমাকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে এই সমস্ত নিয়ে প্রকৃতি। চলো পরের জনের মেসেজ পড়বো, কমেন্ট পড়বো, সমস্তটাই পড়বো। হোয়াটসঅ্যাপ করতে থাকুন 9903052992 এই নাম্বারে। মনেই হচ্ছে যে আজকে অনেকের অনেক স্মৃতিকে আমি উস্কে দিতে পেরেছি। এই মুহূর্তে কোথায় যেতে ইচ্ছে করছে, চলো ঝাউবনের দিকে এক রাউন্ড ঘুরে আসি।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: আপনি কি জানেন, এক সময় যে উত্তর পূর্বকে মনে করা হতো বহু দূর, গত 12 বছরে তারাই আপনার হৃদয়ের কাছাকাছি চলে এসেছে। উত্তর পূর্বে জাতীয় সড়কের দৈর্ঘ্য বেড়েছে 16,200 কিলোমিটার। প্রথমবার সিকিম আর অরুণাচল প্রদেশে বিমান চলাচল শুরু হয়েছে। উত্তর পূর্বের দূরত্ব কমে গেছে।
2: নর্থ ইস্ট আব দূর নহি রহা, নর্থ ইস্ট আব দিল কে ভি পাস হ্যায়, দিল্লি কে ভি পাস হ্যায়।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।
0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে, মনের মেলোডি।

সমস্ত গান হয়েছে, তাই না, বেড়ানোকে সঙ্গে নিয়ে। তাই আরও বেশি করে মনে হয় যে আমাদের সত্যি সত্যি পায়ের তলায় সর্ষে আছে, মনে প্রাণে যখন তখন আমরা যে কোনো জায়গায় দৌড়ে বেড়াই, ঘুরে বেড়াই। আমার প্রিয় স্থান হল কাশ্মীর। এখানে গেলে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, কাশ্মীর, কাশ্মীর নিয়ে কোনো কথা বলতে বসলে আমার কিন্তু 10টা বেজে যাবে, তখন আপনারাই আবার রাগ করবেন, তাই আমি আর সেদিকে গেলাম না, বরং পরের হোয়াটসঅ্যাপ পড়ি। শুভ সুন্দর হট সকাল, একেবারে ঠিক বলেছেন। এখানে ঠান্ডা ঘরে বসে ওই যে বাইরের সূর্যদেব কতটা তার প্রখর রোদ তাপ উত্তাপ ছড়াচ্ছেন অনুভব করতে পারছি না ঠিকই, কিন্তু আপনি যে বেশ টের পাচ্ছেন সেটা আপনার মেসেজে পরিষ্কার। আমি থাকি কংক্রিটের জঙ্গলে। আপনার এই সুন্দর অনুষ্ঠান শুনে মনে হচ্ছে দীঘার সমুদ্রে স্নান করে আসি। সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, যাক মনে মনে একটু সমুদ্রের ধারে ঘুরিয়ে দিতে পারলাম, তো টাকা পয়সা তো খরচ হলো না মোটে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন 10টা পর্যন্ত অবশ্যই, এবং মন ভালো করে দেওয়ার মতন প্রচুর প্রচুর গান রয়েছে, আর আপনাদের সকলের হোয়াটসঅ্যাপ রয়েছে। আজকে টপিক দিয়েছে আপনার কোথায় বেশি বেড়াতে যেতে ভালো লাগে, পাহাড় না সমুদ্র, পাহাড়ে গেলে কোন জায়গায়, সমুদ্র গেলে কোন জায়গায়, তাই তো, না ঠিক সেটা নয়। শুভ্রাদি, শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে লিখেছেন, সমুদ্র না পাহাড় সেটা কথা নয়, আপনি কোন জায়গায় গিয়ে আপনার এতটাই ভালো লেগেছে যে বারবার আপনার সেই জায়গাটায় ফিরে ফিরে যেতে ইচ্ছে করে, কিংবা আপনার উইশ লিস্টে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসতে চান। বেড়ানো নিয়ে আপনার যা অনুভূতি অনুভব, প্রকৃতিকে কতটা কাছে পেতে চান, বাইরে গিয়ে শুধুই কি ভালো জায়গায় থাকা, ভালো জায়গায় ভালো কিছু খাওয়া, নাকি আরও বেশি করে প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরা, এই সবটাই আপনি লিখতে পারেন। বেড়ানোটা না একটা ছোট্ট বিষয় নয়, একটা ব্যাপক অর্থ আছে, আমাদের মনের মধ্যে তার গভীর ছাপ পড়ে, তো সেই কারণে আমি ওইভাবে বেঁধে দিতে রাজি নই যে পাহাড় না সমুদ্র আপনি কোন দলে, নো, এটা আমি কিছুতেই করতে পারি না, কারণ আমার সমুদ্রও প্রিয়, আমার পাহাড় বেশি প্রিয় অবশ্যই। যারা আমাকে একটু ফলো করেন, যারা আমাকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই এই খবরটা জানেন, কিন্তু তার মানে এইটা নয় যে আমি মরুভূমি ভালোবাসি না। মরুভূমিতে রাত্রিবেলায় বাসে করে যেতে যেতে আমি দেখেছিলাম ঝালর দুলিয়েছে জোনাকির বাসাগুলো, জোনাকি জ্বলছে, বাবুই পাখির বাসা, তার মধ্যে জোনাকি জ্বলছে, মানে তারা জোনাকিকে আটকে রাখে বা জোনাকি সেখানে থাকে, ঝিলমিল ঝিলমিল করতে থাকে দুদিকে, মানে ধুধু প্রান্তর বালিয়াড়ি, তার মধ্যে ওই যে বাবলা গাছের মধ্যে ঝুলন্ত এই যে বাবুই পাখির বাসা, সেটা একটা অন্যরকম ভালো লাগা, এবং রুক্ষ প্রান্তরের যে কি অসামান্য ভালোবাসা আছে, কি যে মায়া আছে, সে তো আমরা লাদাখ স্পিতি যেখানেই যাই না কেন দেখতে পাই, তাই না। তাই ওইভাবে বিষয়টাকে বেঁধে দিলাম না কেমন। শুভ সকাল সংযুক্তাদি, তুমি থাকলে বাড়তি অক্সিজেন এমনিই পেয়ে যাই, তোমাকে পেয়ে সারপ্রাইজ আর বোনাস দুটোই পেলাম। উফ, তুমি যা গান শোনাচ্ছ তাতেই তো কিশোরী বেলায় হারিয়ে গিয়ে মনটা উদাস হয়ে যাচ্ছে। আমরা, মানে আমাদের পরিবারের সবাই পাহাড় ভালোবাসি, তবে অফবিট জায়গা ঘুরে আসি। 3 মাস ছাড়াছাড়ি কোরাপুট আর তিনচুলে ঘুরে এলাম। কবে ছোটবেলায় পড়েছি হুড্রু জলপ্রপাতের কথা, কোরাপুট থেকে ফেরার সময় সেই হুড্রু দেখে নায়াগ্রা জলপ্রপাত না দেখার আফসোস চলে গেছে। কি তার গর্জন, কি ভয়ঙ্কর বিপুল জলরাশি নিয়ে মাটিতে নামছে, যে ভ্রমণ পিপাসু না দেখেছে তার জীবনটাই ব্যর্থ। আর এক অকাল ঝমঝমিয়ে বর্ষা থামার পর পূর্ণিমার চন্দ্রালোকে তিনচুলের এক গ্রাম্য পরিবেশে ব্যালকনি থেকে ঘন সবুজ বনানি ভেদ করে কুয়াশা মেঘ আর চাঁদের লুকোচুরি খেলা দেখা। উহ সংযুক্তাদি, তোমাকে বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি বুঝতে পারছি, অনুভব করতে পারছি, কারণ বারবার এই দৃশ্য আমার চোখের সামনেও ধরা দিয়েছে। প্লিজ তুমি একবার ঘুরে এসো দিদি। আমি ঘুরে এসেছি অবশ্যই, আবারও যাব নিশ্চয়ই। আমি জানি তুমি খুব ঘুরে বেড়াও, এত কাছে এত সুন্দর নির্জন নিরিবিলি পরিবেশ, আমার অনুরোধ ঘুরে এসো আর আমাকে জানিও কেমন ঘুরলাম, পারলে বর্ষাকালের পূর্ণিমা দেখে যেও। ভালো থেকো দিদি। নন্দা রায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, অনেক অনেক ধন্যবাদ, কি সুন্দর করে লিখেছ। তাই আচ্ছা, আমরা পরের গান শুনতে শুনতে আবারও একটু ঘুরে আসি, কোথায়, ফুলের রাজ্যে।

মধুমালতী জুঁই কুন্দ সময় সবাই মিলেই আসলে ডাক পাঠায় আমাদের মনের মধ্যে, এবং যেখানে যখন বেড়াতে যাই অনেকের অভ্যেস আছে জানেন তো, আমার এক বন্ধু যেখানে যখন যায় সেখান থেকে কিছু না কিছু গাছ নিয়ে আসে এবং চেয়েই নিয়ে আসে, এমনটা নয় যে সেখান থেকে উপড়ে নিয়ে চলে এলো, চেয়েই নিয়ে আসে এবং সেখানে তার যত্ন সম্পর্কেও সে কথা বলে আসে, এবং সে তার বাড়ির ছাদে হোক বা তার বাগানে হোক সেটা লাগায়, এবং তারপরে যখন সেখানে ফুল ফোটে তখন একটা অন্যরকম ভালো লাগা, এবং সেই জায়গাটা যেই জায়গাটায় সে বেড়াতে গেছিলো এবং সেখান থেকে সে গাছ সে তুলে নিয়ে এসেছে এবং নিজের বাগানে পরিচর্যা করে তাকে লালন করে তাকে স্নেহ দিয়ে মাটি দিয়ে জল দিয়ে তাকে সুন্দর করে বড় করে তুলেছে, এই যে কী অসীম তৃপ্তি তার কথা শুনলে আমি বুঝতে পারি। এবং সে বিভিন্ন সময়ে ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে এবং সেগুলো দেখতে দেখতে আমরা দুজন প্রচুর গল্প করি। নিশ্চয়ই আপনারও এরকম বেশ কিছু অনুভূতি রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে। সাগরের এই উথাল ঢেউ হৃদয় কোণে বন্দি, একটুখানি ছুটি পেলেই ঘুরে আসার ফন্দি, পথের বাঁকে চেনা সেই কত কথার ভিড়, উথাল এই ঢেউয়ের খেলায় ভরল হৃদয় নীর। কি সুন্দর করে লিখেছে পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই পায়েল এবং পায়েলের মতো আপনিও SMS করতে পারেন, শুধু যে হোয়াটসঅ্যাপ বলছি তা নয় কিন্তু SMSও করতে পারেন। ঠান্ডা জায়গাতে গিয়ে যদি কাউকে দেখেন মাঙ্কি ক্যাপ পরে আছেন, তিনি নিঃসন্দেহে বাঙালি। কন্যাকুমারীতে গিয়ে শাড়ি বিক্রেতা দক্ষিণ ভারতীয় বাঙালি মহিলা দেখলেই কলকাতার হকার কর্নারের শাড়ি বিক্রেতাদের মতো বলে ওঠেন, দিদি কী শাড়ি চাইলেন চাইলেন, একেবারে শুদ্ধ বাংলায়। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, অন্য প্রদেশে কেউ যদি অ্যান্টাসিড কিনতে যায় সে নিশ্চয়ই বাঙালি। ঐশী সরকার লিখেছে চীনার পাট থেকে, এত মজার মজার অভিজ্ঞতার কথা বলছেন না, আমরা সত্যি সত্যি আমরা রিলেট করতে পারি, আসলে আমাদের সঙ্গেও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে এবং আমাদের আশপাশে আমরা এই ব্যাপারগুলো দেখতেই থাকি।

0: হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, শুভ সকাল সংযুক্তা, কতদিন পর তুমি এলে। আমার প্রিয় বেড়ানোর জায়গা পাহাড় সমুদ্র তো বটেই, আমার সবুজ প্রকৃতি খুব ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব সবুজ প্রকৃতি ভালো লাগে এবং অকৃপণ প্রকৃতি, এভাবেই উদার অবারিত দ্বার। সত্যি সত্যি আমি শুরু করেছিলাম যে এই যে সবুজ জরি পাড় মনে হয় যখন তার উপরে সূর্যের আলো এসে পড়ে, তখন একটা অসামান্য ভালো লাগা তৈরি করে দেয়। এবং তার উপর দিয়ে যখন মেঘ খেলে বেড়ায়, তখন সে যে কি একটা অসামান্য রূপ আমরা বেশ কয়েকবার চাক্ষুষ করেছি বিভিন্ন জায়গায় গিয়ে, নিশ্চয়ই আপনারাও দেখেছেন। তখন গান গাইতে ইচ্ছে করে, সুরে না হোক বেসুরে, কিন্তু এই মুহূর্তে এই যে পাহাড়ের কথা বলছেন না, এই গানটা না শুনলেই নয়।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়। এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি?
2: যাবো।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

যদিও দার্জিলিং এখন আর আগের মতো নেই, প্রচুর কনজাস্টেড, প্রচুর বিল্ডিং, প্রচুর মানুষ এবং চারদিকে শুধুই দোকান আর দোকান, তবু দার্জিলিংয়ের প্রতি বেশ কিছু মানুষের এক অন্যরকম নস্টালজিয়া। আর দার্জিলিং মানেই বাতাসিয়া লুপ, ঘুম, এই যে নামগুলো, এগুলোই মনের মধ্যে কেমন একটা অন্যরকম ভালো লাগার জন্ম দেয় নতুন নতুন করে, তাই না? টয় ট্রেনের কথা তো বলাই হয়নি। টয় ট্রেন, রিসেন্টলি আমি উটি গেছিলাম, একেবারেই বেঙ্গালুরু থেকে আমরা গেলাম, যখন প্রথমে পৌঁছলাম মাইসোরের দিকে, সেখানে একটা অদ্ভুত ভালো লাগা। দুটো জায়গায় দুরকমের টয় ট্রেনে আমরা চড়েছি, একটা হচ্ছে মিটার গেজ আর একটা হচ্ছে ন্যারো গেজ। মানে দার্জিলিংয়ের টয় ট্রেন বা সিমলা টয় ট্রেন, সেটার থেকে এখানকার টয় ট্রেনটা একটু অন্যরকম। যেখানেই যখন যাবেন, রোপওয়ে, টয় ট্রেন, এগুলো না একটু অন্যভাবে এক্সপ্লোর করার চেষ্টা করবেন। তার আশপাশের দৃশ্যপট কিন্তু পাল্টে পাল্টে যায়, কখনো পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ট্রেন

উঠছে, কখনো একেবারেই সমতলে, কখনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, কখনো ছোট ছোট গাছ, কখনো নিচে উপত্যকা দেখা যাচ্ছে, অসামান্য কিছু ভিউজ দেখা যায় টয় ট্রেনে চড়লে। যাই হোক, আমার কথা বলতে শুরু করলে তো আপনার কথা পড়া হবে না, তখন আপনি আমাকে ভীষণ ভীষণ আমার উপরে রাগ করবেন, সেটা তো আমি চাই না। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস কী লিখেছেন দেখি, শুভ সকাল সংযুক্তা দিয়ে আমার ফেলে আসা সেই অতীতের কথা বলি। অনেকদিন আগের কথা, আমি বাড়ির সকলের সঙ্গে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে গিয়েছিলাম। জ্যাঠামশাইয়ের বাড়ি ছিল বীরভূমে। আমি একদিন ওদের পরিচিত এক দিদির সঙ্গে বেড়াতে গিয়েছিলাম। যেই পথ দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম ধুধু করে মাঠ, আর সেখানে ধান গাছের শোভা, আশপাশে বড় কোনো বাড়ি নেই, শুধু মাঝে মাঝে দেখছিলাম ছোট ছোট কুঁড়ে ঘর। আর যেটা দেখে আরও ভালো লাগছিল সেটা হলো আকাশটা, মনে হচ্ছিল একদম কাছে মাঠের সঙ্গে মিশে গেছে। আহা, কী শোভা, তাই না? আমিও যেন হারিয়ে গেলাম আপনার সঙ্গে সঙ্গে। সেখানে কোনো কোলাহল নেই, খুব শান্তি লাগছিল। আপনার আজকের টপিক আমাকে ওই দিনের কথা মনে করিয়ে দিল। সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে আজকের মনের মেলোডি। খুব ভালো থাকবেন আপনি সব সময়। আপনারা এভাবে যখন সঙ্গে থাকেন না, তখন আমার ভালো লাগাটা অনেক বেশি বেড়ে যায়, এবং ভালো লাগলেই ভালো থাকাটা আরও অনেক গুণ সীমানা ছাড়িয়ে বেড়ে যায়। সুপ্রভাত, সংযুক্তা কর্মসূত্রে আমাকে দেশ বিদেশের অনেক জায়গায় যেতে হতো, তাতে আনন্দ করা যেত না। মহাবালেশ্বর খুব পছন্দের জায়গা, খুব সুন্দর জায়গা। আমি বলবো যদি সম্ভব হয় তাহলে একবার কুলুতে বিজয়া দশমীর দিন থেকে ওদের একটা উৎসব হয়, দেখে আসবেন। ভালো থাকবেন সবাই। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন। অবশ্যই চেষ্টা করব। কুলু গেছি বার দুই, কিন্তু বিজয়া দশমীর দিন ওখানে বোধহয় বিশেষ কিছু দেখার রয়েছে, সেই কারণেই আপনি বলছেন। নিশ্চয়ই চেষ্টা করব, মনে রাখলাম। কিশোর বালি থেকে কি লিখেছে, গুড মর্নিং সুপ্রভাত। আমি গুড মর্নিং সুপ্রভাত, হ্যাঁ দুটো ভাষাতেই হয়ে গেল। আমি কিশোর বালি থেকে মোটামুটি সব জায়গা ঘোরা হয়ে গেছে, তবে বারবার হরিদ্বার আমাকে খুব ডাকে। দুবার গেছি, আরেকবার প্ল্যান করছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। হ্যাঁ, হরিদ্বার অনেকের কাছেই শুনেছি খুব সুন্দর জায়গা। আমরা আপনাদের কাছ থেকে আরও বেশি বেশি করে জায়গার হদিশ চাই। আর এই মুহূর্তে যদিও গরম, তবুও প্রকৃতির অবারিত দ্বার, যেখানে যেখানে উন্মুক্ত আকাশ, যেখানে উচ্ছল ঝর্ণা, কলকল করে বয়ে চলা নদী, যেখানে একটু শীতল বাতাস, সেখানে রোদ্দুর মাখতে বেশ লাগে।

কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

0: আমার এক অবুজ প্রতিবেশী আছেন যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আপনি জানেন রাশিয়ার জনসংখ্যা কত? প্রায় 14 কোটি। সংখ্যাটা অনেক বড়, তাই না? গত 12 বছরে ভারতে তার থেকে অনেক বেশি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। আজ 16 কোটির বেশি পরিবার প্রতিদিন বিশুদ্ধ নলবাহিত জল পাচ্ছে। এর ফলে কোটি কোটি মহিলা জল বহনের কষ্ট থেকে মুক্তি পেয়েছেন এবং গ্রামীণ জল ব্যবস্থাপনাও আরো শক্তিশালী হয়েছে।

শিপ্রাকাড়ার মল্লিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে কি লিখেছেন, আমার কাছে গ্রামের পরিবেশ বেশি টানে, পুকুর নদী এদের মধুর পরিবেশে মনে হয় মায়ের আদর, তবে সমুদ্রও আমায় খুব টানে। আমি বাবার এবং হাজব্যান্ডের সাথে বেশ কয়েকবার সমুদ্র বেড়াতে গেছি, এর অনেক মেমোরি আমায় আজ খুব কষ্ট দেয়। জানেন তো, আমার হাজব্যান্ড 24 সালে বলেছিল আমরা অনলি দুজনে গরমকালে দীঘায় গিয়ে ইভিনিং থেকে অনেক রাত্রির পর্যন্ত সমুদ্রের কাছে কয়েকদিন বসে থাকব, ঢেউয়ের আসা যাওয়া ঢেউ দেখব। কিন্তু গডের কাছে সেটা ইচ্ছে ছিল না, তাই 24 সালের ডিসেম্বর মাসে ওনার কাছে নিয়েছেন। SMS লিখতে লিখতে আপনার বাজানো দীঘার গান শুনতে শুনতে নিজেকে সামলাতে পারছি না, দুচোখ জলে ভরে যাচ্ছে। আপনাকে অনেক থ্যাংকস, আপনি আমার ভালোবাসা নেবেন।

ভালো থাকবেন, আপনিও ভালো থাকার চেষ্টা করুন, কারণ একদিন না একদিন প্রত্যেককেই যেতে হবে, তাই না? আমিও কোনো দিন চলে যাব, এই জায়গা ছেড়ে শুধু নাই, পৃথিবী ছেড়ে আপনিও চলে যাবেন, আর যখন ডাক আসে কিছু করার নেই। আমাদের বড়রা বলেন না যে ঈশ্বরের যারা বেশি প্রিয় হয় তাদেরকে তিনি বেশি তাড়াতাড়ি টেনে নেন। হয়তো খুব ভালো মানুষ ছিলেন নিশ্চয়ই আপনার হাজবেন্ড, তিনি তার কাছে নিশ্চয়ই রয়েছেন এবং আপনাদের দুজনের আবার হয়তো দেখা হবে। গুড মর্নিং অর্পিতা দিদিভাই। এই রে অর্পিতা দিদিভাই তো না, আমি সংযুক্তা দিদিভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমি কিছুদিন বেড়াতে না গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আমার বাপের বাড়ির সবাই আর শ্বশুর বাড়ির সবাই খুব ভালোবাসে, আমরা পাহাড় আর সমুদ্রের সবুজ প্রকৃতি খুব ভালো লাগে। মিরিকে আমরা যা সুন্দর একটা রেনবো দেখেছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যায় না, সেটার মধ্যে দিয়ে অনুভব হয়। বেড়ানোটা একটা মেডিসিনের কাজ করে আমাদের সব বোনেদের আর ভাইদেরও। আজকের টপিকটা খুব ভালো, খুব মনের মতন টপিক, অ্যাকচুয়ালি তাই, মনের মতন টপিক বলেই তো দিলাম। আপনাদের প্রত্যেকের সঙ্গে গল্প করতেও বেশ ভালো লাগছে, আপনাদের সমস্ত পছন্দের জায়গার কথা শুনতে খুব ভালো লাগছে, সেখান থেকে আমিও অনেক কিছু শিখছি। দক্ষিণ ভারতীয়রা খুব ঝাল মশলা খায় অনেকের ধারণা। আচ্ছা, এক পেটরোগা মানুষ দক্ষিণ ভারতে গিয়ে কিছুতেই মশলা ধোসা খাবেন না, অনেক কষ্টে তাকে বোঝানো হলো যে সাদা ধোসার সঙ্গে মশলা ধোসার পার্থক্য হলো মশলা ধোসায় আলু থাকে, সাদা ধোসাতে থাকে না। শিশির ঘোষ লিখেছেন মালদাতে। হ্যাঁ, ওদেরকে যেভাবে যখন বলা হয় তখন তারা সেভাবে করার চেষ্টা করে। চেন্নাইতে প্রথম গিয়ে দেখি রেস্টুরেন্টে লেখা আছে মিলিটারি হোটেল, পরে জানলাম মিলিটারি হোটেল, ওখানে আমিষ খাওয়া পরিবেশিত হয়। আচ্ছা, মাছ মাংস সব নারকেল তেল দিয়ে রান্না করা। লক্ষ্মী দে লিখেছেন সুভাষ গ্রাম থেকে, কত কিছু জানতে পারছি। এভাবেই আমাদের সঙ্গে আপনারা থাকুন, আর আমরা গান শোনার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে আপনাদের প্রত্যেকের করা গল্প সকলের সঙ্গে ভাগ করে নিই।

0: মন তো ছুটি চায়, মন তো ছুটি চায়, বারবার করেই ফিরে ফিরে যেতে চায় নিজের পছন্দের জায়গায়, কিন্তু সবসময় তো ছুটি পাওয়া যায় না, তাই তখন এই সমস্ত অজুহাত বানাই আমরা, যাতে নাকি আপনাদের সেই ফেলে আসা পছন্দের জায়গায় আরও একবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। আজ মনের মেলোডিতে আপনার সঙ্গে কানে কানে গানে গানে আর যে সংযুক্তা,
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কচি সবুজ পাতার নাচ দেখতে আমরা প্রত্যেকে ভালোবাসি, সে খবর আপনারাও আমাকে জানাচ্ছেন। যেমন এই মুহূর্তে উৎপল মুখার্জি পুনে থেকে কি লিখেছেন, মনের মেলোডি অনুষ্ঠানে কান পেতে রয়েছি, বিষয়টি খুব ইন্টারেস্টিং। আমার কর্মজীবনে অনেক দেশে এবং বিদেশে থাকতে সুযোগ পেয়েছি, কিন্তু এমন সুন্দর একটি জায়গা আমাকে বারে বারে ডাকে, আবার যাওয়ার কথা ভাবতে ভালো লাগে, সেই প্রকৃতির দৃশ্য খুব ভালো লাগে। তার নাম চেরাপুঞ্জি। ইস, নামটাই কি মিষ্টি, তাই না? আমি প্রথম যখন চেরাপুঞ্জি গিয়েছিলাম এবং ছোটোবেলায় ভূগোল জিওগ্রাফিতে পড়াতো, যেখানে সবথেকে বেশি বৃষ্টি হয়, এবং গিয়ে দেখছি যে একেবারে শুকনো, যদিও পাহাড় প্রিয় বলে পাহাড়ের ওই যে একেবারে আঁচলের মতন জড়িয়ে নেওয়া এবং কুঁচির মতন পাহাড়গুলো ওখানে দেখেছেন তো যারা গেছেন চেরাপুঞ্জির দিকটা, সেখানে এক ঢাল থেকে আরেক ঢালে কীরকম সবুজের সমারোহ, শুধু তাই নয় সবুজটা পাল্টে পাল্টে যায়, সেটা দেখে খুব ভালো লেগেছিল। কিন্তু বৃষ্টি মোটেই পড়ছিল না, মনটা একটু একটু খারাপ হচ্ছিল, তখন খানিকটা ছোটো আমি। কিন্তু একটু এগিয়ে গিয়ে যেখানে এখন সব থেকে বেশি বৃষ্টি হয়, মসৃণরাম, সেখানে গিয়ে খুব ভালো লেগেছিল। যাই হোক, আপনার কথায় আসি, কাজের সূত্রে অনেকবার গেছি চেরাপুঞ্জি, কিন্তু এখন অ্যাজ এ ট্যুরিস্ট যেতে চাই। ওই সুন্দর নিরিবিলি পরিবেশে নিজের দেশে দিন কাটাতে খুব ইচ্ছে হয়, ভগবান চাইলে নিশ্চয়ই যাওয়া হবে। ভালো থেকো দিদিভাই। হ্যাঁ উৎপল, নিশ্চয়ই ভালো ভালো করে ঘুরে এসো, আবার আমাকে জানিও কেমন। অবশ্যই যাওয়া হবে, মনে ইচ্ছেটা খুব জোরদার রাখতে হবে, তাহলেই হবে। রোজকার এগিয়ে চলা জীবনের ছন্দ থেকে একটু দূরে গিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আবার এক বুক আশা নিয়ে এগিয়ে চলার শক্তি যোগাতে মাঝে মধ্যে বেরিয়ে পড়ার কোনো বিকল্প নেই। আমরা গত মার্চ মাসে পাহাড়ের রানী মুসৌরি গেছিলাম, অপূর্ব পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ করার মতো। অতনু পাঠক লিখেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে, চটপট করে পড়ি। হ্যাঁ শুভ সকাল সংযুক্তা, তোমার মিষ্টি গলায় মনটা ভরে গেল। এবারে বিষয় আসি, আমার বিশেষ কোথাও আর যাওয়া হয়ে ওঠে না, ম্যাপ খুলে মনে মনে অনেক জায়গায় ঘুরে আসি। এমনিতে সমুদ্র পাহাড় সবই দেখেছি, সমুদ্রকে ভীষণ জীবন্ত লাগে, কিন্তু আমার ঘরের কোনটাই সব থেকে ভালো লাগে। আর মনে হয় যখন বাইরে বেরিয়ে আমার বাড়ির কাছের পুকুরটায় হাঁস ভেসে যাচ্ছে বা জানলার ধারের আম গাছ থেকে আম টুপ টুপ করে ঝরে পড়ছে, সেই সৌন্দর্যই যেন অনন্য। তাই সবসময় বহু ব্যয় করে বহু দেশ ঘোরা হয়ে ওঠে না। একটি ধানের শীষের উপরেও হয়তো শিশির বিন্দু দেখা হয়নি, কিন্তু সুন্দরী প্রকৃতির অনেক কিছুই চোখে ধরা পড়ে। সেই সব কাছে পিঠে জায়গাগুলোতে বারবার যেতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে প্রকৃতির মাঝে মাঠে ঘাটে বেরিয়ে আসি, হাঁ করে শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল দেখি, পাখিদের কিচির মিচির উপভোগ করি, ছাদে উঠে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে দেখতে হাঁটতে খুব ভালো লাগে। তাই এগুলোই আমার বিশেষ প্রিয় জায়গা বেড়ানোর। অনিরিনা ঘোষ লিখেছেন বেহালা থেকে, আমারও মর্নিং ওয়াক করতে গেলে এক একদিন এক একটা রাস্তায় বেরিয়ে পড়ি আমি, এবং তখন এটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম আচ্ছন্ন করা পরিবেশ আমার কাছে ধরা দেয়। আমার খুব ভালো লাগে পাহাড়।

দার্জিলিং পাহাড় খুব ভালো লাগে, খুব একটা দূরও না, সবুজ পরিবেশ, চা বাগান, চোখ জুড়িয়ে যায়। রজত বিশ্বাস লিখেছেন বানপুর নদিয়া থেকে। সংযুক্তাদি, তোমার ছেলেবেলা যেখানে কেটেছে সেই টাটানগরে আমার মামার বাড়ি। দলমা পাহাড় থেকে প্রায় 10-12 বছর আগে অ্যালোভেরা গাছ এনেছি, এখন সে প্রচুর বংশ বিস্তার করে ছোটোখাটো একটা বাগিচা হয়ে গেছে। নন্দা, খুব ভালো লাগলো। আচ্ছা, সুপ্রভাত সংযুক্তাদি, সুপ্রভা ভট্টাচার্য কি লিখেছেন, পাহাড়ের কোলে ঘেরা ছোট্ট জনপদ লাভা আমার কাছে সব থেকে প্রিয় জায়গা। শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে বাইন ও ওক বনে ঘেরা এই শান্ত পরিবেশ এবং মেঘরোদের লুকোচুরি প্রতিবারই আমাকে মুগ্ধ করে। এখানকার নিস্তব্ধতা এবং পাখির ডাক যেন এক অদ্ভুত মায়ায় বারবার আমায় নিজের দিকে টানে, হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির একান্তে সান্নিধ্যে। ভালো থেকো সংযুক্তাদি, অবশ্যই ভালো থাকতে হবে। তারপরে লিখেছেন যে আপনার উইশ লিস্টে কী কী জায়গায় বেড়ানোর জায়গার নাম আছে আর আপনি কোথায় যেতে ভালোবাসেন। আচ্ছা, আমি বেঁধে দিতে রাজি নই। হ্যাঁ, খুব সুন্দর করে আপনি যেখানেই ভালো লাগে সেই জায়গাটার কথা লিখুন। বিষয়টা তো অনেকক্ষণ আগেই বলা হয়ে গেছে এবং প্রচুর প্রচুর হোয়াটসঅ্যাপ আমি পেয়েছি, একেবারে যাওয়ার সময় হলো, তাই একটু চটপট করে আরও খানিকটা প্রাপ্তি স্বীকার করে নিই, কিছুটা পড়ে নিই। শুভ সকাল সংযুক্তাদি, আগরপাড়া থেকে চন্দনকুণ্ডু। কিছু কিছু গান আছে যেগুলোর সঙ্গে প্রকৃতিকে রিলেট করা যায়, যেমন আপনি যে এই গানটা প্লে করলেন, আরও দূরে চলো যাই, আর গানটা শুনলে মনে হয় আমি অনেক দূরে কোথাও আছি। আমার পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা হলো বোলপুর শান্তিনিকেতন। এই যে শান্তিনিকেতন বলে দিলেন না, শান্তিনিকেতন থেকে একজন রেগুলার আমাদের মেসেজ করেন, তিনি কেন যে এখনও মেসেজ করছেন না জানি না। দিদি, খুব সুন্দর অনুষ্ঠান, এত প্রাণবন্ত যে মনে হচ্ছে আমি ওই সব জায়গায় আবার চলে গেছি। বিশ্বাস করুন, যে যে জায়গার কথা শুনছি অলমোস্ট সব জায়গায় আমি একাধিকবার গেছি। এই লেখাটি না পড়লেও চলবে? অমিতাভ হোর লিখেছেন, সমুদ্র হোক বা পাহাড় মন ছুটে যায় বারে বার, যখন পড়ি বেরিয়ে মন যে যায় হারিয়ে, গেলে পাহাড়ের চূড়ায় হাতে আকাশ ছুঁয়ে যায়, গেলে সমুদ্রের ধারে পায়ে ঢেউ আছাড় মারে। দেবাশিস মাল গঙ্গাধরপুর হাই স্কুল হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল সংযুক্তাদি, এই গরমে দুদিন ঠান্ডার জন্য বেড়াতে যাওয়া সেটা ঠিক হবে না, তবে আমার পাহাড়ের দেশেতে ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে। এখনও পুরী দীঘা ছাড়া কোথাও যাওয়া হয়নি, পাটনাতেও গেছি, দূরে কোথাও যাওয়ার ইচ্ছে আছে, সময় সাপেক্ষে বেড়াতে যাব। বেশ, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে লিখেছেন নিশাকর ধর।

0: বাহানা বানিয়ে কি হবে বলো, তাড়াতাড়ি এসো কাছে, আরো কাছে হো বসময়। আরো যে সুন্দর আকাশ প্রান্তর রয়েছে কাছে, এইখানে মনে প্রাণে আরো নির্ভর কাশ্মীরে।
1: সুপ্রভাত। কিছুদিন পর আজ আবার কিছু লেখার ইচ্ছে হলো, কারণ আজ আমার অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান নিয়ে এসেছেন বলে। আমি ভ্রমণ বিলাসী এবং ভারতবর্ষের অনেক জায়গায় দেখেছি, তবে অতি সম্প্রতি অরুণাচলের একটি জায়গায় গিয়েছিলাম। আমিও রিসেন্টলি গিয়ে এসেছি অরুণাচল। আপনি নুরানাংয়ের কথা লিখেছেন, জঙ্গলের মধ্যে একটি জলপ্রপাত রয়েছে, জাং জলপ্রপাত। প্রায় 110 মিটার ওপর থেকে দুটি ধাপে এই ঝর্ণার নিচে পড়ে একটি নদীতে মিশে যাচ্ছে। কি অপার্থিব দৃশ্য বলে বোঝানো যাবে না। কয়লা ছবিতে একটি গানের প্রথম দৃশ্যে এটি দেখা যায়। মাধুরী লেক নয়, ঝর্ণার কাছে যেতে টিকিট কাটতে হয়, তবে খুব কম লোক যায়, একবার ঘুরে আসতে পারেন। হ্যাঁ, অরুণাচল আমরা গেছি, জং জলপ্রপাতের কাছেও গেছি। মলয় গাঙ্গুলি দালালপুর খাওড়া 4 থেকে লিখেছেন, কি সুন্দর করে সাজিয়ে দিলেন আজকের মনের মেলোডিকে আপনারা প্রত্যেকে। আপনাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের মতো একটি গান শোনাতে শোনাতে, ঝর্ণার কথা যখন হলো, ঝর্ণার গান অবভিয়াসলি আমি শোনাবো, শোনাতে শোনাতে আজকের মতো মনের মেলোডি থেকে বিদায় নিচ্ছি আমি। আর যে সংযুক্তা ফিরে আসবো আবারও কোনো এক এরকম মনের মেলোডির সঙ্গে নিয়ে, আর তার আগে রবিবার সুরমহলে তো সঙ্গে থাকবই, সঙ্গে থাকবেন আপনারা প্রত্যেকে। আমি জানি একটুখানি আবদারই রেখে গেলাম, রবিবারও চাই এভাবেই আপনাদের প্রত্যেককে আমার সঙ্গে। ভালো থাকবেন সকলে, সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন, নিজেও ভালো থাকবেন। কেমন আসি আজ।

খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পৃথিবীর ইউরোপের প্রযুক্তি উদ্ভাবন ভিভাটেক 2026 যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে 60 দিনব্যাপী আলোচনা প্রক্রিয়া শুরু হওয়ার উদ্দেশ্যেই এই সমঝোতা স্মারক হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐকমত এসেছে। যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্র লিখিত রূপ প্রকাশ করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026 যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথাই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা, নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়াতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার স্বার্থে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের উপর জোর দিয়ে দক্ষিণী বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ বৈঠকের শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশ পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি ও মিজোরামের 1টি রাজ্যসভা আসনের জন্য আজ ভোট গ্রহণ শুরু হয়েছে। ঝাড়খণ্ডের 3টি আসন থেকে JMM বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরামে ক্ষমতাসীন জোরাম পিপলস মুভমেন্ট JPM এর প্রার্থীকে লাল তলুয়াংকিমা এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী আইনজীবী ও লেখিকা জোথানস্যাঙ্গি হোমার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিজেপি এবং কংগ্রেস এই ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টে পর্যন্ত, গণনা শুরু হবে বিকেল 5টায়, তারপর ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের

0: পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তার অভিভাষণে বলেন, রাজ্যে আইনি শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা অধিকার যাতে সুরক্ষিত থাকে, তারা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all so that the common people can lead the daily life with dignity and true freedom sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভিতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী জেলায় জনবিন্যাস পাল্টে যাচ্ছে।

0: identified and deported within the shortest span since the new government took over.
1: রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন তার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও অধ্যক্ষের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 7 দিন রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াত এবং হাইকোর্ট অভিমুখী যান চলাচল অব্যাহত রাখতে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। রেড রোড বন্ধের সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনে দায়ের করা মামলায় শুনানিতে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যথাসময়ে হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা যাতে পৌঁছতে পারেন সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে। 21 জুন পর্যন্ত রাস্তা বন্ধের কারণে নিত্যযাত্রীরাও যাতে কোনো অসুবিধা ছাড়াই তাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেই বন্দোবস্তও করতে হবে। রাজ্যে এবছরের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রেন্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে 1:30 এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দু কর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা বিকেল 4:00 থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে আজ টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দেয়। গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30 লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছেন বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে এবছরের জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার ফল আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন 1:30।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी फ्रांस यात्रा के अंतिम चरण में पेरिस पहुंच गए हैं। प्रधानमंत्री मोदी राष्ट्रपति इमैनुअल मैक्रों के साथ वीवाटेक शिखर सम्मेलन में भाग लेंगे। प्रौद्योगिकी और स्टार्टअप के क्षेत्र में यूरोप का ये सबसे बड़ा आयोजन है। श्री मोदी विशेष कार्यक्रम में भारतीय समुदाय के लोगों से भी बातचीत करेंगे। श्री मोदी का आज पेरिस में भारत फ्रांस आर्थिक और औद्योगिक सहयोग बढ़ाने के लिए फ्रांस के प्रमुख व्यापार जगत प्रतिनिधियों के साथ कई उच्च स्तरीय बैठकें करने का भी कार्यक्रम है।
3: प्रधानमंत्री अपनी चर्चाओं की शुरुआत सेंट गोबा के चेयरमैन और सीईओ बनवा पेजा के साथ करेंगे, जिसमें मुख्य रूप से ग्रीन मैन्युफैक्चरिंग और टिकाऊ बुनियादी ढांचे पर ध्यान केंद्रित किए जाने की उम्मीद है। वह स्मार्ट मोबिलिटी और रेल आधुनिकीकरण के क्षेत्र में सहयोग की संभावनाओं को तलाशने के लिए एल्स्टॉम के सीईओ से भी मुलाकात करेंगे। प्रौद्योगिकी क्षेत्र में प्रधानमंत्री आर्टिफिशियल इंटेलिजेंस, नवाचार और जिम्मेदार एआई गवर्नेंस पर मिस्ताल एआई के सह संस्थापक और सीईओ आर्थर मेंज के साथ बातचीत करेंगे। इन बैठकों का समापन सीएमए सीजीएम ग्रुप के चेयरमैन और सीईओ रोदाल सादे के साथ होगा, जहां समुद्री व्यापार, बंदरगाहों के आधुनिकीकरण और मजबूत वैश्विक आपूर्ति श्रृंखलाओं पर चर्चा होने की उम्मीद है। ये बैठकें भारत और फ्रांस के बीच बढ़ते आर्थिक संबंधों को रेखांकित करती है। आकाशवाणी समाचार के लिए पेरिस फ्रांस से महेश सोपरे।
2: गृह मंत्री अमित शाह ने कहा है कि नरेंद्र मोदी सरकार के 12 वर्ष विकास और विरासत के संगम का

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: হর ঘর সূর্য ঘর।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold।
5: চলে এলাম 100.1 AIR FM Gold-এর ঘরে, ঘড়ি বলছে 1:12 এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুই বন্ধু, আমি আছি দোলন,
6: অনুপূর্বা, আর বন্ধুরা কিন্তু অপেক্ষা করে বসে আছেন তাদের পছন্দের গান শোনার জন্য।
5: একদমই, যারা আমাদের FM গোল্ড পেজের তোমায় গান শোনাবো অনুষ্ঠানের পোস্টের নিচে কমেন্টে তাদের অনুরোধ পাঠিয়েছেন, তাদের অনুরোধ তো থাকবেই, আর থাকবে যারা হ্যান্ডসেট নিয়ে টেলিফোনে ডায়ালের অপেক্ষায় থাকেন, 2248-8085-2213-1340 এই দুই নম্বরে আসতে পারেন টেলিফোনের বন্ধুরা। আপাতত আমরা আমাদের ফেসবুকের বন্ধুদের একটা অনুরোধ দিয়ে অনুষ্ঠান শুরু করি।
6: 100.1 FM Gold নিজস্ব ফেসবুক পেজ, প্রতিদিন আপনারা অনুরোধ করেন, আমরাও চেষ্টা করি আপনাদের খুশি করতে। তবে দোলন, একটা অলিখিত নিয়ম আছে, অবশ্যই অলিখিত না, রীতিমতো ঘোষিত নিয়ম, আপনারা জেনে গেছেন এবং আপনারা সকলেই এটা প্রায় খুব খুশি হয়ে ফলো করেন, আপনারা সপ্তাহে একটা দিন রিকোয়েস্ট করবেন,
5: একদিন একবার,
6: আর বাকি 6 দিন বারবার অন্যদের রিকোয়েস্ট করা গানগুলো শুনবেন।
5: একদমই, আমরা আজকে প্রথম গান শুনবো তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তাই তো? পবিত্র মিত্রের কথায় শ্যামল মিত্রের সুরে এই গানের জন্য কে বা কারা অনুরোধ করেছেন?
6: ভবানীপুর থেকে রিকোয়েস্ট করেছেন পরমা মিত্র। তাহলে এই গান দিয়েই শুরু হোক।

0: শুনছিলাম আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান। পরের গানে আমরা চলে যাব, কার অনুরোধে শুনব?
1: পরের গান আছে
0: হেমন্ত মুখোপাধ্যায়
1: এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে গানের রিকোয়েস্ট, খেয়া ছবির গান।
0: বেশ, খেয়া ছবির গান। গানের মধ্যে রয়েছে খেয়া, 1967 সালের ছবি এটি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা,
1: চৌধুরীর সুর,
0: শ্যামল মিত্রের সুর।
1: শ্যামল মিত্রের সুর, আচ্ছা,
0: এটা উনি লিখেছেন সলিল চৌধুরী, কিন্তু এটা শ্যামল মিত্রের সুর। আমরা
1: এবং বন্ধু রিকোয়েস্ট করেছেন আলাউল মল্লিক, দেউড়া আমতা, হাওড়া থেকে।
0: বেশ, আমরা গানে চলে যাই।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয়।

0: প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গান আমরা শুনলাম, কিন্তু এই গানটা আমাদের শোনাতে খুব ভাল লাগলো। তার কারণ হচ্ছে, অনুপূর্বা বলবে কারণটা,
1: সেটা হচ্ছে সুদূর ছত্তিশগড় থেকে রিকোয়েস্ট এসছে। যদিও আমরা অনেক দূর দূর থেকে রিকোয়েস্ট পাই, আমরা প্রতিবেশী দেশ থেকেও পাই। বিশেষ কারণ হচ্ছে, যিনি করেছিলেন হীরামণি ভার্মা, অনেকেই করেছেন, সবই কিন্তু হিন্দিতে লেখা। হীরামণি ভার্মা, পারশমণি ভার্মা, তারা কিন্তু শুনতে চেয়েছেন এই বাংলা গানটি।
0: এটা সত্যি আমাদের খুব ভালো লাগার প্রাপ্তি। এবং এই গানের 1977 সালে এই গানের কথা লিখেছিলেন ভবেশ গুপ্ত, সুর রবীন্দ্র জৈনের। আচ্ছা, আমাদের ফোনের বন্ধুদের অনুরোধও কিন্তু আসছে অনুপূর্বা। গড়িয়া থেকে রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শুনতে চেয়েছেন মান্না দের গাওয়া এই নজরুল গীতিটি।
1: শুনিয়ে দিই তাহলে।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনছিলেন। আপনারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন অনবরত, ফোনেও রিকোয়েস্ট আসছে, তাছাড়া নিজস্ব ফেসবুক পেজে তো রিকোয়েস্ট আছে।
1: হ্যাঁ, এই গানটার একটু বলে দিই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের যে গান আমরা শুনলাম, জয়দেব সেনের গানের সুরকার ছিলেন, 1972 সালের গান। এই রকম আনকমন গানগুলো আমরা মাঝে মাঝে যখন আমাদের শ্রোতারা অনুরোধ করেন ভীষণ ভালো লাগে। এই গানের জন্য অনুরোধ করেছিলেন বাঁশবেরিয়া থেকে প্রবীর মাঝি, আমাদের ফোনের বন্ধু অবশ্যই।
0: হ্যাঁ,
1: তো আমরা এবার
0: কিশোর কুমারের গানের জন্য রিকোয়েস্ট আছে,
1: প্রেমের খেলা কুমারের গান, সুরের আকাশে ছবি থেকে,
0: সুরের আকাশে ছবি থেকে কিশোর কুমার জয়দীপ রায় বাঘা যতীন থেকে রিকোয়েস্ট করে পাঠিয়েছেন এই গানের জন্য।
1: বেশ, আমরা গান শুনি।

0: একদম আমরা একটা দারুণ জমাটি গান শুনলাম। আমাদের অনুরোধ ছিল কিশোর কুমারের কণ্ঠে এই গানের, সুরের আকাশে ছবি থেকে, এবং অনুপ কুমার সেখানে যাকে বলে ফাটিয়ে দিয়েছেন। 1987 সালের ছবি ছিল স্বপন চক্রবর্তীর কথা এবং সুরে।
1: আচ্ছা, গান তো আমরা শোনাচ্ছি, কিন্তু তার আগে আমাদের আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। যদিও মানে আষাঢ় মাসে আমরা দরদর করে ঘামছি,
0: 4 তারিখ প্রায় হয়ে গেল,
1: হ্যাঁ অপেক্ষায় রয়েছি কবে অন্তত বৃষ্টি। বর্ষার কথা তো আমরা ভাবছিই না, কিন্তু বৃষ্টি অন্তত একটু পাই আমরা, দেখা যাক। হলুদ সতর্কতা আছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সাথে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামী 2-3 ঘন্টার মধ্যে হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার বেশ কিছু অংশে। আবার জানিয়ে দিই, হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্র বিদ্যুৎ সহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ঝড় হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে ঘটবে। সুতরাং ওই অঞ্চলের যারা মানুষজন আছেন, যেহেতু বজ্রপাতের সম্ভাবনা আছে, আপনারা একটু সাবধানে থাকবেন।
0: আচ্ছা, আমাদের এক দিদি, আমাদের ফোনের বন্ধু বেলঘরিয়া থেকে লক্ষ্মী মজুমদার, তিনি গরিবের মেয়ে ছবির গান শুনতে চেয়েছেন। হ্যাঁ, বিমল ঘোষের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। এই গানটা কিন্তু ভীষণ খুব রেয়ার গান, জানো তো, মানে খুব কম শোনা গান।
1: হ্যাঁ,
0: আমরা শুনবো
1: হেমন্ত মুখোপাধ্যায়ের যে কটি গানের, মানে প্রচুর গানের তিনি সুরারোপ করে

0: করছেন, তো আমরা
1: প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং সমরেশ রায়ের দ্বৈত কণ্ঠ।

0: আমরা গরিবের মেয়ে ছবি থেকে যখনই শুনি গরিবের মেয়ে 1960 সালের এটি ছবি, হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে এই গান লিখেছিলেন বিমল চন্দ্র ঘোষ, এবং এই ছবি থেকেই হেমন্ত মুখোপাধ্যায়ের যে গান তার কণ্ঠে গাওয়া আছে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, সেটা একটি অসাধারণ গান, কিন্তু সেই গানটি আমরা সবসময় শুনি। এবং এই গান আজকে শুনতে শুনতে অনুপূর্বা আমরা যেটা কথা বলাবলি করছিলাম, এই যে হেমন্ত মুখোপাধ্যায় কোথাও ক্লাসিক্যাল গানের সঙ্গে তার একটা দূরত্ব আছে এরকমটা খুব একটা প্রচলিত কথা, এই গানটা কিন্তু প্রমাণ করে দিল যে এই মানে রাগাশ্রয়ী গানের সুরারোপেও কিন্তু হেমন্ত বাবু কোথাও পিছিয়ে নেই এতটুকু।
1: এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু ভীষণ স্নেহ করতেন, এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় যে কত বড় জাত শিল্পী তিনি সেটা বুঝতেন, ওই তার নিঙাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে, ঠিক তার গানে যে ক্লাসিক্যালের চলন সেটা কতটা পাওয়া যায় বলেই কিন্তু তার জন্য বলা যেতে পারে যে এই গানটা সেমি ক্লাসিক্যাল রেখেছেন। আমরা এরপর একটু ডিভোশনাল গান শোনাবো, রিকোয়েস্ট আছে। হ্যাঁ, দুজন অনুরোধ করেছেন, অমৃত সিং অরোরার গান কালি বলো মনটি আমার, শুভদীপ মণ্ডল শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে এই গানের জন্য রিকোয়েস্ট করেছেন, তাছাড়া এই কালি বলো গানের জন্যই অনুরোধ করেছেন মুজফ্ফরপুর বিহার থেকে দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালী দাস, চন্দন দাস, তারা অনুরোধ করে পাঠিয়েছেন।
0: এখন উপরে একটা কথা বলি, আজকে আমাদের ছত্তিশগড়ের অনুরোধ হলো, বিহারের মুজফ্ফরপুরের অনুরোধ হলো, আজকের দিনে তো দেখো গান শোনাটা মানুষের কাছে কোনো ব্যাপার নয়, যে গান যে মুহূর্তে চাইবো আমি শুনে ফেলতে পারবো,
1: এই কারণে দূরত্বটাও কিন্তু
0: কোনো কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরেও তারা যখন আমাদের কাছে অনুরোধটা পাঠান এটা ভীষণ একটা
1: ভালো লাগে। আমরা শোনাই তাহলে, এতজন বন্ধু অনুরোধ করেছেন কালি বলো কালি বলো।

0: আহা কি প্রাণ জুড়িয়ে গেল না গানটা শুনে। কালী বলো কালী বলো মন্টি, আমার অমৃত সিং অরোরার কণ্ঠে আমরা শুনছিলাম এই গান।
1: এবং অমৃত সিং অরোরা যখন গাইতেন এত ভাবাবিষ্ট
0: তন্ময় হয়ে যেতেন, একদম একদম, এবং সেটা গানের মধ্যে ফুটে উঠেছে তার সেই ভাব, ভাবা পাগলার গান। আচ্ছা অনুপূর্বা, আমরা এই যে এক্ষুনি বলছিলাম না যে রোজি আমরা তো ঝড় বৃষ্টির আশা করছি,
1: বর্ষার অপেক্ষায় আছি,
0: বর্ষার অফিসিয়াল তারিখ তো পেরিয়ে গেছে কিন্তু এখনো বৃষ্টি দেবীর দেখা নেই, তো বোধহয় আমাদেরই মতন ভেবেছিলেন আমাদের বন্ধু। তো সে কারণে তিনি যখন আমাদের ফোন করলেন বেলঘড়িয়া থেকে, আমাদের বন্ধু প্রণবেশ মজুমদার, তিনি কিন্তু এই ঝড় বৃষ্টি নিয়েই গান শুনতে চেয়েছেন এবং সেটা রবীন্দ্রনাথের গান, যে দেখা যাক যদি আমাদের, উনি বললেন যে দেখা যাক যদি আমাদের মিলিত আবাহনে তিনি আসেন, তো চলে যাব সেই গান।

0: আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আমাদের বন্ধু রূপসুন্দর ঘোষ বর্ধমান থেকে ফোন করে বলেছিলেন আমার আজ জন্মদিন, জন্মদিনের জন্য তার উদ্দেশ্যে একটি ফুলেল শুভেচ্ছার গান গীতা দত্তের কণ্ঠে।
1: এই গান শুনতে শুনতে আমরা চলে যাব সংবাদের বিরতিতে, আবার ফিরে আসবো 2:30
0: অনুপ কুমারকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবেন, আমরা ছিলাম দোলন
1: অনুপূর্বা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ PM সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে, ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
3: এক দশক পেহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
2: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর, 100.1 FM Gold-এ। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

0: সুরেলা সফর 100.1 FM গোল্ড। সংবাদের বিরতির পর আমরা আবার ফিরে এলাম, কথা দিয়েছিলাম নিয়ে আসব অনুপ কুমারকে। আজকের সুরেলা সফর প্রত্যেক দিনই থাকে আপনাদের জন্য, নির্দিষ্ট দিনে এক একটা নির্দিষ্ট টাইটেল নিয়ে আমরা অনুষ্ঠান করি। যেমন আজ ম্যাটিনি মেগাস্টার, আর ম্যাটিনি মেগাস্টারেই আমরা ছুঁয়ে যাব অনুপ কুমারকে।
1: একেবারেই তাই, এবং অনুপ কুমার বললেই যে যে ভার্সেটাইলিটি আমাদের চোখের সামনে খুলে যায়। শুধু তো তিনি কখনোই কমেডিয়ান হিসেবে তাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা যাবে না। অনুপ কুমার বললেই আমাদের চোখে ভাসে আমাদের বাড়ির ভীষণ প্রিয় একজন বড়দা মেজদা সেজদা গোছের কেউ, কখনো বা ছোটো মামা, কখনো বা কাকাস্থানীয় কেউ, এবং যিনি সমস্ত পরিস্থিতির একদম চূড়ান্ত একজন ম্যানেজ মাস্টার।
0: অবশ্যই, তাই না? যে কোনো হাসির মোড়কে কোনো না কোনোভাবে নিজেকে ম্যানেজ করছেন
1: একেবারে। কিন্তু শুধু কি এটুকুই? এটা তো গেল চরিত্রাভিনেতা অনুপ কুমারের কথা। কমেডিয়ান, চরিত্রাভিনেতা, তার বাইরে সিরিয়াস অ্যাক্টর অনুপ কুমার, তাকে নিয়ে তো কথা সত্যি আমাদের খুব বেশি বলার সুযোগ হয় না। কারণ ততগুলো ছবি বা চরিত্র হয়তো তিনি সত্যিই পাননি তার জীবনে যেখানে তিনি তার সিরিয়াস অ্যাক্টিংটাকে এক্সপ্লোর করতে পেরেছেন। আজকে এই সব মিলিয়ে অনুপ কুমার মানেই যে একটা যাকে বলে নানান রকম রঙের আলোর ফুলঝুরি, সেই অনুপ কুমারকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি দোলন
0: অনুপূর্বা। হ্যাঁ, আমরা ম্যাটিনি মেগাস্টারে অনুপ কুমারকে নিয়ে থাকবো একেবারে বিকেল 4টে পর্যন্ত। কিন্তু তার আগে আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া সংক্রান্ত কিছু সতর্কবার্তা এসে পৌঁছেছে। দুটো সতর্কবার্তা আছে, কমলা এবং লাল সতর্কবার্তা। কমলা সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সাথে বজ্র বিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে। এটা হলো উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার জন্য সতর্কবার্তা। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আরেকটি আছে লাল সতর্কতা, বেশি পরিমাণে বজ্রপাত, অত্যাধিক বজ্রপাত এবং সেই সাথে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম এই দুটো জেলায় লাল সতর্কতা। সুতরাং এই লাল এবং কমলা সতর্কতায় যে জেলাগুলোর ওপর রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এইসব জায়গায় যারা মানুষরা বসবাস করেন কিংবা মাঠে যারা কৃষক ভাইরা এই মুহূর্তে রয়েছেন, সকলের জন্য কিন্তু একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
1: বেশ, আমরা অনুপ কুমারকে নিয়ে তো কথা বলতে শুরু করেই দিয়েছি,
0: একটা গান দিয়ে যাই শুরু করি অনুষ্ঠান।
1: মানে তার কথা বললেই তো অনেকগুলো গান আমাদের চোখের সামনে ভেসে ওঠে।
0: তবে তার লিপে, তার সিকোয়েন্সে গান সে তুলনায় অনেক কমই আছে। তার অভিনীত 365টার কাছাকাছি ছবি করেছেন,
1: কিন্তু তার লিপে গান খুব বেশি
0: পাইনি। যে কটা আমরা পেয়েছি সে কটা শোনাবো, বাকি অনুপ কুমার আছেন এরকম সিনেমার গান নিয়ে আমাদের থাকতে হবে। আমরা আপাতত গানে চলে যাই
1: একদম।

0: দেবো কতরানী কই তুমি ভারি সুন্দরী তোমার রূপের কয়লা দে বলি যে আমার কয়লা দে চলে পুড়ে মরে।
1: সেই যে রেল ইঞ্জিন ড্রাইভার যে সারাদিন রেল চালায় এবং তার পরে বাকি সময়টা তার নেশা ভাঙ করে কাটে, কিন্তু ব্যাপারটা এমনই একটা অদ্ভুত এই চরিত্র যে একেবারে ওইরকম মাতাল গোছের মানে আত্মভোলা ভবঘুরে টাইপের লোক। সে কখনো বাড়িতে আসে দুটো খায়, কিন্তু সব কিছুর পরেও সে পরিবারটাকে ভীষণ ভালোবাসে, বোনকে তো ভীষণই তাকে চোখে হারায় এরম একটা ব্যাপার। এবং এই যে গানটা, মানে এই গানে অনুপ কুমারের অভিনয় তুমি ভাবো। প্রথমত এরম একটা গান সৃষ্টি তো বোধহয় সত্যি তরুণ মজুমদার হেমন্ত মুখোপাধ্যায় এরকম একটা জুটি না হলে হয় না। এবং সমস্ত প্রেমের অনুষঙ্গটা সেটা তোমার এই রেলগাড়ি, রেলওয়ে ট্র্যাক, কয়লা ইত্যাদি দিয়ে পুরো বোঝানো হয়েছে। পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন অসামান্য গান, এবং অনুপ কুমারের অভিনয় উফ, ওই একটা গ্যালিস দেয়া প্যান্ট পরা, সে খেতে খেতে কখনো মানে টোলে পড়ে যাচ্ছে, আবার কখনো তার লিলি চক্রবর্তী ছিলেন স্ত্রীর ভূমিকায় তাকে নিয়ে রোমান্টিসাইজ করছেন। তো অনুপ কুমারকে নিয়ে কথা বলতে গেলে প্রথমত তো মনে হয় সময়টা বড় অল্প, কোন দিক থেকে তাকে ধরবো আর কোন দিকটা তার ছাড়বো
2: সেটাই কথা। আসলে একটা মানুষ মানে তিনি দেখছেন যে জীবদ্দশাতে তার অভিনয়ের সুবর্ণ জয়ন্তী দেখছেন, প্ল্যাটিনাম জয়ন্তী বা প্ল্যাটিনাম জুবিলি তিনি দেখে যেতে পারেননি। এতগুলো বছর সিনেমা, থিয়েটার অভিনয় করলেও একটা বিষয় নিয়ে কিন্তু অনুপ কুমারের ভীষণ আক্ষেপ ছিল। তিনি নিজেই মাঝে মাঝে বলতেন যে আমার কাছে অর্থ উপার্জন করাটা একটা বিশেষ প্রয়োজনের ব্যাপার ছিল সংসারের তাগিদে, সেজন্য সিলেক্টেড ছবি করবেন এটা কখনো কিন্তু তিনি ভাবতে পারেননি। সিলেক্টেড ছবি করার সুযোগ আমার জীবনে কখনোই আসেনি, যদি নিজের পছন্দ মতো পরিচয় কাজটা করতে পারতাম তাহলে আমার পরিচয়টা একটু অন্য হতো। আসলে কি দোলন, এটা তো ঠিক যে বেশিরভাগ ক্ষেত্রেই পরিচালকরা তাকে নিছক কমেডিয়ান করে রেখেছেন, ওতেই সীমাবদ্ধ ছিলেন। মহানায়ক উত্তম কুমার ভালো ছেলে বলে ডাকতেন,
1: হ্যাঁ,
2: তো এরকম আসল নাম আমরা জানি যে সত্যেন, সত্যেন দাস, ডাক নাম ছিল অনু। তো দেবকী বসু এ করেছিলেন, মানে অনুকে করে দিয়েছিলেন অনুপ, আর সেই অনুপই হয়ে গেলেন অনুপ কুমার। তো অনুপ কুমার নিয়ে যখন একটু পড়াশোনা করছিলাম অনুষ্ঠানেরই তাগিদে, বা তার বই সিনেমা তো সবসময় দেখা, বা ওটা নিয়েই যখন ঘাটাঘাটি করছিলাম, তখন এই কথাটার ভীষণ সত্যতা যাচাই হচ্ছিল। দেখো, একটা মানুষ কিন্তু হাতে গোনা কয়েকটা সিনেমায় কমেডিয়ানের বাইরে অভিনয় করেছেন, সব জায়গায় কিন্তু তাকে হাসানো, মানে ওটার বাইরে আক্ষেপ রেখে গেছেন, কিন্তু কি অসম্ভব ভার্সেটাইলিটি তার অভিনয়ের মধ্যে। শুধু ওই মিথটা ভেঙে বার করেছিলেন জোর করে তরুণ মজুমদার, সেটা অন্য গল্প,
1: হ্যাঁ
2: আসবো আমরা পরে।
1: একটা মানে দেখো,
2: আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলি, কেন আমরা তরুণ মজুমদারের কথা বললাম বা অনুপ কুমারকে নিয়ে অনুষ্ঠান করছি কেন, গতকাল তার জন্মদিন ছিল 17 জুন। তো এই মানুষটি যেহেতু আজকে আমাদের সেগমেন্ট থাকে ম্যাটিনি মেগাস্টার, মেগাস্টার বা হিরো নায়ক প্রচুর ছবিতে তাকে আমরা পাইনি, কিন্তু অনুপ কুমারকে বাদ দিয়েও তিনি কিন্তু অবশ্যই মেগাস্টার। মানে চরিত্রের পাশে, পার্শ্ব চরিত্রই বলি বা কৌতুকাভিনেতাই বলি না কেন, একটা ছবিতে যখন নিজেকে উপস্থিত করেছেন ছবিটা একটা মাত্রা পেয়েছে।
1: একদমই, একটা কথা বলি, দেখো সেই সংকল্প 49 সালের সংকল্প, তাই দিয়ে তো তার জীবন শুরু। এবং সংকল্পে যখন আমরা দেখি একেবারে একদম বোধহয় তখন কত 17-18 বছর বয়স হবে,
2: সংকল্প আমার মনে হয় সংগ্রাম,
1: সংকল্প,
2: আচ্ছা
1: সংকল্প 49 সালে সংকল্প ছবিতে একেবারেই মানে একেবারে বোঝাই যাচ্ছে যে সদ্য কৈশোর, মানে তখনও সে পেরোয়নি, এবং চরিত্রটাও ছিল যে ওই রকম একটি খুব যা হয় নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কষ্ট করে উঠে দাঁড়ানো একটি সংগ্রামের কাহিনী। তো সেখানে ওই হঠাৎ করে হয় না, একটি ছেলে মেয়ে ভীষণ বড় হয়ে যায়, অনাথ হয়ে যায়, তারা বড় হয়ে যায়। এখানেও তেমনি ছেলেটি মায়ের পাশে দাঁড়ায় জীবন সংগ্রামে, এবং বাকিটা তার ওই যে সংকল্প, কঠিন ব্রত এগিয়ে যাওয়ার, নিজের পায়ে দাঁড়াবার সেই সংকল্পে সে এগোতে থাকে। এইটা নিয়েই কাহিনি। এবং এর পরে 49 অগ্রদূতের ছবি ছিল এটি। 49 পরবর্তী অগ্রদূতের অনেকগুলো মার্কাটারই ছবি আমরা পেয়েছি, কারণ উত্তম সুচিত্রাকে স্টারডমে তোলার পেছনে কিন্তু এই গোষ্ঠী ছিলেন প্রথম, সবার আগে তাদের নাম আসে। তো যার ফলে আমরা পরে অনেকগুলো ছবিতে পথে হলুদেরিতে তাকে পেয়েছি,
2: অগ্নিপরীক্ষায়
1: পেয়েছি। এবং অগ্নিপরীক্ষায় তুমি ভাবো
2: না
1: কি, মানে কি সাবলীল ওই কয়েকটা বছরে, ওই কয়েকটা বছরেই অনুপ কুমার মানে তখন একেবারে যাকে বলে মানে এই যে জাত অভিনেতা এটাই বোঝা যায়। ওইখানে তুমি ভাবো ওই যে একটা দৃশ্য ছিল না, যেখানে মানে ওই একটা রাত্রে একটা নাইট পার্টি দিয়েছেন কিরিটি, আর সেখানে সুচিত্রা সেনকে পছন্দ করে, মানে সুচিত্রা সেনকে বিয়ে করতে চান এরকম একজন ভদ্রলোক, সবাই এসেছেন আর কি, তিনিও রয়েছেন। তো সেখানে একটা গণ্ডগোল বাধে, তো সেই গণ্ডগোলটা একক হাতে কিরিটি সামলায় এবং আবার সব কিছু পূর্বাবস্থায় ফিরে আসে। যখন মানে মানে শেষ হয়েছে, তখন ওই সুচিত্রা সেনকে বিয়ে করতে চাওয়া ভদ্রলোক, মোটা সোটা মানুষ, তিনি বলছেন আরে আমাকে, আমি যা দেখিয়ে দিতাম না, আমি যদি যেতাম, আমি যদি মানে পেতাম, এদের হাতে পেতাম, আমি, এরা এসে গণ্ডগোল করছে। তখন অনুপ কুমার বললো ভাগ্যে আপনাকে ওরা আটকে রেখেছিল, না হলে যে আপনার ওই দুষ্কৃতীদের শায়েস্তা করতে গিয়ে আপনাকে কি সংগ্রামে পড়তে হতো। এই যে বলার ধরনটা, এবং বাকি সারাক্ষণ মানে দিদির সঙ্গে যখনই তার কাজিনদের একটা তুলনা হচ্ছে বা তার মা যখনই বেশি, তারা তো ভীষণ মানে যাকে বলে উচ্চবিত্ত একটা সমাজকে রিপ্রেজেন্ট করছেন, কিন্তু এই ভাই বন্ধুটি তারা ভীষণ স্বাভাবিক সহজ, সবার সঙ্গে সমানভাবে মেশে। তো সেইখানে মা এবং মায়ের মানে মা এবং মাসি, এদের যে হাবভাব চালচলন, সেটা প্রতি কথায়, প্রতিটা হাসিতে, প্রতিটা ছোট্ট ছোট্ট মন্তব্যে অনুপ কুমার যেভাবে ক্রিটিসাইজ করে চলেছেন মানে অনবদ্য। একই রকম আমরা পথে হলো দেরিতেও, সেখানেও
2: সুচিত্রা সেনের ভাই,
1: এবং সুচিত্রা সেনকে নিয়ে সেখানে তার যাবতীয় কিছু, মানে সুচিত্রা সেনের যে মানসিক টানাপোড়েন, মানে উত্তমকে ভালো লাগছে অথচ কোথাও প্রকাশ করতে পারছে না মল্লিকা, তা সেই সবটাকে ওই ম্যানেজ দেওয়া, মানে হয় না মানে আমরা বলি না যে দুটো ধরো দুটো ভারী ভারী মানে যন্ত্রাংশ মেশিন, সেই দুটো সফলভাবে চালানোর জন্য ওই কোথাও কিন্তু একটু বাফারের প্রয়োজন হয়, বা একটু তোমার ওই ওই রকম আর কি। অনুপ কুমার ছিলেন ঠিক সেই চরিত্র, সেই এলিমেন্ট, যে যিনি থাকলে এদিকে দুই মহারথী উত্তম সুচিত্রা, তাদের অভিনয়টা খুব সচল সহজ হয়ে আসে।
2: আচ্ছা, আমি যে কারণে বলছিলাম যে অনুপ কুমার নিয়ে অনুষ্ঠান করতে বসে একটু একটু যখন পড়াশোনা করছিলাম, সমস্ত বইপত্র ঘাঁটছিলাম, তুমি

0: সংকল্পের কথা বলছিলে, আমি সংকল্পের সাথে আমি বলছিলাম যে একদম প্রথম দিকে মডার্ন টকিজের সিনেমা 1946 কি সম্ভবত 47, এই 46-এরই সিনেমা, তো সেই সময় একটা সিনেমা তৈরি হচ্ছে। অভিনেতাদের মধ্যে রয়েছেন ছবি বিশ্বাস, একদম দিকপাল, মলিনা দেবী আছেন, তারপরে তোমার কমল মিত্র আছে। সেই সময় কিন্তু মাস্টার অনুপ নামে অনুপ কুমার ওই ছবিতে তিনি অভিনয় করেছিলেন,
1: বেশ
0: 8 বছর ওরকম সময় বয়স,
1: ও মানে শিশু শিল্পী,
0: হ্যাঁ শিশু শিল্পী হিসেবে। কিন্তু মানে সেটা একদম তার ডাক পাওয়াটা মানে পরবর্তীকালে আর সেরকম মনেই ছিল না। তো ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, যিনি মানে বাংলা চলচ্চিত্র ওই সময় ডিজি নামেই পরিচিত, হ্যাঁ ডাক বাংলো বলে একটা সিনেমা করেছিলেন, তখন শিশু শিল্পীর প্রয়োজন হয় এবং পরবর্তীকালে আমরা এই ছবিতেই অনুপ কুমারকে পেয়েছি। কিন্তু অনুপ কুমারের সেই শিশু শিল্পী হিসেবে ওই ছবিতে সিনেমা করার কোনো স্মৃতি কিন্তু আর ছিল না। তাকে যখনই জিজ্ঞাসা করা হতো যে কোন ছবি বা কিছু, বিভিন্ন সাক্ষাৎকারে তিনি কিন্তু সংগ্রাম ছবিটার কথাই বলতেন। তবে একটা মানুষকে, একজন অভিনেতাকে আবিষ্কার করার তো একটা প্রয়োজন হয়, যেটা হয়তো একটু অন্য ট্র্যাকে কথা বলা হয়ে যাবে, যেটা শ্রীদেবীকে সাধমা দেখতে দেখতে মনে হয়েছিল ওফ কি মানে বের করে এনেছে একটা এতে। তো অনুপ কুমারকে যদি আবিষ্কার করতে কেউ পারেন, সেটা অবশ্যই তরুণ মজুমদার,
1: একদম আনডাউটেডলি,
0: আনডাউটেডলি তরুণ মজুমদার। এবং এটা নিয়ে যে পলাতক, আমরা জানি প্রচুর ছবিতেই অভিনয় করেছেন, প্রায় বলতে গেলে তরুণ মজুমদারের সব ছবিতেই, ভগিনী থেকে নিমন্ত্রণ, পলাতক,
1: কোথায় নয়, দাদার কীর্তি,
0: দাদার কীর্তি, এবং কিক, মানে এক একটা শেড,
1: এক একটা শেড, মানে কোনটার সাথে তুমি
0: কোনটা মেলাতে পারবে না। এবং পলাতকের পিছনে কি জেদ করে অনুপ কুমারকে নেওয়া,
1: একদম তাই, একেবারে,
0: মানে সেখানে প্রোডিউসার চেঞ্জ হয়ে গেল, ভি শান্তারাম,
1: ভি শান্তারাম। অ্যাকচুয়ালি তরুণ মজুমদার তো করলেন না ছবিটা, যখন এই অনুপ কুমার প্রসঙ্গে তিনি ছবি করলেন না,
0: করলেন না,
1: এবং তারপরে তিনি ভি শান্তারামের ডাক, এতে কোনো একটা কারণে বম্বে গেলেন। এবং এটা খুব অদ্ভুত, বম্বেতে গিয়ে যখন উনি চেম্বারে দেখা করছেন, ভি শান্তারাম যে কারণে ডেকেছিলেন, অন্য কারণ সেটা, কথাবার্তা যখন হয়ে গেল, তরুণ মজুমদারের হাতে স্ক্রিপ্টটা গোটানো রয়েছে, উনি তখন বললেন যে তোমার হাতে ওঠা কি, তো উনি বললেন এটা একটা ছবি, ও বললো তুমি দেখ কি তার স্ক্রিপ্ট, মানে ঠিক আছে স্টার্ট রিডিং
0: পড়ো তুমি,
1: হ্যাঁ বললো একটু শোনার পরই
0: ছিলেন, তিনবার কেঁদে কাঁদছিলেন, বারবার
1: একটু শোনার পরই উনি বললেন এক মিনিট বলে বেল প্রেস করে বেয়ারাকে ডাকলেন এবং ডেকে বললেন আমরা যতক্ষণ না এই ঘর থেকে বেরোবো কোনো কারণে কেউ যেন এসে নক না করে। এবং যখন শেষ হলো, তরুণ মজুমদার বলছেন আমি দেখছি ওনার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে, তুমি করো ছবিটা আমি আছি, আহা মানে আর ভীষণতারামও তো বিরাট মাপের ব্যক্তিত্ব।
0: এবং প্রোডিউসার যে প্রথমে ছেড়ে গিয়েছিলেন, ভাবতেই পারেনি যে অনুপ কুমার নায়ক হবে, হিরো হবে, তরুণ মজুমদার মুখের ওপরেই বলে দিয়েছিলেন যে অনুপ কুমার ছাড়া আমি কাউকে হিরো করবই না,
1: মানে আংটি চাটুজ্জে, মানে আংটি চাটুজ্জে এইটা তো, মানে আংটি চাটুজ্জের ভাই আর কি বসন্ত, এইটা তো আর কাউকে সত্যি, মানে এখন মাঝে মাঝে মনে হয় বোধহয় উপন্যাসটা ছাপিয়ে এই আংটি চাটুজ্জের ভাই বসন্ত সেই বোধহয় কোথাও চিরভাস্বর হয়ে রয়েছে।
0: মনোজ বসুর যে বই ছিল আংটি চাটুজ্জের ভাই, সেই গল্প অবলম্বনেই তৈরি হয়েছিল 63 সালে। আমরা পলাতকের গান কি শুনছি,
1: হ্যাঁ হ্যাঁ

0: আসলে তার মনের খবরই বা কে রেখেছিল, তাই না?
1: ঠিকই তাই,
0: নাটক দিয়ে তো জীবনের শুরু
1: দিয়ে শুরু। এবং তার বাবা ধীরেন্দ্রনাথ রঙ্গমঞ্চের শিল্পী, ভালো গান করতেন, তিনি তো প্রথম তাকে এনেছিলেন ছবিতে, মানে শিশু অনুপকে নিয়ে আসা। এবং একটা বড় ইন্সপিরেশন কিন্তু মা ছিল, মানে মা চাইতেন যে অনুপ কুমার তার বাবার সাথে যাক। এবং আরেকটা জিনিস যে ব্যাপারটা, সেটা হচ্ছে সংসারের প্রয়োজন, হাল ধরার একটা প্রয়োজন ছিল সেই সময় অনুপ কুমারকে, সেই হাল ধরার জন্য। ওই যে কারণে তিনি বলছেন যে সংসারের প্রয়োজনে অর্থটা এত বেশি দরকার ছিল যে সিলেক্টেড রোলে অভিনয় করতে, মানে আমি কখনোই সেটা পারি,
0: মানে সমস্ত চরিত্রেই অভিনয় করতে বাধ্য হয়েছেন।
1: মুক্তির বন্ধন বলে একটা ছবি করেছিলেন, দেশ সবে স্বাধীন হয়েছে, সেটা মানে পরিচালনায় ছিলেন ওই স্বপন বুড়ো, অখিল নিয়োগী।
0: আচ্ছা,
1: মানে খুব যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল ছবিটা এমন নয়, কিন্তু আমরা অনুপ কুমারকে ওই ছবিতে পেয়েছিলাম। আরেকটা জিনিস কিন্তু দোলন, মানে ছবির সাথে রঙ্গমঞ্চ, সে কথাটাতে আমরা আসব, অবশ্যই আসব।
0: তার আগে আমি একটু অনুপ কুমার অভিনীত, মানে কেন তা, মানে এই যে মাস্টারপিস, মাস্টারপিস তো এমনি এমনি হয় না, মাস্টারপিসগুলো কে নির্মাণ করেন এই অনুপ কুমারের মতন? দেখো, উত্তম কুমার একটা বিরাট আলো,
1: আলো
0: উত্তম কুমার নায়ক সবসময় চরিত্র, নায়ক তো তিনি, নায়ক চরিত্রের কথা ছেড়েই দিলাম, তারও বাইরে তিনি অভিনয়, মানে সংলাপের সাহায্য পাচ্ছেন, তিনি ক্যামেরার সবসময় তাকে বিশেষ অ্যাঙ্গেলে রাখে, ক্যামেরার সাহায্য পাচ্ছেন, এবং সেরা সেরা গান তার লিপে থাকে। মানে অন্তত যে সময় অনুপ কুমার অভিনয় করেছেন সেই সময়ের কথা বলছি। কিন্তু একজন ক্যারেক্টার আর্টিস্ট কখনোই সেই সেই প্রিভিলেজগুলো পান না। সেখানে নিজেকে, মানে ওই দর্শকের চোখটা নিজের দিকে টেনে ঘুরিয়ে নেয়া, এটা কিন্তু এটার জন্য একটা বাড়তি মুনশিয়ানা লাগে। তো আমি গলি থেকে রাজপথ ছবির একটা একটা দৃশ্য শুধু বলছি। গলি থেকে রাজপথ ছবিটা গোটাটা জুড়েই উত্তমের সঙ্গে অনুপ কুমার তার আর কি, মানে কি বলবো, একান্ত সহচর, দোসর যাকে বলা যেতে পারে, দুজনেই ক্রিমিনাল, মানে পকেট মার আর কি দুজনেই, কিন্তু দুজনে দুজনের সঙ্গ ছাড়া নড়ে না। হ্যাঁ, ভোলা রাজা আর ভোলা,
1: হ্যাঁ,
0: তো উত্তম কুমার জেলে রয়েছে, প্রথম দৃশ্যটাই এরকম, জেল থেকে মানে ওই মেয়াদ পেরিয়েছে, জেল থেকে ছেড়ে দিয়েছে, বেরিয়ে জেল থেকে ভাবছে যে কি করা যায়। জেলের গেটে দাঁড়িয়েই তার চোখ যাচ্ছে একটা বাচ্চার গলার সোনার হারের দিকে, কিন্তু সেটা আর কিছু করছে না। তো জেল থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে আসতেই হঠাৎ দেখে, ও যখন বেরোচ্ছে দেখছে যে জেলের গেটে, মানে জেলের স্টাফরা মিলে কোনো একজন মনীষীর জন্মদিন পালন হচ্ছে, গলায় মালাটালা পরানো হচ্ছে ইত্যাদি। প্রথম এখন সেটার দিকে তাকালো, তারপর পায়ে পায়ে এগিয়ে আসতে হঠাৎ একটা, মানে এরকম বাড়ি ক্রস করতেই হঠাৎ দেখলো গলায় এসে একেবারে একটা, তোমার মানে তার আগে মনীষীর গলায় দেখা যেমন হয় মোটা মোটা ফুলের মালা, হঠাৎ দেখা গেল প্রায় একেবারে নাখাইতে পাওয়া তিন চারটে রজনীগন্ধা দিয়ে গাঁথা একটা সরু টিং টিঙে মালা এসে গলায় পড়ল। এদিক ওদিকে তাকিয়ে দেখেছে অনুপ কুমার হাসছে, বলে কি রে সব আবার কি, বলে দেখ ভোলা তুই এখানে এসব কি, বলে দেখ রাজা ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো এসব দিয়ে কেউ কোনো, মানে কোনোদিন মালা টালা দেয় না, কিন্তু বড় বড় লোকেদের দেয়, তো আমাদের এই লাইনে তুইও কি কম বড় লোক বল, সেই জন্য তুইও তো বড় মানুষ একজন, তুই এটা একজন মানে আমাদের এই লাইনের বিরাট কেউ, সেই জন্য আমি তোকে আজ মালা দিলাম, এই যে বলাটা। বা আর একটা দৃশ্য বলছি, মানে ওরা ওই একটা বস্তিতে যখন থাকে, তো তার পাশের ঘরে থাকেন সাবিত্রী, সাবিত্রী আর তুলসী চক্রবর্তী বাবা মেয়ে দুজনে থাকে। তুলসী চক্রবর্তী মানে এদের সঙ্গে একটুখানি মানে ভাব জমাতে চায়, কিন্তু সাবিত্রী অত্যন্ত ব্যক্তিত্বময়, হ্যাঁ, সাবিত্রীর সঙ্গে এরা ঠিক এঁটে উঠতে পারে না। তো একদিন একটা ওরকম আসে, তাও মৌখিক কিছু আলাপ তো করতেই হয়, পাশাপাশি ঘরে থাকে, তো সাবিত্রী এদের মুখোমুখি হয়ে গেছে, তো কি বলবে বুঝতে না পেরে উত্তম কুমারকে দিকে তাকিয়ে যাচ্ছে, বললো হ্যাঁ ভালো আছেন, বলে সাবিত্রী পাশ কাটাতে যাবে, ভোলা এসে মাঝখান থেকে

0: একটা হাসি এসে আমিও ভালো আছি বলাটা নিজেকে প্রাসঙ্গিক করে তোলার কি অদম্য চেষ্টা, এইটা না অভিনয়ের মানে বিরাট একটা ক্ষমতা না থাকলে এইখানটাকে এইখানটায় নিজেকে প্রতিষ্ঠিত করা যায় না।
1: তরুণ মজুমদারের আমরা পলাতকের কথা বলছিলাম, আলোর পিপাসার কথা বলো, আলোর পিপাসাতে ভিলেন অনুপ কুমার
0: সাংঘাতিক ভিলেন না সাংঘাতিক,
1: মানে ওই যে এই কারণেই বললাম যে তরুণ বাবুর মতো এক্সপ্লোর বোধহয় কেউ করতে পারেনি অনুপ কুমারকে, সাংঘাতিক ভিলেন আলোর পিপাসা।
0: এবং মানে তুমি কোনটা ছেড়ে কোনটায় বলবে, এই ভিলেনের কথা বলতেই মনে পড়ে গেল আরো অনেক পুরনো একটি ছবি কঙ্কাবতীর ঘাট।
1: হ্যাঁ,
0: যে কঙ্কাবতীর ঘাটে কমল মিত্র একটা ভয়ঙ্কর ভিলেনের চরিত্র ছিলেন, আর সেই কমল মিত্রেরও চালা হচ্ছে অনুপ কুমার। মানে অনুপ কুমার তখন রীতিমতো কম বয়স, এটা কারণ সন্ধ্যারানী ছিলেন এই ছবির নায়িকা, উত্তম কুমারের নায়িকা, ফলে বুঝতেই পারছো যে কত বেশ পুরনো ছবি। অহেন্দ্র চৌধুরী ছিলেন, চন্দ্রাবতী ছিলেন, এইখানে অনুপ কুমার একেবারে যাকে বলে ফাটিয়ে দিয়েছিলেন। তো ভার্সেটালিটির শুরু তো সেখান থেকেই, এবং তারপরে ধরো যে সাধারণ ছবিগুলো যেখানে তিনি বাবা দাদা মুখুজ্জে পরিবার, সেখানে তিনি মামা হয়েছেন, বা তোমার মানে এরকম অজস্র ছবি আছে, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো সে মানে মূল ছবিগুলো হয়তো বলা হবে না। আজকে আমরা আমাদের মানে একজন আমাদের ফোনের অতিথি থাকবেন অনুপ কুমার বিষয়ে, তার থেকে আমরা কিছু বিশেষ বিষয়ে জানার চেষ্টা।
1: ঠগিনীর কথা মনে আসছে।
0: হ্যাঁ, তার আগে কি আমরা গলি থেকে রাজপথের কথা বললাম?
1: অবশ্যই, গান শুনে নেব,
0: অনেকক্ষণ কথা বলছি তো।
1: ঠিকই, তাই।

0: শুনছিলাম আমরা গলি থেকে রাজপথের গান, যেখানে হেলেন ছিলেন, হেলেনকে আমরা এই একটি দৃশ্যে পেয়েছিলাম এবং একটি হিন্দি গান ব্যবহার হয়েছিল। তো
1: আজকের প্যান্টনি মেগাস্টার অনুপ কুমারকে নিয়ে, কাল তার জন্মদিন ছিল, অনুপ কুমারকে ছুঁয়ে গিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান দোলন অনুপূর্বার সাথে। দোলন, এই মুহূর্তে মনে পড়ছে আমরা দাদার কীর্তি ছবির কথা, ভোম্বল ক্লাবের পান্ডা, সব সময় সবার পিছনে লাগা, কিন্তু ওই যে এই সরস্বতীর প্রেমে যখন পড়ল তখন মানে অন্যভাবে অন্য ভূমিকায় নিজেকে তুলে ধরল। একটা সিনেমার কথা, তরুণবাবু ছাড়াও একটু অন্য ধরন উপন্যাস ভিত্তিক ছবি, দিলীপ রায় পরিচালিত অমৃত কুম্ভের সন্ধানে,
0: আমি বলতে যাচ্ছিলাম,
1: অনুপ কুমারকে আমরা পেয়েছি, মানে সেই ছবিতেও কিন্তু তার জাতটা তিনি প্রমাণ করে দিয়েছেন। প্রচুর ছবিতে অন্যভাবে, সাগরিকা মানে উত্তম সুচিত্রার সাথেও করেছেন প্রচুর ছবি, আমরা পাশের বাড়ি পথে হলো দেরি বলছিলাম, অগ্নি পরীক্ষা, সাগরিকা,
0: আমার একটা ছবির কথা মনে পড়ছে অগ্নিশিখা, বসন্ত চৌধুরী ছিলেন আর ছিলেন কণিকা মজুমদার, মানে কি অপূর্ব ছবি, এবং অনুপ কুমারের ওই রকম মানে যাকে বলে সেই সমস্ত কিছু মুশকিল আসান এক চরিত্র। অনুপ কুমারের বিপরীতে দেখো সেভাবে তো নায়িকা হিসেবে মূলত আমরা সন্ধ্যা রায়কেই পেয়েছি, কিন্তু ওই চরিত্রাভিনয়ে যখন তিনি এসেছেন তখন কিন্তু অনেকের সঙ্গে তার মানে যাকে বলে পাল্লা দিয়ে চুটি অভিনয় করেছেন অনেক বাঘ আর্টিস্টের সঙ্গে। এবং আমরা এই যে ধরো আজকে অনুপ কুমারের সিরিয়াস ছবির কথা প্রসঙ্গ বারবার আসছে, নিমন্ত্রণের কথা যখন এসেছে নন্দিনী মালিয়ার সঙ্গে,
1: হ্যাঁ নন্দিনী মালিয়া,
0: কি মানে কি নিশ্চু
1: নিশ্চু
0: মানে মানে এত কম সংলাপে,
1: সংলাপ এবং কি সফট অ্যাপ্রোচ, নন্দিনী মালিয়ারও তো খুব সফট অ্যাপ্রোচ ছিল,
0: মানে এত কম সংলাপে যে এত বাংময় হতে পারে অভিনয় অনুপ কুমার দেখিয়েছে।
1: এবং অনুপ কুমার নিমন্ত্রণের জন্য আমরা জানি যে রাষ্ট্রীয় পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন, কি জাত অভিনয় ভাবাই জানে। তখন খানিকটা আফসোস হয়েছে যে মানে প্রথম সারির মেন স্ট্রিম ছবি ছাড়াও আর্ট ফিল্ম যদি বলি সেরকম অনেক ছবিতে আমরা হয়তো তাকে পেতে পারতাম, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি বিশেষ একটা চরিত্রে, বাঁকা লেখা বলে একটা সিনেমা হয়েছিল,
0: আচ্ছা
1: তো সেই সিনেমাতে আমরা পেয়েছি, খুব ট্র্যাজিক রোলে আমরা সেই সময় পেয়েছিলাম। সংকল্পের কথা তো তুমি বলেইছো,
0: হ্যাঁ অনুপ কুমার কে নিয়ে যখন আমরা আজকে কথা বলতে বসছি তার জীবনের আরো অন্যান্য দিকগুলোর দিকেও একটু ফিরে তাকাতে চেষ্টা করব। তার সংসার মানে ভাই বোনেদের সংসারে তিনি কিন্তু সব সময় ওই বর্দার ভূমিকা পালন করে গেছেন
1: এবং হাল ধরার জন্যই তার অভিনয় করা আর্থিক,
0: এবং একই সঙ্গে তিনি আরও একটি পরিবারকে বিশেষভাবে তিনি তার সহায় হয়ে দাঁড়িয়েছিলেন, আসবো আমরা সে কথায়। কিন্তু দাদার কীর্তির কথা যখন বললে, দাদার কীর্তিতে তো মানে তার অমোঘ সমস্ত কীর্তি,
1: ঠিকই তাই,
0: তো সেখানে আমরা
1: মানে বাঙালি কিন্তু ওই ভোম্বলকে বড় বেশি ভালোবাসে আজ,
0: মানে দেখো ভিলেন হয়েও ভিলেন নয়,
1: ভিলেন নয়
0: তাই না,
1: ঠিকই তাই,
0: ভিলেন হয়েও এমন একটা ইয়ে ভিলেন, এবং যখন জিজ্ঞেস করা হচ্ছে বলছে তুমি এই ঠান্ডায় ওকে জলে নামিয়েছো, তখন কি নির্বিকার মানে কি ভালো মানুষের মুখ করে বলছে, না না মানে একদম গলা জলে নামাইনি, ওই বুক অব্দি
1: রেখেছি,
0: মানে অ্যাজ ইফ ওইটা কোনো মানে
1: ব্যাপারই নয়,
0: দোষী নয়, গলা জলে নামাইনি, মানে ওই বিহারের ওই পশ্চিমের প্রচন্ড ঠান্ডায় তাকে যে বুক অব্দি জলে দাঁড় করিয়ে রাখলো এটা কোনো ব্যাপার না, আমি তো গলা জলে নামাইনি, কি সরল নিষ্পাপ স্বীকারোক্তি। তো আমরা একটা গানে যাই দাদার কীর্তি ছবি থেকে, এটা অনুপ কুমারের লিপে নয় কিন্তু অনেকের সঙ্গে তিনিও ছিলেন সেখানে সগৌরবে।

0: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার, ম্যাটিনি মেগাস্টার।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: অনুপ কুমারকে নিয়ে ম্যাটিনি মেগাস্টারের তুমি বলছিলে একটা কথা যে পারিবারিক ভাবে,
3: হ্যাঁ পারিবারিক জায়গাটা আসবো অনুপূর্বা, তার আগে তোমার কথা ডেজ ধরে একটা কথা মনে পড়লো, তুমি আলোর পিপাসার কথা এসেছিলে না, দেখো একটা কথা, অনুপ কুমারের নায়িকা হিসেবে বেশিরভাগ আমরা সন্ধ্যা রায়কে পেয়েছি কিন্তু আলোর পিপাসা
2: ছবিতে, যেহেতু তরুণ মজুমদারের ছবিতে তাকে বেশি পেয়েছি তাই,
3: কিন্তু আলোর পিপাসা ছবিতে ওই তোমার সন্ধ্যা রায়ের বিরুদ্ধে কি সাংঘাতিক ভিলেনিটা তিনি করলেন, ওরে বাপরে। আরেকটা ছবি এই যে বলছিলাম না, অসম্ভব একটা সারল্য, জানো তো উত্তম কুমারের সঙ্গে তার অভিনয়ের অনেকগুলো জায়গা বললাম, আমার মনে পড়ছে বেনারসি ছবিটা সৌমিত্র চট্টোপাধ্যায়, যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় মানে একটি রেল কলোনিতে বেশ আমাদের শহর থেকে মফস্বল থেকে ছাড়িয়ে একটা প্রান্তিক জায়গায় একটা রেল কলোনিতে তিনি তার স্ত্রীকে নিয়ে চাকরিতে মানে গিয়ে সেখানে থাকতে শুরু করেন, কোয়ার্টার্সের আশপাশে সবার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক এবং স্ত্রী রুমা গুহ ঠাকুরতা তিনি সবার বিপদে আপদে ছুটে যান, অত্যন্ত তিনি সুগৃহিণী মানে মেয়েদের যে কোনো ব্যাপারে তিনি ভীষণ সবার কাছে কাজে আসেন, তো এখন জায়গায় হঠাৎ দুর্গাপূজার দিন সবার কাছে এটা ডিসক্লোজড হলো, মানে একদম পারপাসলি কিছু লোক কলকাতা থেকে গিয়ে তারা এটা যাকে বলে হাটে হাঁড়িটা ভাঙলো যে
2: তিনি
3: একসময় তিনি বাইজি ছিলেন, তো ব্যাস ঘটনা এইখানেই, মানে তারপরে একটা মানে অখণ্ড নিরবতা। পরের দিন সকাল হয়েছে, কেউ কোথাও নেই, দেখা যাচ্ছে পায়ে পায়ে অনুপ কুমার এলো, সে তাদের ওই কোয়ার্টার্সটার সামনে তাদের একটা পোষা পাখি ছিল, সেই খাঁচাটা দেখলো খালি, ঘরে গেল, কোথাও নেই তারা, তারপর সে না জ্ঞান শূন্য হয়ে ছুটলো, মানে সেই দৌড়টা মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মানে হোঁচট খেয়ে মুখ থুবড়ে মানুষটা পড়ে যেতে পারে, কিন্তু তার দৌড় থামছে না, যত দূর যাওয়া যায় সে গেল, আর সেই চিৎকার করে নাম ধরে ডাকতে ডাকতে তাদের দাদা বৌদি বলতো ভীষণ ভালোবাসত, গিয়ে যখন একটা সময় যায় একটা সীমার পর গিয়ে বুঝলো আর এদের ফেরানো যাবে না, অদ্ভুত হতোদ্যম হয়ে বসে পড়লো,
2: মানে ওই যে একটা সংসার শূন্য হয়ে গেল একটা ঘটনার প্রেক্ষিতে, ওই শূন্যটাকে ওই দৌড়ের মধ্যে মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা,
3: এবং এটা যে তার বুকে কোথায়
2: লাগিয়ে লাগলো
3: আর ফিরে এসে বলে তোমরা খুশি তো খুশি চলে গেছে, খুশি তো মানে সত্যি বলছি, দেখো আবারও
2: বলতে মানে বলতে গিয়েও গায়ে
3: কাঁটা দেয়, আমাদের গলা ভারী হয়ে আসে, এবং ওই যে ওই দু এক সিনের জন্য অভিনয়ে পাওয়া যে চরিত্র অভিনেতা এটা কিন্তু সেই করলো। আবার দেখো তুমি এই অনুপ কুমার ওই খেলার পুতুল ছবিতে যখন সে তার মানে বোনকে, ওখানে তো অনামিকা সাহাতা স্ত্রী
2: হয়েছিল,
3: বোনকে যখন সেই বউয়ের কথায় প্ররোচিত হয়ে বোনকে ভয়ং, সেখানেও সন্ধ্যা রায় কি মার মার, বাপরে মানে তাকে চুলে মুঠি ধরে তাকে মেরে ধরে, এটাও তো সেই একই জুটি তারা বারে বারে, আমরা কিন্তু কখনো উত্তম সুচিত্রা জুটিকে এই ধরনের মানে বারবার যেখানে তাদের কেমিস্ট্রিকে ভাঙা হয়েছে এমন পাইনি, অনুপ কুমার কিন্তু সেই ভূমিকায় অভিনয় করে পেরিয়ে গেছেন। আমরা গানে যাই একটা, আসবো তারপর পারিবারিক প্রসঙ্গে আসবো, এবং তারপরে আছেন আমাদের ফোনের অতিথি আজকে শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা নেব।
2: তার আগে একটা বিজ্ঞাপন,
3: হ্যাঁ আমাদের বিজ্ঞাপনের বিরতি,
2: হ্যাঁ বিজ্ঞাপন বিরতির পর আমরা অনুষ্ঠানের গানে যাব।
4: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন,
5: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
4: আর ইলেকট্রিক বিলের
5: জিরো বিলে আবার টাকা দেব কি?
4: ওহো ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
5: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আমরা বলেছিলাম যে আজকে আমাদের ফোনের অতিথি থাকবেন, আমরা আমাদের সঙ্গে পেয়েছি চৌরঙ্গী পত্রিকার সম্পাদক শ্রী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে। এবং কেন আজকে তাকে নেয়া, তার কারণ হিসেবে বলতে পারি অনুপ কুমারকে নিয়ে একটি বিস্তৃত সংখ্যা তারা সম্প্রতি করেছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে বহু দৃষ্টিকোণ থেকে অনুপ কুমারকে দেখার বা তাকে নিয়ে

0: যারা কাজ করেছেন তাদের সেই সমস্ত কাজের সংস্পর্শে আসার তার সুযোগ হয়েছে। তো আজকে তাকে আমাদের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই প্রথমে। হ্যাঁ শুভঙ্কর, আপনি শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
0: আচ্ছা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: ধন্যবাদ আমাকে বা আমাদের পত্রিকার তরফ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
0: আচ্ছা, আজকে আমাদের, আমরা তো কাল জন্মদিন পেরিয়েছি অনুপ কুমারের, কিন্তু আমাদের এই সুরেলা সফর অনুষ্ঠানে আজকে যেহেতু আমরা বৃহস্পতিবার ম্যাটিনি মেগাস্টার নিয়ে করি, তো সেইখানে আজকে আমরা অনুপ কুমারকে নিয়ে আবার একবার, মানে এ ধরনের শিল্পীদের তো বারবার করে মানে এদের কথা বলেও শেষ হওয়ার নয়, সে কারণে আজ আবারও তাঁর কথা বলতে বসা। আপনার কাছে আমাদের প্রশ্ন যে ধরুন অনুপ কুমার সংখ্যা যখন আপনারা করলেন, আপনারা তো বিস্তৃতভাবে অনেক পুরনো নতুন অনেক লেখা তার সম্পর্কিত সাক্ষাৎকার এবং নতুন প্রজন্মের অনেক মানুষের ভাবনা নিয়ে আপনারা নাড়াচাড়া করার সুযোগ পেলেন, তো আজকের দিনে দাঁড়িয়ে তার প্রাসঙ্গিকতা বা নতুন করে অনুপ কুমারকে ভালো লাগার বিষয় এবং সেটা নতুনদের মধ্যে, মানে ধরুন একদম ইয়াং জেনারেশন, তাদের মধ্যে কতটা বা কিরকম ব্যাপারটা আপনার কাছে মনে হয়, আমাদের একটু বলুন।
1: একটু বলি, প্রথমত হ্যাঁ কালকে ওনার জন্মদিন গেল আর আপনার আপনাদের অনুষ্ঠানটা আমি প্রথম থেকে শুনছি। আচ্ছা, ওনার যে প্রথম শিশু শিল্পী হিসেবে প্রথম ওনার যে ছবিটি সেটা হচ্ছে হাল বাংলা। উনি 5 বছর বয়সে অভিনয় করেন, ছবিটা আরো কত তিনেক পরে রিলিজ করে। আর এই আমরা যখন 17 সালে প্রথম ভালো বন্ধুদের সংখ্যা করি, তারপরে মাধুরী মুখোপাধ্যায়, মানে স্বনামধন্য অভিনেত্রী মাধুরী মুখোপাধ্যায় আমাদের বলেন যে আপনারা কোন কাকে নিয়ে একটা কাজ করুন, ওনার বাংলা চলচ্চিত্রে ওনার অবদান সুপ্রচুর। সেইটা আমাদের কাছে একটা নির্দেশ ছিল এবং তারপরে আমরা শুরু করি। এবং আমার ব্যক্তিগত ভাবে অনুপ কুমারের এক ভাইপো আমার বাল্য বন্ধু, সেই সূত্রে মানে এবং ওই অনুপ কুমারের একদম সব থেকে ছোট ভাই যিনি, তার আবার আজকে জন্মদিন, হিমাদ্রি দাস, মানে অনুপ কুমার মেজ ভাই, আর হিমু কাকু সব থেকে ছোট। তো সেইখান থেকে যখন কাজটা শুরু করলাম এবং এই যে ওনার উপর একটা বই ছিল জীবনপুরের পথিক, বা ওনাদের পারিবারিক ভাবে একটা আনন্দ বৈরাগী বলে একটি সংকলন হয়েছিল, তার থেকে কিছু পেলাম। আমরা প্রচুর ইন্টারভিউ নিলাম মানুষের, মানে তখন অনেকে ছিলেন, মানে আমাদের সঙ্গে তখন নৃপেন গঙ্গোপাধ্যায় ছিলেন, তিনি তার এই যে একজন আজকের কোথায় তার প্রাসঙ্গিকতা সেটা বলতে গেলে বলতে হয়, ধরুন একজন মানুষ তিনি শিল্পী হয়ে উঠছেন, তিনি শিশির ভাদুরীর শিষ্য এবং তিনি কিন্তু পারিবারিক ভাবে মানে কোনো শখের কারণে নয়, একদম মানে আমি শুনেছি ওনার একটা গল্প থেকে যে ছোটবেলায় ওনাকে প্রোটেকশন দিত পরিবার থেকে, যাতে উনি একমাত্র রোজগারে, মানে স্বনামধন্য ধীরেন দাস ওনার বাবা, তিনি যখন কর্মচ্যুত হলেন বিভিন্ন কারণে, তখন উনি রীতিমতো পরিবার থেকে টেনেছেন এবং সেটা এই যে উনি বাঁচতে পারেননি তার কারণ ওইটাই। ওই সবটা নিয়ে একজন শিল্পী কিন্তু সেখানে পলাতক, নিমন্ত্রণ, কি আলোর পিপাসা, বা যখন উনি মঞ্চে অভিনয় করছেন খালি নয়, মঞ্চে মানে সম্রাট নূরজাহানের মতো কাজ
2: করছেন
1: শিল্পী, যে কত বড় সংগত। এই যে আজকে যখন এই যে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি দর্শকপ্রিয় অভিনেতা শিল্পীরা তাদের সুবিধে অনুযায়ী তাদের অবস্থান বদল করছেন, এই ভদ্রলোক অনুপ কুমার তার কাজী নজরুল, ডাক্তার নারায়ণ রায় প্রত্যেকের সান্নিধ্যে বড় হচ্ছেন এবং তার মামার বাড়ি ভদ্রকালীতে, মামাতো বোন গীতা সঞ্জিনী পরবর্তীকালে গীতা সেন, ঋত্বিক ঘটক সবাইকে নিয়ে কাজ করছেন, করতে করতে করতে করতে নিয়ে করছেন এবং সংগঠক হিসেবে এই যে আজকে এখন যাত্রা উৎসব হচ্ছে, এই যাত্রা মঞ্চ করার ক্ষেত্রে তার ভূমিকা, সেটা প্রভাত দাসের টিলেকা সব মিলিয়ে ওনার একটা মানে, এবং আমরা বারবার আমাদের 18 সালে অনুপ কুমার সংখ্যা প্রকাশিত হয় তার একটা উন্নয়নের দিনে, একটা অনুষ্ঠানের মাধ্যমে। তারপরে আমাদের বারবার আমাদের মতো রিটার্ন ম্যাগাজিনকে অনুক্রম সংখ্যাকে
0: রিপ্রিন্ট করার অনুরোধ এসেছে।
1: এবং এখনো মানে যখন ধরুন এই যে আপনারা বসন্ত বিলাপ, দাদার কীর্তি, যখন একদম 15-16-17 বছর বয়সের ছেলে মেয়েরা দেখে, তারা কিন্তু মানে আমরা যেমন উপভোগ করে, এবং একজন কমেডিয়ান হিসেবে উপভোগ করে, একজন অভিনেতা হিসেবে যখন আবার তারা দেখে আলোটি ভাষা, তখন তারা চমৎকৃত হয়। এই সবটা নিয়ে অনুপ কুমার সত্যিকারেরই একজন মানে মেগা স্টার। কখনো মানে মানে আপনারা উত্তম কুমারের কথা বলছিলেন, উত্তম কুমার যে কজনকে মানে সমীহ করতেন কো অ্যাক্টর হিসেবে, তার মধ্যে কিন্তু অনুপ কুমার অন্যতম। সব মিলিয়ে এখান থেকেই আমাদের কাজটা করা এবং সব দিক থেকে দেখা। মানে
0: এই যে আপনি উত্তম কুমার
1: বইটা লেখা সেখানে আছে এবং ছবি নিয়ে সবটা মিল করা।
0: শুভঙ্কর, আপনি এইমাত্র বলছিলেন যে ভীষণ স্নেহ করতেন উত্তম কুমার অনুপ কুমারকে, ওনারা তো মঞ্চে দীর্ঘদিন শ্যামলী নাটকটা করেছেন একসাথে, যেখানে উত্তম কুমার মানে নায়ক আর অনুপ কুমার তার ভাই হয়েছেন। এবং এটাও কিন্তু মহানায়ক জানতেন যে কমেডিয়ান চরিত্রে বেশিরভাগ চরিত্রে অভিনয় করার পরেও তার মধ্যে একটা জাত শিল্পী লুকিয়ে আছে। এটা শোনা যায় যে শ্যামলী যখন মঞ্চস্থ হতো তখন কোনো প্রয়োজন হলে উত্তম কুমার হয়তো মেকআপ করছেন, অনুপ কুমার সহজেই সেখানে মেকআপ রুমে তিনি ঢুকতে পারতেন, তিনি তখন ওই মধ্য গরমে মানে ওই অড়াটা সেটা কখনো অনুপ কুমারের জন্য তার সব সময় কিন্তু মানে সহজ যাতায়াতের পথটা সাবলীল ছিল। একদমই তাই। এবং তার একটা বিরাট বড় কিন্তু ক্ষেত্র ছিল, ফোনটা সম্ভবত ডিলিং হলো নাকি, একটা হ্যাঁ একটা বড় ক্ষেত্র ছিল মঞ্চ অভিনয়। আপনি নূরজাহান নাটক পরিচালনার কথা বলছেন, তো ইন্দ্রাণী নামেও একটি নাটক তিনি অভিনয় করেছিলেন, এবং শ্যামলী তো প্রায় বলতে গেলে মাইল ফলক, যেখানে দিনের পর দিন টিকিট পেত না দর্শকেরা।
1: এবং মানে ওনার যেটা দর্শক উনি এতটাই মাথায় রাখতেন যে এত নতুন নতুন দিতেন, সেখানে উনি সমালোচিত হয়েছেন। মানে আপনারা জানেন হয়তো তখন থিয়েটার পাড়ায় হাতিবাগানে থিয়েটার শো ভাঙার পরে মানে গ্রাম থেকে মানুষ আসতেন, তাদেরকে ট্রেন ধরানোর জন্য বা লঞ্চ ধরানোর জন্য বাস অপেক্ষা
0: করতো,
1: এবং সে বাসের টাইম পেরিয়ে যেত। উনি এত অ্যাডলিভ করতেন কিন্তু আবার ফিরে ওই চরিত্রে ফিরে আসতেন। মানে আমাদের এই পত্রিকার লেখার মানে পাতায় পাতায় এই তার ওই ক্ষমতার কথা আছে। এবং আমি আরেকটা কথা বলি যে কিভাবে মানুষ একজন শিক্ষক হয়ে ওঠেন। এই সময়ের আরেকজন শক্তিশালী অভিনেতা সুভাষী মুখোপাধ্যায় তিনি ইন্টারভিউ দিতে গিয়ে বলেছেন যে তিনি পরবর্তীকালে শ্যামলী নাটকে ওই চরিত্রটি
0: অভিনয় করেছেন।
1: হ্যাঁ, সেখানে উনি টিপ দিয়েছেন যে শ্যামলীর ওই চরিত্রটা যেটা অনুপ কুমার করতেন, সে ক্রিকেটার, তো ক্রিকেটার হিসেবে দু একটা শ্যাডো ইত্যাদি এইগুলো মানে এই যে ইনপুট, অর্থাৎ একজন সিনিয়র আর্টিস্ট, তিনি একজন জুনিয়র, তখন তিনি শুভশ্রী বাবু জুনিয়র, তাকে এই যে ইনপুট গুলো দিচ্ছেন, চরিত্রকে তুলে ধরছেন খুব কম সময়ের মধ্যে দিয়ে তিনি এইটা, এবং তার তো এটা দরকার ছিল না, কিন্তু কতটা দরকার ছিল। এই যে আজকে যখন তা সময়টা শিল্পী আমরা কাজ করছি, এখনো করে চলি, যখন বলে যে আমরা মানে এ করতে পারছি না, ঠিক মানিয়ে নিতে পারছি না, আসলে তখন এই সম্পর্কের এই ব্যাপারটা ছিল। এবং উত্তম কুমারের সঙ্গে তার একটা সময় বিরাট নীতিগত দ্বন্দ্ব লেগেছে, কিন্তু পরবর্তীকালে উত্তম কুমার যখন মারা গেলেন তখন থায় মানে আমরা ছবিতেও দেখতে পাই শুনেওছি যে তার যে ভালোবাসা, এই যে মূল ভালোবাসা, একজন সহকর্মী, একজন তাদের প্রতি যে সমস্ত বিতাদ্বন্দ্বের পরেও যে ভালোবাসা, সেইটাই কিন্তু একজন শিল্পী করে মানে শিল্পীকে এতদিন পরেও বাঁচিয়ে রেখেছে। মানে তার কাজ কেন অত ভালো ভালো কাজ করতে পেরেছেন, আসলে মানে মানুষের প্রতি যে ভালোবাসা সেটাই।
0: আচ্ছা, একটা কথা বলি, আজকের দিনে ধরুন একদম এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিগত 4-5 বছরে আরও বেশি, সেটা আমাদের হাতে যে মুহূর্তে স্ক্রিনটা আমাদের একদম হাতে হাতের মধ্যে সারা বিশ্ব উঠে এসেছে, সেই সময় আমরা মূলত সাধারণভাবে অনুপ কুমার অভিনীত যে ছবিগুলো সেগুলো মূলত বাঙালি দর্শকের জন্য, মধ্যবিত্ত বাঙালি দর্শক। তো সেই শ্রেণীর মানুষের কাছে একটা মূল বিনোদনের জায়গা হয়ে দাঁড়িয়েছে সমাজ মাধ্যম। এবং এই সমাজ মাধ্যমে আমরা দেখি সারাক্ষণ মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা এসে গেছেন, এবং এই কন্টেন্ট ক্রিয়েটাররা

0: বেশিরভাগ ক্ষেত্রেই তারা চেষ্টা করেন ওই আপনার হাস্য কৌতুক জাতীয় কিছু কন্টেন্ট ক্রিয়েট করে, কিছু ভিডিও ক্রিয়েট করে, মানে স্কিট জাতীয় কিছু তৈরি করার একটা চেষ্টা থাকে, এবং সেখানে মানুষজন সেগুলো দেখেন। সেগুলো মানে কোন পর্যায়ের কোন মানে
1: বেশিরভাগই চটুল।
0: হ্যাঁ, সে আমি আমি সে কথায় যাচ্ছি না, মানে চটুল মানে কি ভয়ঙ্কর, মানে তার কোনো মান আছে বলেই আমার মনে হয় না, কিন্তু মানুষজন সেগুলো অদ্ভুতভাবে সেগুলো সারাক্ষণ সেগুলো যাকে বলে মানে মাথায় সেগুলো ফিট করিয়ে যান সারাক্ষণ। আমি দেখি ম্যাক্সিমাম লোকের স্ক্রিনেই এগুলো খোলা থাকে। তো এই ধরুন এই যে দর্শক, যে দর্শকের ম্যাক্সিমাম একটা অংশ তারা এইগুলোতে সারাক্ষণ মজে রয়েছেন, তাদের কাছে অনুপ কুমারকে কীভাবে, মানে অনুপ কুমারের কি তাদের কাছে কোথাও কোনো জায়গা রয়েছে আপনার কি মনে হয়? এটা
2: আমি ধরুন বলছি আপনাকে রয়েছে, এই এই এই যে রিল এর কথা বলছেন তো, ছোট ছোট রিল যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন,
0: রিল ভিডিও,
2: হ্যাঁ হ্যাঁ, আজকে যারা অনুপ কুমার অভিনীত বিভিন্ন ছবি ধরুন ইউটিউবে রিল আকারেও তো আসে, মানে আমি এখন নাম করছি না বিভিন্ন কোম্পানি, সেখানে আপনি যদি একটা স্টাডি করেন, সার্ভে করেন, দেখবেন তার যে ভিউয়ারশিপ অনেক বেশি। এবং আজকের দিনে আমি আপনাকে বলছি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যখন এই বসন্ত বিলাপ বা দাদার কীর্তি বা এই ধরনের যে সেই সময়কার ছবিগুলো, যেখানে মানে আমি বলছি অন্য অভিজিৎ ছবির কথা বাদ দিয়ে দিন, একদম হাসির ঠাট্টার ছবি, সেখানেও একদম 14-15 বছরের বাচ্চারাও যারা দেখছে তারা কিন্তু ওই গুলোর দিকেই যাচ্ছে। এবং এখনো যদি দূরদর্শনে বা কোথাও এই ছবি দেখানো হয়, আমার মানে আমি জোরের সঙ্গেই বলছি, আমার একটা অভিজ্ঞতা থেকেই তো অনেকগুলো বোঝা যায়, মানুষ ভালোভাবেই দেখছে। এবং সেইখানেই তো আমাদের মানে ধরুন এই আপনারা করছেন আকাশবাণী, আজকে যে 5টা গান শোনালেন, একটা ঘটনা বললেন 3-4, বা এই যে সরকারি প্রচার মাধ্যমেরও একটা বড় দায়িত্ব থাকে যে তাদেরকে খাওয়ানো হচ্ছে জোর করে, তারা তো একটা ভ্যাকিউম তৈরি হচ্ছে, শূন্যতা তৈরি হচ্ছে, তারা যখন অবসর বিনোদনের মধ্যে ওইগুলোই পাচ্ছে, ওইগুলোই দেখছে। সেইখানে দাঁড়িয়ে এইখানে অনুপ কুমারের মতো শিল্পী, উত্তম কুমারের মতো শিল্পী, তাদের কাজ, তাদের জীবন, তাদের মানে তাদের জীবন চর্চা, সেইটা পুরোটা তুলে ধরাটা কিন্তু একটা সরকারি ভাবেও, মানে আমরা লিটল ম্যাগাজিন করছি, আমাদের একটা দায়বদ্ধতা থেকেই করছি, মানে সেই অর্থে তো বাজার যেটাতে আমরা সঁপে দিইনি, মানে বাজার যখন আমাদের নিয়ন্ত্রণ করছে, আমরা পাল্টা একটা করছি, সেক্ষেত্রে এই সব মিলিয়ে এই আজকের দিনেও, আজকে ধরুন ওনার 97 বছর ক্রস করলেন, আর 3 বছর পর ওনাকে আমরা শতবর্ষিয়ান বলবো, সেখানে দাঁড়িয়ে উনি চলে গেছেন আজ থেকে, মানে উনার প্রয়াত হয়েছেন প্রায় 30 বছর হতে চললো, সেখানে দাঁড়িয়েও কিন্তু ওনার যে গ্রহণযোগ্যতাটা সেটা মনে হয় না কমেছে।
0: আপনাদের যে লিটল ম্যাগাজিন সেটাও একটা মাধ্যম, আমাদের যেই আকাশবাণী অডিও একটা আমরা বেতার মাধ্যম, এটাও একটা মাধ্যম, কিন্তু আজকে অনুপ কুমারকে নিয়ে বা অনুপ কুমারের মতন আরও যারা রয়েছেন, অসংখ্য শিল্পী আমাদের মধ্যে রয়েছেন এই মানের, কোথাও কি মনে হয় না, আমি তো জানি না, কোনো প্রাইভেট টিভি চ্যানেলে কি অনুপ কুমারকে নিয়ে কোনো অনুষ্ঠান হয়েছে তার জন্মদিনে? আমি আমার জানা নেই, কিন্তু
2: এই যে জন্মদিনে আজকে দেখবেন, যদি আমি মানে এই সমাজ মাধ্যমের কথা বলি, সেখানে মানুষ যেভাবে সেলিব্রেট করছে, একদম যে খুব এরা মানে একদম পুরনো মানুষ যারা
0: নতুনরাও আছে, এটা অবশ্যই, কিন্তু আমার মনে হয়
2: একটা চলবে, মানে এটা মানে আমি মনে করি আমার এই আমাদের 11 বছরের পথ চলা নিয়ে এই কথা বলতে পারি, একটা সবসময় ছিল এটা, জানেন তো, এই যে অনুপ কুমারকেও মানে আমাকে অনুপ কুমারকে তো আমি পাইনি, অনুপ কুমারের খুব কাছের এই যে মৃণাল সেনের কথা বলছিলেন, মৃণাল সেনের গীতা সেনের পুত্র কুণাল সেন আমায় বলেছেন যে উনি তখন বলছে তুমি কি করছো, মানে বলতে গেলে ওনার হাতেই তো মানুষ বলছে তুমি এরকম একটা ছবিতে এরকম একটা গান করবো বল কিছু, তার মানে প্রফেশনের দিকটাকে তিনি করছেন। তখনও একটা দ্বন্দ্ব ছিল, মানে মৃণাল সেন নিজেই স্বীকার করেছেন যে যে আর্ট ফিল্মের কথা তথাকথিত আর্ট ফিল্মের কথা তে তার নেই, মৃগাতে একটা দৃশ্যে তিনি মানে সেই অর্থে ফাটিয়ে দিলেন, মানে উনি লিখছেন সেই একটা দৃশ্য নিয়ে একটা লেখা উনি লিখে দেন, সেই লেখা আমাদের সংখ্যায় আছে মৃণাল সেন যে ওই একটা ওই যে আলোক প্রিভাষণ মতো মানে অত বড়
0: অভিনেতা
2: শিল্পী ছিলেন। এইগুলো বারবার বারবার এই যে আজকে আপনি মানে সরকারি মাধ্যম বলে আমি বলছি যে আজকে প্রাইভেট চ্যানেল ছেড়ে দিন, আজকে তো দূরদর্শন দুপুরবেলা যে ছবিগুলো দেয় আবার দিচ্ছে রেগুলার এই যে পুরনো ছবিগুলো, মানের একটা বিরাট। এবং আমি বলছি আজকের আমি তার নাম করছি না এই মুহূর্তে, তার অনেক বয়স হয়েছে, তিনি বলছেন যে আমরা যে কাজ করেছি এবং ক্যারেক্টার তো গুণগত পরিবর্তন হয়েছেই তার বিভিন্ন কারণে, মানে একটা সময় তো অবশ্যই যে আমরা পত্রিকার মাধ্যমে একটা সময়কে ধরার চেষ্টা করি, অনুপ কুমার উত্তম কুমার একটা সময়ের
1: দলিল বলতে গেলে,
2: তো এই সময়ে দাঁড়িয়ে অনেক কিছু সমস্যা এসছে, মানুষের আর্থিক নিরাপত্তার প্রশ্ন এসছে, জীবনযাত্রার মান অনেক কিছু আপনার পরিবর্তন তো এসছেই, সেখানে দাঁড়িয়ে আজকে যারা কাজ করছেন তারাও একটা স্পেস খুঁজছেন, সব সময় পাচ্ছেন না, মানে আজকে তো অগ্রদূতের মতো পরিচালক গোষ্ঠী বা কালীপ্রসাদ ঘোষ বলুন বা তরুণ মজুমদার এরা নেই, কিন্তু হয়তো আবার আজকের দিনে দাঁড়িয়ে আরো অনেকে কাজ করছেন যারা যথেষ্ট ভালো কাজ করছেন, সেইগুলোকে প্রজেক্ট করারও একটা আমাদের
0: সমাদর আরো আমাদের তরুণ প্রজন্মের মধ্যে বাড়বে। আপনাকে অনেক ধন্যবাদ শুভঙ্কর আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, আশা করি আবারও আমরা কোনো অনুষ্ঠানে এভাবে কথা বলতে পারবো। আকাশবাণী এফএম গোল্ডের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। সেই গানটা আমরা মানে আজকের দিনে তো অবশ্যই দেওয়ার দাবি রাখছি,
1: তাই
0: আমরা সেই গানে যাব।
3: জন্ম অবধিকার তোমা পরে অধিকার, প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি, জানি না গো আমি তাহা, তবু যদি ভাবি আহা, পাইতাম তোমায় হৃদয়ের নিধি।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

0: মানে কি অসম্ভব স্পেকটাকুলার একটা গান, যেন গানটা শুনতে শুনতেই চোখের সামনে সবটা ভেসে ওঠে, তাই না?
1: ঠিকই তাই। আমরা বসন্ত বিলাপ ছবির কথা কিন্তু
0: বসন্ত বিলাপের উল্লেখ আমাদের শুভঙ্কর করেছিলেন,
1: অতিথি করলেন,
0: এবং এই যে ছবি বসন্ত বিলাপে, মানে সত্যি চারজনকে আমরা কাকে ছেড়ে কাকে দেখবো,
1: ঠিক।
0: এবং এখানেও দেখো চারজনেই তো দিকপাল অভিনেতা, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছেন, রবি ঘোষ রয়েছেন, অনুপ কুমার রয়েছেন, চিন্ময় রায় রয়েছেন। তো সেখানে অনুপ কুমারের, মানে যদিও সেখানে সবকটাই খুব মিলিত, মানে তাদের যে হাস্যরসাত্মক যে সিকোয়েন্সগুলো মিলিত, কিন্তু লালু তো আলাদা করে একটা, মানে মনে থাকে আমাদের বসন্ত বিলাপ বললে তো, মানে অনুপ কুমার বললে যে ছবিগুলোর কথা মনে আসে, অবশ্যই বসন্ত বিলাপ তার মধ্যে একটি। এবং আজকে বারবার করেই যদিও আমাদের একটু আমরা ওই সিরিয়াস ছবিগুলোর দিকে আমরা ঘেঁচতে চাইছি, কিন্তু বসন্ত বিলাপকে তো সত্যি অস্বীকার করা যায় না। আর অনুপুরবাদ শ্যামলী নাটকের কথা,
1: শ্যামলী ছবিতেও তো
0: অনুপ কুমারই উত্তম কুমারের ভাই
1: হয়েছিলেন। এবং আমরা শুধু সেলুলয়েড নয়, মঞ্চ, রঙ্গমঞ্চ, যেটা ওনার বাবার থেকে উনি পেয়েছিলেন, রঙ্গমঞ্চের অভিনয়ের ক্ষেত্রে অনুপ কুমার কোথাও কিন্তু এই দুটোকে কখনো আলাদা করেনি, এতটাই প্যাশনেট ছিলেন ছবিতে অভিনয় করা কিংবা নাটকে, নাটক পরিচালনা। আমাদের অতিথি শুভঙ্কর বলছিলেন যে নূরজাহান নাটক তিনি, মানে অনেক দিন, মানে ভীষণ রকমের জনপ্রিয় হয়েছিল। আরেকটা নাটকের কথা বলতে পারি, ইন্দ্রাণী নাটকের কথা, কাশী বিশ্বনাথ মঞ্চে সম্ভবত হয়েছিল। তো এরকম কিছু, যাত্রাতেও কিন্তু বহুদিন অভিনয় করেছেন,
0: মানে সমস্ত কটা মাধ্যম
1: হ্যাঁ,
0: উনি একেবারে মানে চুটিয়ে কাজ করা। তারপর
1: পরবর্তীকালে কিন্তু রাজনীতিতেও সক্রিয় ছিলেন,
0: হ্যাঁ কিছুদিন
1: ছিলেন, যে কারণে যে কথাটা থেকে আমরা সরে আসছিলাম যে পারিবারিকভাবে একটা সময়, পারিবারিকও যে তুমি বললে যে ভাই বোন তাদের মানুষ করা, বড় করা, মাকে ভীষণ রকমের শ্রদ্ধা করতেন, এবং সে শ্রদ্ধা করা ছাড়াও মা কোনো একটা কথা বলে দিলে এবং তাকে প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি থেকে তিনি কখনো সরতেন না, মানে মাকে একটা সময় এমনি কথা ছলেই অনুপ কুমার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মায়ের তখন খুব ভয় যে অভিনয় করছে ছেলে, অভিনেতারা অনেক সময় বিপথে চলে যায়, তো মাকে উনি বলেছিলেন যে কোনো দিন কোনো নেশা করবেন না, আর মানে অন্য সঙ্গ, তো সেটা কিন্তু তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বজায় রেখেছিলেন।
0: এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা গৌতম দার কাছ থেকে শোনা, মানে ভানু বন্দ্যোপাধ্যায় ছেলের কাছ থেকে শোনা। তো এই যে নেশার ব্যাপারটা, এটা তো একটু ভানু বন্দ্যোপাধ্যায় ছিলই, এবং তিনি যখন এরকম হতো, ধরো আউটডোরে যাওয়া হচ্ছে, অনুপ কুমার রয়েছেন সেখানে, তো ট্রেনে উঠেই ওই নেশার জিনিসপত্র বের করার আগে উনি দেখে তটস্থ হয়ে চারপাশে কোথাও অনুপ কুমার আছেন কিনা, বা অনুপ কুমারকে, মানে অনুপ কুমার ধরো সেটে বা ইন্ডাস্ট্রিতেও তিনি ওই অলিখিত একটা বর্দা ছিলেন, মানে সবার খুব সহায় হয়ে দাঁড়াতেন। তো ভানু বন্দ্যোপাধ্যায়

0: একটা দিকে, বা ধরো আরো যারা আছেন যারা এই নেশার আড্ডায় তাকে সঙ্গ দিতেন, তারা কিন্তু একটু দেখে নিতেন চারপাশে যে কোথাও অনুপ কুমার আছেন কিনা। এবং এমনও হয়েছে যে তাদের ধরো যে সমস্ত অভিনেতারা এই দলের, তাদের বাড়ির লোকের আবার অনুপ কুমারকে বলে যাতে একটু দেখবেন যেন না হয় এটা। এই এইটা মানে আসলে কি পারিবারিক একটা বন্ধন, এবং সেই দায়িত্ববোধটা সেই ভালোবাসাটা সহশিল্পীদের প্রতি ছিল বলেই তো তাকে তারা সেই ভরসাটা করতেন।
1: এবং সেই সময়ের কিন্তু বাঁধুনিটা ওরকম ছিল, মানে চোরাস্রোত যে ছিল না তা নয়, কিন্তু ওই যে বলে বলে যাচ্ছে যে দেখে রাখা, আগলে রাখা সেট, এখনকার সময়ের মানে একটা শর্ট দিয়ে ভ্যানিটি ভ্যানে উঠে যাওয়া সেট ব্যাপারটা তো ছিল না, বা মেকআপ ভ্যানে উঠে যাওয়া। তো এভাবেই আমরা অনুপ কুমারকে পেয়েছি, এত রং, এত শেডস, বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো কমেডিয়ান হিসেবে পেয়েছি।
0: জ্যোৎস্না বিশ্বাসের সঙ্গে নায়িকা হিসেবেও কিন্তু মানে ওই একটা জুটি হিসেবে বেশ কিছু কয়েকটা ছবিতে আমরা পেয়েছি তাদেরকে। তো আপাতত কি বসন্ত বিলাপের গানটা?
1: হ্যাঁ, বসন্ত বিলাপে আগুন লেগেছে লেগেছে, ওটা না শোনালে বোধ হয় অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ঘড়ির কাঁটাও এগোচ্ছে, আমরা ঠগিনীর গান শোনাবো।
0: হ্যাঁ, ঠগিনীর কথা আসবে, ঠগিনী না বললে তো অসম্পূর্ণ থাকে।
2: আগুন আগুন আগুন আগুন লেগেছে লেগেছে লেগেছে লেগেছে লেগেছে আগুন।

0: তন্নি খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, দাও দাও দাও জলে দুরন্ত বন্নি, খটকের জ্বালায় যে জ্বলছেন তন্নি, জল দে
1: জল দে
0: ওরে জল দে
1: জল দে,
0: দমকল দমকল যতই চাও না, দু চোখের জল কল যত খুলে দাও না।

0: মাথা মোটা
1: পার্বতী
0: মেধবতী
1: আলোরিনা
0: চিরিহীনা
1: মাধবিকা
0: সোপোকা
1: অনুরাধা বোকাহাদা জলে পড়ে যা জলে পড়ে যা জলে পড়ে যা।

0: প্রচন্ড তাপ কি কাণ্ড বাপ কি কাণ্ড বাপ চলে পুড়ে যা চলে পুড়ে যা চলে পুড়ে যা।
1: আমরা একেবারে সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, অনেকগুলো ছবির কথা,
2: ছগিনীর ছবির কথা,
1: হ্যাঁ ছগিনীর কথায় বলতে গিয়ে ভাবছিলাম। তাই দেখো
2: সেই সন্ধ্যায়
1: তিনজন, হ্যাঁ, এবং তিনজনই হচ্ছেন কমেডিয়ান, উৎপল দত্ত, রবি ঘোষ এবং অনুপ কুমার। সেই তিনজনকে দিয়ে কি অসম্ভব একটা সিরিয়াস রোলে অভিনয় করালেন, এবং একেবারে সম্পূর্ণ বিপরীত চরিত্রে, তাই না? তো সেই কারণে ঠগিনীর কথা, মানে আমি জানি না কি বলবো, মানে কাকে ছেড়ে কার কথা বলবো। অনুপ কুমারকে আমরা ঠগিনীতে দেখেছিলাম একেবারে ঠগিনীর শিকার একটি যুবক, তাই না? তো মানে সেখানে অনুপ কুমারের যে সারল্য বলবো না, তার যে স্বাভাবিকতা প্রতি মুহূর্তে, তার সেই স্বাভাবিকতা এবং

0: আমরা কোথাও ফিল করতে পারি দর্শকরা যে এই নির্ভেজাল একটা সাধারণ ছেলে আর্টিস্ট, সে তাকে এইভাবে এক্সপ্লয়েটেড হতে হবে প্রতি মুহূর্তে, যেন আমাদের সমস্ত সহমর্মিতা মানে একযোগে তরুণ কুমারকে বুকে জড়িয়ে ধরতে চায়, তরুণ অনুপ কুমারকে বুকে জড়িয়ে ধরতে চায়।
1: অমিত, অমিত,
0: অমিত, হ্যাঁ। এবং তরুণ মজুমদারের কি অনবদ্য সৃষ্টি, যেখানে তিনজন কমেডিয়ানকে নিয়ে তিনি একটা ভয়ঙ্কর বুক ভেঙে যাওয়ার মতন ছবি আমাদের উপহার।
1: এটা কিন্তু সুবোধ ঘোষের গল্প অবলম্বনে তিনি করেছিলেন। এবং ওই যে জহুরির চোখ নিয়ে তরুণ মজুমদার কিন্তু ছিলেন একমাত্র যিনি অনুপ কুমারকে বিভিন্ন শেডসে এক্সপ্লোর করেছেন এবং রেখেওছেন। তার প্রমাণ শুধুমাত্র যে আমরা পলাতকে পেয়েছি তা নয়, নিমন্ত্রণ বা অন্যান্য ছবিতেও। আমাদের প্রায় শেষে,
0: আমরা পরের দিকে, হ্যাঁ, ঠগিনীর গান দিয়ে আমরা শেষ করব। তার আগে একটু বলি, পরের দিকে তো অনুপ কুমার মানে ধরো সুরের আকাশে ছবির গান আমরা আগে সেগমেন্টে বাজালাম, দারুণ গান, প্রেমের খেলা কে বুঝিতে পারে, ও বাতাসিরে তার স্ত্রী অলকা গাঙ্গুলির সঙ্গে ছিলেন তিনি দৃশ্যে।
1: হিন্দি ছবিতেও কিন্তু অভিনয় করেছিলেন।
0: হ্যাঁ, আজকে আর আমাদের হিন্দিতে যাওয়ার সুযোগ হলো না, কিন্তু একটা কথা বলি, মায়াবিনী লেনে একটা দারুণ গান ছিল, সেই গানটা আমরা একটু শুনে নিই, তারপরে আমরা শেষ পর্বে চলে আসবো এবং ঠগিনীর গান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করবো।
2: রোজমেরি

আমার তাতে বাবা আমার তাতে কি আছে জানলে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাইকে, তুমি আমার বৃহস্পতি আজ আমাকে পাই।

0: चाइबो चाइबो हो चाइबो अरे गाइबो अब जोग नियोगेर अंग जतो कोई अंग जतो एई दिन दरियाए डूबे जाए रे तुंगी आमार बृहस्पति आज आमाके पाए के तुंगी आमार बृहस्पति आज आमाके पाए के
1: অসাধারণ একটা গান আমরা শুনলাম আর একদম শেষ পর্বে
2: ঠগিনী ছবির গান দিয়ে শেষ করব। দেখো এরকম একজন ভার্সেটাইল আর্টিস্ট যিনি প্রায় 350-65 ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তাকে আমরা পেয়েছি জীবদ্দশায় খুব সামান্য সময়ে, মানে 70-এর কোটাও তিনি পৌঁছননি।
1: এবং আরও একটু স্পষ্ট করে বলে দিই যে মৃণাল সেনের চলচ্চিত্র নির্মাণের পেছনে অনেকটা
2: অনেক অবদান, সেটা নিয়ে আবার আধ ঘন্টার অনুষ্ঠান করা যায়।
1: এত তখন যার তার পরিবারে যখন ভয়ঙ্কর অভাব, দিনের পর দিন তখন সেই সাপোর্ট দেয়া অনুপ কুমার দিয়ে গেছেন।
2: এবং কুণালকে বলতে গেলে, কুণাল যে কারণে মৃণাল সেনকে বাবা বলে কখনো ডাকেনি, তার মানে ওই মৃণাল বন্ধু বলতেন,
1: অনুপ কুমারকে ওই মামা নয় অনু
2: অনু বলতেন।

0: The clock says it's 4:10 p.m. Time for Musical Bandbox. Welcome, dear listeners. This is Monikuntala with you for you. With that, let us begin today's journey talking about classical crossovers in Western music. Well, classical crossovers seamlessly blend the timeless beauty of classical compositions with the vibrant energy of other musical genres, be it rock, jazz, or pop. Let's delve into the pioneers who paved the way for classical crossovers, from the iconic collaborations of David Bowie with Philip Glass to the mesmerizing fusion of Yo-Yo Ma and Bobby McFerrin. These artists pushed the boundaries of musical expressions.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন।
3: আপনি কি চীনের হাংজাও শহর চেনেন, যেখানে 2022 সালের এশিয়ান গেমসে ভারত 107টি পদক জিতে ইতিহাস গড়েছিল? এই সাফল্যের পেছনে ছিল 1045টি খেলো ইন্ডিয়ান কেন্দ্র এবং প্রশিক্ষক, পুষ্টিবিদ ও ফিজিওদের সম্মিলিত প্রয়াস। এরপর প্যারাঅলিম্পিকে 29টি পদক জেতার রেকর্ড হয়। হকি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, মহিলা ক্রিকেট, বক্সিং ও দাবা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় তিরঙ্গা গৌরবের সঙ্গে উঠছে।
4: এক খেলাড়ি দুনিয়াকে কিছু কোণে মে হাত মে তিরঙ্গা লেকর কে দৌড়তা হ্যায়, সারে হিন্দুস্তান মে ঊর্জা ভর দেতা হ্যায়, সারে হিন্দুস্তান মে চেতনা ভর দেতা।
3: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

দিশাস্ক্রিমে টেলিলয় ন্যায়বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি তাঁর ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। রাজ্যপালের বক্তব্যে আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। তিনি জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পদক্ষেপের কথাও তিনি উল্লেখ করেন।
1: Because of the presence of a large number of illegal infiltrators here, with the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: রাজ্যে চলতি বছরের স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মাসি কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হয়েছে। বিধাননগরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গৌতম পাল ফল প্রকাশ করে জানান, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in এই দুটি ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাচ্ছে। প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় হয়েছেন জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিথ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরাফ ইন্টারন্যাশনাল স্কুলের উমাং ভুট। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আজ সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তিনবার হাজিরা এড়ানোর পর আজ সকাল দশটার কিছু আগে তিনি থানায় উপস্থিত হন। জিজ্ঞাসাবাদের সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে বলে সূত্রের খবর। ফের তাকে ২২ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বন্ধ রাখার আর্জি জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের সদ্য প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন, কুড়ি জন সাংসদ এবং ৫৮ জন বিধায়ক হয় দল ছেড়েছেন কিংবা প্রকাশ্যেই দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই অবস্থায় দলের তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টের সব রকম লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই আজ পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার পর তড়িঘড়ি নির্যাতিতা দেহ সৎকার করার ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে মৃতার পরিবারের তরফে একাধিক অভিযোগ করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর আধিকারিকদের একটি দল গতকালই পানিহাটি শ্মশানে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীদের রদবদল নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন দলের পাঁচ বিধায়ক। পরে সাংবাদিকদের কুণাল ঘোষ জানান, রাজ্য সরকারের তরফে মমতা ব্যানার্জিকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তবে এক্ষেত্রে পছন্দের নিরাপত্তারক্ষী দেওয়া যাবে না।

বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। নবান্নে তাদের জন্য আলাদা ঘর, বিধানসভায় তাদের জন্য আলাদা ঘর দেওয়া হবে বলেও জানানো হয়েছে। জলসম্পদ সংরক্ষণ ও এই সংক্রান্ত সমস্যার সমাধানে বৃহৎ ও মাঝারি শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। বণিক সভা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত কলকাতায় আজ এক আলোচনা সভায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, শিল্পক্ষেত্রে জলের অপচয় শূন্যে নামিয়ে আনতে হবে, দ্বিতীয়ত জল পুনর্ব্যবহারের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডের থেকে পুরনো জলাশয় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্সের অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্যারিসে ফ্রান্সের শীর্ষ পর্যায়ের শিল্প ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে আজ অংশ নেন। প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভা টেক 2026 যোগ দেবেন। তিনি আজ প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির সকল পরীক্ষার্থীকে শান্ত থাকতে এবং নিজেদের প্রস্তুতির ওপর আস্থা রাখার কথা বলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। আগামী 21 তারিখ রবিবার নিট পরীক্ষা নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা 6:35।

0: World Boxing Cup 2026 in Guiyang, China today. Meenakshi secured a convincing 5-0 victory over Poland's Natalia Kuczewska in the women's 51kg round of 16 bout. Four Indian boxers will be in quarter-final action tomorrow. And that is the end of this news bulletin.
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। pmsuryaghar.gov.in

0: সোমবারের অভিবাসনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার, কর্ম পরিকল্পনা ও প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বর্তমান সরকার রাজ্যে যোগ ও আয়ুষের অন্যান্য ধারার চিকিৎসাকে মানুষের কাছে পৌঁছে দিতে প্রচার করবে। আগামী রবিবার 21 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হবে কলকাতায়। রাজ্যে এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার 97.74%। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি। আসছে বিস্তারিত খবরে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। রাজ্যপাল তার ভাষণে নতুন বিজেপি সরকারের নীতিগত অগ্রাধিকার, আগামী দিনের কর্ম পরিকল্পনা এবং প্রশাসনিক রূপরেখা তুলে ধরেন। বিশেষ জোর দেওয়া হয় আইন শৃঙ্খলা, অনুপ্রবেশ রোধ, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের ওপর। তিনি বলেন, নতুন সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা, সিন্ডিকেট রাজের অবসান এবং নারী শিশুদের বিরুদ্ধে অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধ অনুপ্রবেশ রুখতে সীমান্তে পরিকাঠামো উন্নয়ন, সীমান্ত বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর এবং চিহ্নিত অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর মতো পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: রাজ্যপাল জানান, পশ্চিমবঙ্গকে ফের শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু করেছে সরকার। সিঙ্গুরে নতুন শিল্প পার্ক, প্রতিরক্ষা শিল্প পার্ক এবং অশোকনগর তেল ক্ষেত্রের উন্নয়নের মতো একাধিক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। অব্যবহৃত এবং বন্ধ শিল্প ইউনিটগুলিকে পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিল্প সংক্রান্ত জমি ব্যাংককে শিল্পসাথী পোর্টালের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি থমকে থাকা রেল, মেট্রো, জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। কৃষিক্ষেত্রে কৃষক বান্ধব নীতি, শিক্ষাক্ষেত্রে নিয়মিত টেট পরীক্ষা, শিক্ষক নিয়োগ, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, পিএম শ্রী প্রকল্প, উত্তরবঙ্গে নতুন আইআইটি ও আইআইএম প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রাজ্যপাল উল্লেখ করেন। মহিলাদের কল্যাণে অন্নপূর্ণা যোজনার অধীনে মাসিক 3,000 টাকা অনুদান এবং সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত, আয়ুষ্মান ভারত, জনৌষধি কেন্দ্র সম্প্রসারণ, উত্তরবঙ্গে এইমস স্থাপনের মতো বিষয়টিও রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, উজ্জ্বলা প্রধানমন্ত্রী, কুসুম, খেলো ইন্ডিয়ার মতো আগে চালু না হওয়া কেন্দ্রীয় প্রকল্প এবার রাজ্যে কার্যকর হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার স্বচ্ছ বাস্তবায়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সম্প্রসারণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে পশ্চিমবঙ্গকে আবার দেশের অগ্রণী রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাজ্যপাল। উল্লেখ্য, এবারের অধিবেশনে আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও সোমবার রাজ্য বাজেট পেশ করা হবে। মঙ্গলবার থেকে পরবর্তী দুদিন রাজ্যপালের অভিভাষণের ওপর আলোচনা চলবে। এদিকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়করা দুটি ভাগে বিভক্ত হয়ে আসন গ্রহণ করেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ 58 জন বিধায়ক একদিকে বসেন, বাকি 14 জন বিধায়ক কিছুটা দূরত্ব বজায় রেখে বিরোধী বেঞ্চের অন্যদিকে বসেছিলেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
2: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশনেই স্পষ্ট হয়ে গেল, বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আগে নিজেদের ঘর সামলানোই এখন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধী বেঞ্চে কার্যত দুভাগে বিভক্ত হয়ে বসতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের। একদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির, অন্যদিকে মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা। বিধানসভার কক্ষের এই দৃশ্যটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে বসেছিলেন 58 জন বিধায়ক। অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, কুণাল ঘোষ, রূপবানুর রহমান, আলিফা আহমেদের মতো কালীঘাটপন্থী নেতাদের আলাদা গোষ্ঠী হিসেবেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে দেখা যায়। রাজনৈতিক মহলের মতে আদালতে মামলা চললেও বিধানসভার ময়দানে সংখ্যার লড়াইয়ে এগিয়ে থাকার বার্তা দিতে চাইল বিদ্রোহী শিবির। সবচেয়ে বেশি নজর কাড়ে ফিরহাদ হাকিমের অবস্থান। একসময় মমতা ব্যানার্জির ঘনিষ্ঠতম নেতাদের মধ্যে অন্যতম পরিচিত ওই নেতাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার পাশের সারিতে বসতে দেখা যায়, যা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণে নতুন বার্তা বলেই মনে করা হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগেই জানানো হয়েছে ঋতব্রতকেই বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিয়োগের অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর সাময়িক সিলমোহর দিয়েছে কলকাতা হাইকোর্ট। 28 জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যপালের অভিভাষণে সিঙ্গুরের শিল্প পার্ক গড়ে তোলার যে কথা বলা হয়েছে, ডোমকলের সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান তার প্রশংসা করেছেন।
3: একটা সময় আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই সিঙ্গুর নিয়ে এই শিল্পগুলো প্রায় তৈরি হয়ে গেছিল সিঙ্গুর। আজকে তাপসবাবু শিল্পমন্ত্রী, তিনি বলেছেন, রাজ্যপালের ভাষণে এটা উল্লেখ করেছেন, আমরা অন্তত এটুকু বলি যে সাধুবাদ।
0: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের রদবদল নিয়ে আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন দলের 5 বিধায়ক। পরে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে কুণাল ঘোষ সাংবাদিকদের জানান, রাজ্য সরকারের তরফে মমতা ব্যানার্জিকে Z+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তবে এক্ষেত্রে পছন্দের নিরাপত্তারক্ষী দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশে 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন। 2019 ফেব্রুয়ারিতে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 4,50,00,000 কোটি টাকা প্রদান করা হল। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে আছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প। কৃষকদের বিভিন্ন পরিষেবা দিতে ডিজিটাল কৃষি মিশনের আওতায় এগ্রিস্ট্যাকেরও সূচনা করবেন তিনি। এছাড়া রাজ্যে প্রাকৃতিক চাষের জন্য জাতীয় মিশনেরও তিনি উদ্বোধন করবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাকালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিন কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
4: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন। এটা ওপেন টু অল, সকলে অংশগ্রহণ করতে পারেন। সমবেত হওয়ার সময় 6:30 এবং 7টার সময় মূল কার্যক্রম শুরু হবে।
0: সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রাও যাদব জানান, এবারের আন্তর্জাতিক যোগ দিবসে দেশ জুড়ে অভূতপূর্ব সাড়া মিলেছে।
5: আমার পিছলে সাল হমনে যোগ ফর আনপ্লাগ কি জো যুবাও কো যোগা কে সাথ মে জোড়নে কে লিয়ে হমনে উসকা এক মাহল কিয়া থা, এক প্রোগ্রাম ভি হমনে উসমে চালায়ে। अभी अलग अलग क्षेत्र के लोगों को जोड़ने के लिए, जैसे बुजुर्ग आदमी के लिए अलग पैकेज है, छोटे बच्चों के लिए अलग पैकेज है।
0: রাজ্যে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 97.74%। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক গৌতম পাল আজ বিধাননগরে বোর্ডের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ফল ঘোষণা করেন। এবার প্রথম হয়েছেন নালন্দা একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুলের শাশ্বত ব্যানার্জি, দ্বিতীয় জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সৌরিদ্ধ মণ্ডল এবং তৃতীয় স্থান অধিকার করেছেন দুর্গাপুরের পুরব ইন্টারন্যাশনাল স্কুলের ভোট। 29 জুন কাউন্সিলিং শুরু হবে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব এবং অনুকূল বায়ু প্রবাহের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস থাকলেও সন্ধ্যের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।
2: প্রতিদিন রাতে যখন স্টুডিওর ঘড়ির কাঁটা রাত 8টার ঘর ছুঁয়ে যায়, তখন আমরা চলে আসি আপনাদের সঙ্গে আপনাদের কথা নিয়ে। আপনার কথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের বন্ধু দেবারতী আর রাজর্ষি রয়েছি সঙ্গে। যে বিষয়টা আমরা রাখি, আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠান শোনেন সকলেই জানেন একটা বিষয় রাখা হয়, এবং তার উপরেই আপনারা আপনাদের যে মেসেজ, কমেন্ট এবং সেই সাথে টেলিফোন সবটাই করেন। প্রথমেই আমাদের আজকের বিষয়টা আপনাদের জানিয়ে দিই, যে বিষয়টা আমরা আজ নির্ধারণ করেছি আপনাদের সকলের জন্য এবং অবশ্যই আমাদের নিজেদের জন্যও, কারণ এমন একটা বিষয় রাখার চেষ্টা করা হয় যাতে আলোকপাত করলে বা আপনাদের মতন যে সমস্ত শ্রোতা বন্ধুরা রয়েছেন আপনাদের যে আলোচনাগুলো, সেগুলোর মাধ্যমে আমরা নিজেরাও অনেকখানি যাতে ঋদ্ধ হয়ে উঠতে পারি, সেরকমই একটি বিষয় আজ রাখা হয়েছে। বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। আপনি এই বিষয়ে পক্ষে বলতে পারেন যে হ্যাঁ, সত্যিই পিছিয়ে পড়ছে। আগেকার মানুষ অনেক বেশি ভরসার এবং বিশ্বাসের যোগ্য ছিল। আবার উল্টোটাও বলতে পারেন যে ভরসা বা বিশ্বাস হয়তোবা আমরা শেখাতে পারছি না, বা ভরসা বা বিশ্বাস আমরা করতে পাচ্ছি না বলেই উল্টো দিকের মানুষটিকে ভরসাযোগ্য মনে হচ্ছে না। কি মনে হয় আপনাদের? যেটা মনে হবে সেটাই আপনারা লিখে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9903050992, এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং একই নাম্বারে আপনারা SMSও করতে পারেন, অবশ্যই নাম এবং লোকেশান সহ। সেই সাথে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেই ফেসবুক পেজে আজকে আপনার কথা অনুষ্ঠানের একটা পোস্টার শেয়ার করা হয়েছে। সেই পোস্টের কমেন্ট বক্সে এসেও লিখতে পারেন আপনার কথা, আর সেই সাথে টেলিফোনেও সরাসরি কথা বলে জানাতে পারেন আপনার মতামত। আমাদের টেলিফোন নাম্বার হলো 2248-8085। প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ জমে রয়েছে, তাই একেবারে শুরুতেই আর কথা না বাড়িয়ে আমরা বরং চলে যাই হোয়াটসঅ্যাপে। লিখছেন আমাদের বন্ধু বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখেছেন, সত্যি কথা বলতে কি একটা মনের কথা কই, বিশ্বাসযোগ্যতা ও ভরসা অভিধানেই মানানসই। অদ্ভুত এক বাতাবরণ, প্রতিনিয়তই মানসিক চাপ, ভুলেই গেছি মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। চোখের সামনে নানা ঘটনার তিক্ত অভিজ্ঞতায় ভরসা ও বিশ্বাসযোগ্যতা এক নিমেষে হারায়। ভরসার সাথে সাথে যদি মাপকাঠি হয় বিশ্বাসযোগ্যতা, মানুষ চেনার লেখচিত্র এখন হতাশার কথকতা। অবক্ষয়ী এই সমাজে এখন স্থিতিশীলতার টানা পড়েন, ভরসা হয় না জানাতে আপনারা কেমন আছেন। বিশ্বজিৎ কর লিখেছেন বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে। ছন্দে ছন্দে দেখলাম আমরা তার মনের কথার বহিঃপ্রকাশ। খুব সুন্দর লিখেছেন, এবং সেই সাথে আবারও দুটো ছোট্ট অনুরোধ জানাই। একটা অনুরোধ হচ্ছে আপনারা অনুগ্রহ করে একটু ছোট আকারের মেসেজ করবেন, কারণ সবটা পড়ার সময় হয়তো সবসময় হয়ে ওঠে না। গত বৃহস্পতিবারে সেরকমই ঘটনা মানে ঘটেছে, আপনাদের মতন অনেক বন্ধুরা মেসেজ করেছেন কিন্তু সময়ের অভাবে আমরা সবটা পড়ে উঠতে পারিনি। আর আরও একটা বিষয়ে, যারা একটি মাধ্যমে আসছেন অলরেডি, অর্থাৎ হয়তো SMS বা হোয়াটসঅ্যাপ করেছেন, তারা প্লিজ টেলিফোনে বা ফেসবুক কমেন্টে আসবেন না, যে কোনো একটি মাধ্যমে আপনি আসুন, কারণ আপনার মেসেজ হয়তো বা দুবার পড়া হয়ে গেল, এমন ভুলটা আমাদের তরফ থেকে হয়ে যেতে পারে। পরের বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ, ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দিদি দাদা, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে সত্যি আজও পিছিয়ে আছে। কেউ কাউকেই এখন বিশ্বাস করা কঠিন, যাকেই মন খুলে বিশ্বাস করা হবে সেই আপনার আড়ালে আপনার নিন্দা করতে ছাড়বে না, তাই রয়ে শুয়ে লোককে বিশ্বাস করাটাই বুদ্ধিমানের কাজ। এখন বিশ্বাসের মাপকাঠি ও আর ঠিক থাকছে না, লিখেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। পরের বন্ধু লিখছেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন।

অনুসন্ধা, বিশ্বাসযোগ্যতা ও ভরসা হল যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি। বর্তমান সময়ে ব্যক্তিগত ও সামাজিক উভয় ক্ষেত্রেই এই মূল্যবোধগুলোর বড় অভাব দেখা যাচ্ছে। স্বার্থপরতা, মিথ্যাচার এবং দ্রুত সফল হওয়ার প্রবণতা মানুষের মধ্যেকার পারস্পরিক বিশ্বাসকে নষ্ট করে দিচ্ছে। বিশ্বাস হলো এমন একটি বিষয় যা অর্জন করতে দীর্ঘ সময় লাগে, কিন্তু হারাতে এক মুহূর্তই যথেষ্ট। হারিয়ে যাওয়া বিশ্বাস পুনরুদ্ধার করতে হলে আমাদের সততা, সহানুভূতি এবং কথার ও কাজের মিল বজায় রাখা অত্যন্ত জরুরি। ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ এবং স্বচ্ছ আচরণের মাধ্যমেই সমাজে আবার ভরসার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব। খুব ভালো থাকবেন আপনারা সবাই, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। পরের বন্ধু লিখছেন অনিমেষ ভট্টাচার্য, লিখছেন বেহালা থেকে, প্রিয় আপনার কথা, বিশ্বাস ও ভরসা করে মানুষ আজও বাঁচে। মানুষকে বিশ্বাস ও ভরসা করে বহু দৃষ্টিহীন পথচারী রাস্তা পার হয়। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, লকডাউন ও রক্তদান শিবিরে অনেক বিশ্বাসী এবং ভরসাযোগ্য মানুষকে পাশে পাওয়া যায়। প্রবীণ নাগরিকদের বিপদে আপদে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে আসে, লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। সত্যি আমরা বর্তমান সময়ে অনেকখানি নিরাশাজনক পরিস্থিতির মধ্যে দিয়ে সবসময় যাতায়াত করি ঠিকই, এবং প্রতি মুহূর্তেই মনে হয় সব আশা শেষ হয়ে গেল। তবুও আপনাদের মতন মানুষরা আমাদের আশা যোগান বলেই কিন্তু আমরা এগিয়ে চলতে পারি। দেখি পরের বন্ধু কী লিখছেন। আজ আমরা বিষয় রেখেছি আপনার কথা অনুষ্ঠানে, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন, বিশ্বাসযোগ্যতা ও ভরসা মানুষের সম্পর্কের অন্যতম ভিত্তি, কিন্তু আজকের দিনে যেন এই মূল্যবান গুণ দুটি ক্রমশ হারিয়ে যাচ্ছে। মানুষ কথার চেয়ে স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে একে অপরের প্রতি আস্থা কমে যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া সহজ হলেও তা রক্ষা করার মানসিকতা অনেকের মধ্যেই আর আগের মতো দেখা যায় না। ফলস্বরূপ সম্পর্কগুলো বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। পরিবার, বন্ধুত্ব কিংবা কর্মক্ষেত্র সব জায়গাতেই বিশ্বাসের সংকট অনুভূত হচ্ছে। অথচ একটি সত্য কথা, একটি সৎ কাজ এবং একটি রাখা প্রতিশ্রুতি বহু বছরের ভরসা গড়ে তুলতে পারে। তাই সমাজকে আরও সুন্দর ও মানবিক করতে হলে বিশ্বাসযোগ্যতা ও ভরসার মূল্য আবার নতুন করে উপলব্ধি করতে হবে, কসবাহালতু থেকে লিখেছেন সৌভিক সরকার। পরের বন্ধু রমা রায় ভিরোর দাসনগর হাওড়া পাঁচ থেকে হোয়াটসঅ্যাপে লিখেছেন, বিশ্বাস আর ভরসা হলো দাসের ঘরের মতো, গড়তে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে লাগে এক সেকেন্ড। বর্তমানে ব্যস্ত এবং জটিল যুগে মানুষের মধ্যে এই দুটি গুণের সত্যিই খুব অভাব দেখা যাচ্ছে। আজকাল মানুষ নিজের সুবিধাটা আগে দেখে, ফলে অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া কঠিন হয়ে পড়েছে। রাতারাতি সব কিছু পাওয়ার তাড়ায় মানুষ সম্পর্কের গভীরতা ও সততার চেয়ে লাভকে বেশি গুরুত্ব দিচ্ছে। মুখে এক আর মনে আর এক, এই প্রবণতা চারপাশের মানুষদের ওপর থেকেও ভরসা কমিয়ে দিচ্ছে। আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, লিখেছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া পাঁচ থেকে। পরের বন্ধুর মেসেজ প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। মতের বিপক্ষে দিচ্ছি কয়েকটি তথ্য, শুনলে মনে হবে কথাগুলি সত্য। যখন ঘটে যায় হঠাৎ কোনো দুর্ঘটনা, উদ্ধারকারীদের বিশ্বাস করেই ফেরে চেতনা। ঝাঁপিয়ে পড়ে কত অচেনা মানুষ, বিপদমুক্ত করে মানুষের ফেরায় হুঁশ। রক্তদান কর্মসূচি কিংবা বড় কোনো লেনদেন বিশ্বাসের প্রতি ভিত্তি করেই হয়, জানবেন। বেহালা থেকে লিখেছেন প্রভাতী ভট্টাচার্য, ছন্দবদ্ধ কবিতায় তার মনের কথা। আপনারা টিউন করেছেন 100.1 FM গোল্ড আর শুনছেন দেবারতী এবং রাজর্ষির সঙ্গে আজকে আপনার কথা অনুষ্ঠান। ছোট্ট একটা গানে চলে যাচ্ছি, তারপর ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে। এই মুহূর্তে গানে গানে অমর পাল।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছিলাম আর এই মুহূর্তে দেবারতী রাজর্ষি চলে এসেছে। আপনাদের কথা নিয়ে যে অনুষ্ঠানের পোস্টারটি শেয়ার করা হয়েছে আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড কলকাতায়, সেই ফেসবুক পেজে আপনারা যে কমেন্ট করেছেন সেখানে দেখি আমাদের প্রথম কমেন্ট কে করেছিলেন। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা জানাই আর্যদের, প্রণাম আকাশবাণী। বর্তমানে মুখ আর মুখোশের লড়াই চলছে, বিশ্বাস ও ভরসা রাখা কোনো ব্যক্তির উপর কঠিন। সমাজ মাধ্যমের দৌলতে ও অন্যান্য ক্ষেত্রে বন্ধুর মতো আচরণ অনেকেই করে, কিন্তু ভরসা করাটা ভুল হয়ে যায়। কিস অন দ্য ফোরহেড বললেও বোঝা যায় না। আই এম সেফ উইথ হিম, কবির ভাষায় বলি, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। তাই বলি, বন্ধু যেন সাবধানে, না হলে ভরসা ও বিশ্বাস সবই হারাবে, সর্বত্র শয়তানের বাড়বরন্ত। নমস্কার শ্রবণ সঙ্গীদের, লিখেছেন সিঙ্গুর বাসুবাটি থেকে তপন চক্রবর্তী। পরের বন্ধু মেসেজ করেছেন মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। লিখছেন, আপনার কথা, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। বিশ্বাসযোগ্যতা ও ভরসা মানুষের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি, কিন্তু আজকের সমাজে এই দুই গুণের ঘাটতি স্পষ্টভাবে দেখা যায়। মানুষ এখন খুব সহজেই প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং কথা রাখে না। স্বার্থের জন্য অনেকে অন্যকে প্রতারণা করতেও দ্বিধাবোধ করে না। এর ফলে পারিবারিক, সামাজিক ও বন্ধুত্বের সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে। বিশ্বাস হারালে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। প্রযুক্তির অপব্যবহার ও মিথ্যা তথ্য মানুষের ভরসা কমিয়ে দিচ্ছে। তাই আমাদের উচিত সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ বজায় রাখা। বিশ্বাসযোগ্য মানুষ সমাজে সব সময় সম্মানিত হয়। একটি সুন্দর সমাজ গড়তে বিশ্বাস ও ভরসার মূল্য আবার ফিরিয়ে আনতে হবে। শুভেচ্ছান্তে মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ। খুব সুন্দর লিখেছেন বন্ধু। এবং তার পরের যে মেসেজ, যে কমেন্ট পড়ব, তিনিও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে লিখেছেন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন, বিশ্বাস আছে, ভরসাও যায়নি হারিয়ে, খুঁজে নিতে হবে চারিধারে, ফুল ফুটে পাখি ডাকে মনে ভরসা, একদিন মিটবেই মনের আশা, পালতোলা নাই মন উড়ে যায়, বিশ্বাস রাখো ধরে, ভরসাটা রাখো অন্তরে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন ভরসা রাখার কথা। পরের বন্ধু লিখছেন শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি থেকে। বরাবরের মতো ছন্দে ছন্দে তিনি লিখেছেন, এ দুনিয়া আজব দুনিয়া, বিশ্বাস করবেন কাকে, বিশ্বাস করে টাকা দিলাম পড়ে গেলাম ফাঁকে, ভরসা করে গাড়ির চাবি দিয়েছিলাম ভাই, কয়েকদিন পরে খেয়াল করি সাউন্ড বক্স নাই, ভরসা কাকে করব এমন মানুষ কোথা ভাই, কিন্তু কবি বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই, সত্যিকারের মানুষ আমি খুঁজে খুঁজে মরি, এমন মানুষ পেলাম না ভাই যাকে বিশ্বাস করি, প্রথম মাসের বেতন পেয়েছিলাম মাত্র 500 টাকা, দেব বলে দিল না কো, পকেট করল ফাঁকা, বছর কয়েক পার হলো ভাই আঙুল করে বাঁকা, অনেক কষ্টে ফিরে পেলাম কষ্টার্জিত টাকা, একদম এগুলো মিথ্যে নয় কো, বলছি আমি সত্যি, ল্যাম্পোস্টে টাঙিয়ে দিও আমায় যদি মিথ্যে হয় এক রত্তি। শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস পাইকপাড়া নলহাটি থেকে, একেবারে তার নিজের জীবনের যে ভরসা হারিয়ে ফেলার ঘটনা সেটা ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। সত্যি এমন অনেক বন্ধুদের অনেক সময় বিপদের মুখে পড়তে হয়, বা বিপদজনক পরিস্থিতি হয়তো সব সময় হয় না, কিন্তু আপনি কোনো একটা মানুষকে ভরসা করলেন যে কোনো কারণে, হয়তো আপনি কোনো একটি কাজের দায়িত্ব দিয়েছেন তাকে, এবার দেখা গেল সে বিশেষ কোনো কারণে সেই কাজটি সময় মতো করে উঠতে পারেনি। আমরা সাধারণ মানুষ কি মনে করব, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা যদি কোনোভাবে আমি করে উঠতে না পারি সময় মতন, তাহলে তো আমার একটা দায়িত্ব জন্মায় যে সেটা সেই ব্যক্তিকে জানানো যে আমি এই দায়িত্বটি যথাসময়ে পালন করতে পারলাম না, বা আমি এই বিশেষ কারণে যে কোনো পরিস্থিতি হোক না কেন আটকে গিয়েছি। কিন্তু সেটা অনেকেই জানানোর প্রয়োজন মনে করেন না। আপনি তাকে ভরসা করে একটি কাজের দায়িত্ব দিলেন, বা আপনি তাকে বিশ্বাস করলেন যে সে সময় মতো কাজটি করে ফেলবে, সে তো করলো না, উল্টে জানালোও না। এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা বোধহয় প্রতিনিয়ত হতে থাকি। আবার একই রকমভাবে যদি বলি, নানান অবিশ্বাসের ঘটনা, নানান ভরসাহীনতার ঘটনা চারপাশে ঘটে চলেছে ঠিকই, কিন্তু তারপরেও আমরা যদি মানুষের ওপর থেকে পুরোপুরি ভরসা হারিয়ে ফেলি, তাহলে তো আমরা এই সমাজে বাস করতেই পারবো না। হয়তো ঠকবো, কিন্তু দুটো ভালো মানুষও তো পাবো। পাঁচজন যদি খারাপ হন, দুজন তো ভালো হবেন, দুজন তো বিশ্বাসের যোগ্য হবেন। এভাবেই যদি আমরা ভাবি, তাহলেও বোধ হয় মন্দ হয় না। পরের বন্ধুর কমেন্ট লিখছেন বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে দীনেশ নস্কর। লিখছেন, আমরা ভরসা করতেই পারি খুব কাছের মানুষের কাছে। অনেক সময় কাছের মানুষ নিরাশ করে দেয়, খুব দুঃখ লাগে, এরকম আশা করিনি ওনার কাছ থেকে। আবার উল্টোটাও দেখা যায়, যার কাছে আশা কোনোদিনই করিনি সেই মানুষটার কাছে গিয়ে যখন বললাম, সেই মানুষটা আমাকে নিরাশ করেনি, এরকমটাও হয়। আরে কিছু বছর হলো মানুষজন পাল্টে গেছে, যাবে নাই বা কেন, কেউ একটু বিপদে পড়েছে, ঘরে বসতে বলেছি, সে মানুষটা তাকেই খুন করে পালিয়ে যায়, এমনটাও হয়। এজন্য মানুষ একটু অন্যরকম হয়ে গেছে। সবশেষে বলি, জোর তোড়জোড় নিজের জোর, কারো উপর ভরসা না করতে হয় সেইভাবেই চলতে হবে। এটা আমি একজন ব্যবসায়ী, ভালো খারাপ চিটিংবাজ ধোকাবাজ সবাইকে নিয়েই চলতে হয়, ভরসাও করতে হয়। কত টাকা মার যায়, আবার কত টাকা পাওয়াও যায়, কিছু করার নেই, সময় সময়ে একটু বিশ্বাস করতে হয়। দীনেশ নস্কর বালি হাওড়া থেকে লিখেছেন এই কমেন্ট। আমরা আজকের যে বিষয়টা রেখেছি, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। আমাদের মধ্যে টেলিফোন লাইনে প্রচুর বন্ধুরা আসছেন, আমরা অবশ্যই আসব টেলিফোন লাইনে, দেখে নিই বরং কে আছেন সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ হ্যালো, নমস্কার। রাজশ্রী দাস, শুভ সন্ধ্যা। দেখুন, বিশ্বাসযোগ্যতা বর্তমানে সত্যি হারিয়ে যাচ্ছে, কারণ আমরা বিশ্বাস এই জিনিসটা করতে বোধহয় ভুলে যাচ্ছি। আমাদের সমস্যা হচ্ছে যে অতীতে যেটা ছিল, যে মানুষ মানুষকে বিশ্বাস করে এগিয়ে নিয়ে যেত তার জীবনকে, এখন বন্ধুত্বের জায়গাতেও দেখা যাচ্ছে অনেক বেশি বিশ্বাসঘাতকতার জায়গা চলে এসেছে।

0: এটা সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ঘটছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একেবারে মানে এই বিষয়ের পক্ষে বলে যে বিশ্বাস হারিয়ে যাচ্ছে এই কথা বলা যাবে না। কারণ কিছু কিছু ক্ষেত্রে রাস্তায় যখন আমরা বিপদে পড়ি তখন কিন্তু আমরা অনেক মানুষকে পাশে পাই, এটাও যেমন সত্য, কিন্তু সম্পূর্ণরূপে এই কথা বলা যাবে না যে বর্তমান সমাজে একেবারে বিশ্বাসযোগ্যতা সেই আগের পর্যায়েতেই আছে। আগে মানুষ মানুষকে খুব বিশ্বাস করতো, একটা বয়স্ক মানুষকে বিশ্বাস করে তার সঙ্গে একটা মানে সম্পর্ক স্থাপিত হতো, কিন্তু এখন সেটাও হয় না। এখন বলুন তো কত জায়গায় আছে একটা বাড়ির কাজের মেয়ে, সে দেখা যাচ্ছে বাড়ির যে বৃদ্ধ মানুষটি আছে তার কাছে যে ব্যবহারটা আশা করে সে কাজে ঢুকছে সেই ব্যবহারটা সে পাচ্ছে না, সেই বিশ্বাসযোগ্যতাটাও সে অনেক ক্ষেত্রেই রাখতে পারছে না। সব ক্ষেত্রে হচ্ছে এটা বলা যাবে না, যাই হোক তবুও বলবো
1: পরমামিত্র ভবানীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা রাজস্বীয় দেবারদী, বিশ্বাসযোগ্যতার ভরসা এই দুই গুণ একদিন মানুষের সবচেয়ে বড় সম্পদ ছিল, কথার দাম ছিল, প্রতিশ্রুতির মূল্য ছিল, আজ প্রযুক্তি যোগাযোগ আর সুযোগের বিস্তার ঘটলেও এই জায়গাতে যেন আমরা পিছিয়ে পড়ছি। মানুষ অনেক সময় সুবিধা অনুযায়ী কথা বদলায়, দায় এড়িয়ে যায় কিংবা সম্পর্ককে ব্যবহার করে, ফলে সন্দেহ বাড়ে, আস্থা কমে, ভরসা তৈরি হতে সময় লাগে কিন্তু ভেঙে যেতে লাগে মাত্র একটি মুহূর্ত। তাই সমাজে বিশ্বাসের সংকট যত বাড়ে সম্পর্ক তত ভঙ্গুর হয়। উন্নতির প্রকৃত মাপকাঠি শুধু সাফল্য নয়, কজন মানুষ আমাদের কথায় ভরসা করতে পারে সেটিও সমান গুরুত্বপূর্ণ। বিশ্বাসযোগ্য মানুষ আজও বিরল, আর সেই কারণেই তাদের মূল্য আগের চেয়ে অনেক বেশি। ভবানীপুর কলকাতা থেকে লিখেছেন পরমা মিত্র।
2: কে আছেন টেলিফোনে? নমস্কার।
1: হ্যালো,
3: আমি বউবাজার থেকে বেলাল দুধনট বলছি। রাজশ্রী যার জন্য এক ডজন কলা নিয়ে রেখে দেবো, বৃহস্পতি।
2: বুঝতে পারলাম না ঠিক, মানে
1: কোনো একটু বোধহয় অসুবিধা হচ্ছে টেলিফোন লাইনে আমাদের মধ্যে।
2: টেলিফোন লাইনে কোনো অসুবিধা হচ্ছে না, উনি বক্তব্যের ক্ষেত্রেই যেটা হচ্ছে
1: উনি কি অন্য কোথাও ফোন করে ফেলছিলেন এমনটা মনে হচ্ছে।
2: মাসকাবাড়ি হতে চাইছিলেন। কে আছে? নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: হ্যালো, নমস্কার দাদাভাই, দিদিভাই।
2: বলুন।
4: আমি খেয়ালপুরি থেকে অশোক দত্ত বলছি।
2: বেশ, বলুন।
4: দেখুন, একদিনের বিশ্বাস ভরসা ছিল প্রচুর এবং সততা ছিল, কেননা বিজনেস লাইনে বলি, এই টাকা পয়সা কাউকে মাল দিলে 1 লাখ 2 লাখ টাকা যেদিন দেবো বলতো সেদিন কিনত। এখনকার দিনে সেইটা হয় না, ওই জন্যে ধরুন ব্যবসাতে অনেক মার খাচ্ছে, আমি ব্যবসা করতাম ছেড়ে দিতে হলো, হয়তো বলবে কালকে দেব, হবে না। আর রাস্তা চলার পথে কিছু মানুষ আছে কলকাতাতে যে আপনার কিছু হলে পরে তা এখন অনেক ছেলে পেলে আপনাকে নিয়ে মানে আপনাকে সাহায্য করবে যে হসপিটালে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অনেক আছে। কিন্তু ব্যবসা ক্ষেত্রে এইটা বিশ্বাসটা কমে গেছে। নমস্কার দিদি,
1: অসংখ্য ধন্যবাদ বন্ধুকে। আর এভাবেই আপনারা টেলিফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, আমরা আবারও আপনাদের মেসেজ পড়ব। তবে তার আগে রইল ছোট্ট একটা গান আপনাদের জন্য মান্নাদের কণ্ঠে।

ধরে নাও এই বুক থেকে আমি কোল যেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে এই টাকাটাকে নিয়ে যদি রাখি পাঁজরার ফাঁকেতে এই বুক থেকে আমি কোল যেটা ছিঁড়ে যদি রাখি এই মানি ব্যাগেতে আর মানি ব্যাগ থেকে

শুধু কলকেটা যাও ভাড়াতে কিছু মিলবে না এত রত্নি, শুধু কলকেটা যাও ভাড়াতে কিছু মিলবে না এত রত্নি, সব সত্যি।

0: আবার বলছি শোনো, রাম ভোগ ছিল বড় সর্দি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাগর কিছু রদ্দি, বুঝলা? রাম ভোগ ছিল বড় সর্দি, কাশিতে আমি নিয়ে এলুম ধরে বদ্ধি, কাশে ছোট এক ভুল টুকে শ্যামকেই দিল টুকে শিবাগর কিছু রদ্দি, তার ফলম ফলৌ ফলা কি যে হলো, ধর ধর করে যদু মারা গেল, তার ফলম ফলম ফলা কি যে হলো, ধর ধর করে যদু মারা গেল, তাই শুনে মধুর বউ সহসা হলো সদ্য বিধবা ও সত্যি, তাই শুনে মধুর বউ সহসা হলো সদ্য বিধবা ও সত্যি,
1: মায়েরই সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয়।
2: মানুষের কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও আপনাদের মেসেজ নিয়ে। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন, শুভ সন্ধ্যা রাজর্ষিদা ও দেবারতিদি। আজকের সময় বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ অনেকটাই পিছিয়ে পড়ছে, স্বার্থ প্রতারণা ও মিথ্যার ভিড়ে সত্যিকারের আস্থা যেন ক্রমশ দুর্লভ হয়ে উঠছে। সেই সাথে উনি লিখেছেন, অন্যের ভরসা অর্জনের আগে নিজেকে সৎ, ন্যায়পরায়ণ ও বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান কর্তব্য। মামুদপুর আমতলা থেকে লিখেছেন স্বাগত পাল। পরের বন্ধুর মেসেজ পড়ব। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে, লিখেছেন, এখন কারো ওপর বিশ্বাস করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সময়টা যখন ভালো থাকে তখন অনেক মানুষ আসে যায়, খুব ভালোবাসে, তখন মনে হয় এরা আমার বড় আপন, বিপদে পড়লে কতটা ভরসা দেবে সেই সময় বোঝা যায়। আমাদের জীবনে এরকম ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে, বিশালভাবে ভরসা দেয় তারপরে ঠিক আর কাজটা করে না, এটা ঠিক না। আবার এরকম দেখা, সেই মানুষটার উপর এত আশা ভরসা করেছিলাম, সে মানুষটা এরকম কথা বললে মাথায় আকাশ ভেঙে পড়ল, অন্য মানুষকে বললে কেউ বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবেও না, তারপর থানা পুলিশ, কি লজ্জার বলুন তো। এত কাছের মানুষের কাছে যে জিনিসটা রাখতে দিয়েছিলাম সেই কাছের মানুষের সঙ্গে থানা পুলিশ করতে হবে, এরপর বলুন তো কার ওপর ভরসা করব, কিভাবে ভরসা করব, মানুষ চেনা বড় দায়। কিছু করার নেই, ভরসা আপনাকে করতেই হবে, সবসময় যে খারাপ হবে এর কোনো মানে নেই। এমন কিছু মানুষ এখনো আছে যারা আপনার ভরসার

0: মূল্য দিয়েছে। কিশোর লিখছেন বালি হাওড়া থেকে। পরের বন্ধু সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, বিশ্বাস ভরসা ছাড়া মানুষ বাঁচতে পারে না, মানব জীবনের অস্তিত্বই থাকবে না সমাজে বিশ্বাস ভরসার স্থান নড়বড়ে হয়ে গেলে বা পিছিয়ে গেলে। ভাটপাড়া কাকিনাড়া থেকে লিখেছেন সংঘমিত্রা ঘোষ। পরের বন্ধুর মেসেজ লিখছেন, অনেকখানি বড় একটি মেসেজ কিন্তু লিখেছেন, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। তিনি লিখছেন, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ বড় পিছিয়ে পড়ছে। এই বক্তব্যটি আজকের সময়ের এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে। কথাটা তেতো হলেও চারপাশে তাকালে এর সত্যতা টের পাওয়া যায়। প্রথমত আমার মনে একটাই প্রশ্ন, কেন এই পিছিয়ে পড়া? উত্তরে মনে এলো একটা কথা, প্রযুক্তির দৌরাত্ম্য ও মুখোশের আড়াল। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই কম বেশি একটা পারফেক্ট জীবন দেখাতে ব্যস্ত। ফিল্টার দেওয়া ছবি, বানিয়ে বলা সাফল্যের গল্প আর লাইক কমেন্টের নেশা, এতে করে আসল মানুষটা আড়ালে চলে যাচ্ছে। কে সত্যি বলছে আর কে অভিনয় করছে বোঝা মুশকিল। ফলে একে অপরের প্রতি সন্দেহ বাড়ছে, ভরসা কমছে, স্বার্থপরতা ও প্রতিযোগিতার মানসিকতা। আগে পাড়ায় একজন বিপদে পড়লে দশজন ছুটে আসত, নিজে বাঁচলে বাপের নাম, এখন এই অবস্থা। কেরিয়ার, টাকা, স্টেটাসের দৌড়ে আমরা এতটাই মগ্ন যে পাশের মানুষটার কথা ভাবার সময় নেই। সম্পর্কগুলো হয়ে গেছে লেনদেনের মতো, তুমি আমার জন্য কি করলে, এই হিসাবে চললে বিশ্বাস জন্মায় না। কথার দাম কমে যাওয়া, আগে মানুষের মুখের কথাই ছিল দলিল, এখন প্রতিশ্রুতি ভাঙা ডাল ভাত। কালই টাকা দেব, তোমার পাশে আছি, এসব কথা বলা যত সহজ রাখা তত কঠিন হয়ে গেছে। বারবার কথা দিয়ে কথা না রাখলে মানুষ ভরসা কেন করবে? একবার বিশ্বাস ভাঙলে দশবার ভালো কাজ করেও সেটা আর ফিরে না। দ্রুততার যুগে ধৈর্যের অভাব। আমরা সবকিছু ইনস্ট্যান্ট চাই, ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট সাফল্য, ইনস্ট্যান্ট সম্পর্ক, কিন্তু বিশ্বাস তো ইনস্ট্যান্ট তৈরি হয় না, এটা ধীরে ধীরে সময় নিয়ে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে গড়ে ওঠে। সেই ধৈর্যটাই আমাদের নেই। দুদিনেই আমরা মানুষকে বিচার করে ফেলি, আবার দুদিনেই বাতিল। দ্বিতীয় আমার মনে প্রশ্ন এলো, এর ফলাফল কী হচ্ছে? উত্তর এলো, আমার মনে এর ফলাফল এটাই হচ্ছে, ভরসা কমে যাওয়ায় আমরা সবাই একা হয়ে যাচ্ছি, ভিড়ের মাঝেও একা, মন খুলে কথা বলার মানুষ পাই না, ডিপ্রেশন অ্যাংজাইটি বাড়ছে, পরিবারে বন্ধুত্বে অফিসে সবখানে একটা চাপা অবিশ্বাস কাজ করে, টিম ওয়ার্ক নষ্ট হয়, সম্পর্ক ভাঙে। আর তৃতীয় আরেকটি প্রশ্ন মনে ধরলো, তাহলে এর উপায় কী? উত্তরে উপায় মনে এলো আমার, পিছিয়ে পড়েছি মানে খেলা শেষ না, আবার এগোনো যায়। নিজেকে দিয়ে শুরু করা, অন্যের থেকে বিশ্বাসযোগ্যতা আশা করার আগে নিজে কথাও কাজে এক থাকতে হবে। ছোট প্রতিশ্রুতি হোক সেটা রাখার চেষ্টা করা, শোনার অভ্যেস, শুধু নিজেরটা না বলে অন্যের সমস্যাটাও মন দিয়ে শোনা। ভরসা মানে শুধু সাহায্য করা না, পাশে আছি এই অনুভূতিটা দেওয়া। স্বচ্ছ থাকা, ভুল করলে স্বীকার করা, না পারলে সরাসরি না বলা। মিথ্যা বলে সাময়িক বাঁচা যায়, কিন্তু লম্বা দৌড়ে হেরে যেতে হয়। সময় দেওয়া, সম্পর্ক বা বিশ্বাস কোনোটাই শর্টকাটে হয় না, মানুষকে সময় দিতে হবে, চিনতে হবে। সবশেষে বলা যায়, যন্ত্র যতই এগোক দিন শেষে মানুষকে লাগে মানুষই। আর মানুষে মানুষের সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস ও ভরসা। এই মাপকাঠিতে পিছিয়ে পড়া মানে মানবিকতার দৌড়েই পিছিয়ে পড়া। তাই নিজের জায়গা থেকে একটু একটু করে সৎ থাকলে আমরাই আবার এই ব্যবধানটা কমিয়ে আনতে পারি। কারণ বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড লাগে, কিন্তু গড়তে লাগে একটা জীবন। খুব সুন্দর মেসেজ করেছেন, খুব সুন্দর আপনার আলোচনা, রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। আমরা আবারও আসব আপনাদের মেসেজে।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
0: যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আর যে রাজস্বী দাদা ভাই ও আর যে দেবারতী দিদি ভাই, নমস্কার জানাই। আজকের সমাজে মানুষের বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে পিছিয়ে পড়ার মূল কারণ স্বার্থপরতা, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং প্রতারণার প্রসার। সমাজে সততার অভাব দেখা দিলে মানুষ নিজের ছায়াকেও ভয় পায়। মানুষ যখন বারবার প্রতারিত হয় তখন সে নতুন কাউকে আর বিশ্বাস করতে চায় না। আজকের যুগে আবেগ ও বিশ্বাসের চেয়ে মানুষ যুক্তি ও বিচার বিশ্লেষণকে বেশি প্রাধান্য দেয়। মানুষ যখন নিজের

পাঠকে সবচেয়ে বড় করে দেখে, তখন পারস্পরিক সম্পর্কগুলোর ভিত্তি নড়বড়ে হয়ে যায়। মানুষ আজ সম্পর্কের চেয়ে মুনাফা ও লাভকে বেশি গুরুত্ব দিচ্ছে, যা ভরসার জায়গাটি নষ্ট করে দিচ্ছে। অতিরিক্ত বিচার বিশ্লেষণ মানুষকে মানুষের কাছাকাছি আসার সুযোগ দেয় না, বরং সন্দেহ বাড়িয়ে দেয়। এর ফলে মানুষ ভরসার জায়গা থেকে ক্রমশ পিছিয়ে পড়ে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পরের বন্ধুর মেসেজ পড়ব। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, রাজর্ষীয় দেবারতী শুভ সন্ধ্যা। ভরসা ও বিশ্বাসযোগ্যতার মাপকাঠিতে মানুষ বড় পিছিয়ে পড়ছে, একথায় সম্পূর্ণ সহমত হতে পারলাম না। চেনা অচেনা সব মানুষের ওপর ভরসা ও বিশ্বাস করা যায় না। যারা সত্যিকারের ভালোবাসে কেবল তাদের ওপরই ভরসা ও বিশ্বাস করা যায়। তাই ব্যক্তি বিশেষে ভরসা ও বিশ্বাস কখনো এগিয়ে থাকে, আবার কখনো পিছিয়ে থাকে। খুব সুন্দরভাবে ছোট্ট কথায় আপনি আপনার মনের কথা এবং সেই সাথে আমাদের অনেকেরই মনের কথা বলে দিয়েছেন। সুভাষবাবুর মেসেজের পর যে মেসেজ পড়ব, পায়েল ব্যানার্জি লিখছে বেলঘরিয়া থেকে, লিখছেন, ভরসা আর বিশ্বাসের ভিত কিছু হলেও দুর্বল হয়েছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। কিছু মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে সাইবার ক্রাইমের মতো অপরাধ বাড়ছে। বিশ্বাসের ওপর যে সম্পর্ক দাঁড়িয়ে থাকে, এই বিশ্বাসের অভাবেই ঘরে ঘরে ডিভোর্স বাড়ছে। তাই মানুষের ধৈর্য আগে বাড়াতে হবে। একজন মানুষের উপর বিশ্বাস তৈরি হতে সব সময় সময় বেশি লাগে। এই ধৈর্য আমাদের রাখতেই হবে, বিশ্বাসের মূল্য রাখতে হবে আমাদের, লিখছেন বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি। শিপ্রা কাড়ার পরের মেসেজ করেছেন মালিকপাড়া লেন বেটোর হাওড়া চার থেকে, লিখছেন, যুগের হাওয়া, পরিস্থিতি, পরিবেশ আজ যুগের হাওয়া, পরিস্থিতি, পরিবেশ আজ বিষাক্ত হয়ে গেছে। তাই বলে একজনের দোষে সবাইকে দোষী করা যায় না। এখনও যখন সূর্য চন্দ্র উঠছে, তখন ভালো মানুষ মানে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো মানুষ শিওর আছে। পিছনে ছুরি তো নিজের সন্তানও মারে, তা বলে কি মা বাবারা সন্তানদের ভালোবেসে বিশ্বাস করছে না? তাই অ্যাট লাস্ট বলি, আমি আমার কাজ করে যাই, তার কাজ সে করুক। আমাদের মন আয়নার মতো, একবার ভেঙে গেলে দাগ থেকে যাবে। এই পর্যন্ত, এর বেশি আর কি হতে পারে? যে বিশ্বাস হারানোর মতো কাজ করবে তারই জীবনে ক্ষতি হবে। বিশ্বাস অমূল্য সম্পদ, ধরে রাখা খুব কঠিন। যে রাখতে পারবে সে জীবনে জয়লাভ করবে। শিপ্রা কাঁড়ার লিখেছেন হাওড়া থেকে এই মেসেজ। পরের বন্ধু লিখছেন তারক কুলপি থেকে, তিনি লিখেছেন, বিশ্বাস আছে তবে টাইটেলে, হারার পর জিতলে থাকে আত্মবিশ্বাস, আর কিছু অন্ধবিশ্বাস আজও আছে, বাকি যা রইল তা হলো অবিশ্বাস নয় বিশ্বাসঘাত। খুব সুন্দর লিখেছেন, বিশ্বাস শব্দটাকে আমরা কত রকমভাবে পাই সেটা ফুটিয়ে তুলেছেন আপনার মেসেজে। পরের বন্ধু লিখছেন প্রদীপ বসাক হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। যতদূর মনে হচ্ছে বন্ধুর মেসেজ আমি আজ প্রথমবার পড়ছি, দেখি কি লিখেছেন। মানুষের জীবনে বিশ্বাসযোগ্যতা ও ভরসা এমন দুটি মূল্যবান গুণ যা সম্পর্কের ভিত্তিকে দৃঢ় ও স্থায়ী করে তোলে। অর্থ, ক্ষমতা বা বাহ্যিক সাফল্য দিয়ে মানুষের মন জয় করা সম্ভব হলেও প্রকৃত সম্মান অর্জিত হয় সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে। একজন বিশ্বাসযোগ্য মানুষ তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন, প্রতিশ্রুতি রক্ষা করেন এবং অন্যের আস্থার মর্যাদা দেন। ভরসা একদিনে তৈরি হয় না, এটি গড়ে ওঠে দীর্ঘদিনের আচরণ, সহমর্মিতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে। যখন কেউ বিপদের সময় পাশে দাঁড়ায়, সুখ দুঃখের সঙ্গ দেয় এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতার পরিচয় দেয়, তখন তার প্রতি মানুষের ভরসা জন্মায়। সমাজ, পরিবার কিংবা বন্ধুত্ব, সব ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। কারণ ভরসা হারালে সম্পর্ক ভেঙে যায়, আর ভরসা অর্জন করতে পারলে হৃদয়ের দূরত্ব কমে আসে। তাই আমাদের প্রত্যেকের উচিত সত্যবাদিতা ও সৎ আচরণের মাধ্যমে নিজেকে একজন বিশ্বাসযোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে লিখেছেন প্রদীপ বসাক। পরের বন্ধুর মেসেজ শঙ্খ অধিকারী সাবড়াকোন বাঁকুড়া।

থেকে এই বন্ধুর মেসেজও সম্ভবত প্রথমবার পড়ছি। তিনি লিখছেন, আমার কিন্তু মনে হয় না যে বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠি দিয়ে মানুষ আজ বড় পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো জীবনে এরকম মনে হয় যে মানুষ বোধহয় আজ আর বিশ্বাসী নেই, খুব স্বার্থপর আর বাজে হয়ে গেছে। আবার এমন কিছু বিশ্বাসভঙ্গের ঘটনা খবরের মুখরোচক কাহিনীও হয়ে ওঠে, কিন্তু পৃথিবীর বিশালতার নিরিখে সেসব ব্যতিক্রমী ঘটনা মাত্র। মানুষ বিশ্বাসযোগ্যতার ভরসায় পিছিয়ে গেলে পৃথিবী টিকবে না, কিন্তু এখানে আজও মানুষ আছে, নির্ভরতা আছে, স্বপ্ন আছে, বিশ্বাস আছে। বাঁকুড়ার সাবড়াকোন থেকে লিখেছেন শঙ্খ অধিকারী, খুব সুন্দর আশার কথা লিখেছেন আপনি। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা মেসেজ করেছে, বিশ্বাসযোগ্যতা ও ভরসার মাপকাঠিতে মানুষ আজ পিছিয়ে পড়েছে, সেটার কারণ তো মানুষই। যে সরল সে ঠকছে, আর যে চালাক সে ঠকাচ্ছে, আর এভাবে বিশ্বাস ভাঙছে, ভরসার কেউ কাউকে করতে পারছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা, সব মানুষের মানসিক উন্নতি হোক, বিশ্বাস ও আস্থার জায়গা মানুষকেই করতে হবে, আর এ কাজ এমন কিছু কঠিন না। পশ্চিম বর্ধমান থেকে লিখেছে সুচেতা। পরের বন্ধুর মেসেজ পড়ব, সুবীর বোধক লিখছেন খালনা হাওড়া থেকে। তিনি লিখেছেন, বিশ্বাস আজকের দিনে বড়ই অভাব, আজকের দিনে ঠগ বাঁচতে গ্রাম উজাড় হয়ে যায়। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, ভরসা করে যাকে বিশ্বাস করেছিলাম দেখি সেই আমার সাথে বেইমানি করে চলে গেছে। যার আপদে বিপদে আমি ছিলাম সেই সবার আগে আমাকে ভুলে গেছে, কারণ তার এখন অনেক টাকা পয়সা আছে। লিখছেন খালনা হাওড়া থেকে সুবীর বোধক। পরের বন্ধু মেসেজ করেছেন গোপাল মান্না, উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। লিখেছেন, শুভ সন্ধ্যা। প্রতিটি বিষয়ে সাম্যতা আছে বলে এখনও পৃথিবীটা ও সমাজটা অক্ষুণ্ণ আছে, তবে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হবে। কারোর প্রতি বিশ্বাসযোগ্যতা ও ভরসা থেকেই আমরা বলি অনেক সময় যে ও যখন কথা দিয়েছে তখন আসবেই এবং তোমাকে সঙ্গে নিয়ে যাবে। তেঁতুলতলা গরুহাটা উলুবেড়িয়া থেকে লিখেছেন গোপাল মান্না। পরের বন্ধুর মেসেজ পড়ব, দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। SMS করেছেন হাওড়া থেকে রঞ্জন। তিনি লিখছেন, শুভ সন্ধ্যা দিদিভাই দাদাভাই। ভিড় শ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। আমি এই কথাটাই মানি। আচ্ছা, বিশ্বাসে লিখতে চেয়েছেন উনি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। ঠিকই তাই, আমরা যদি ভরসা করে বিশ্বাস করতে পারি মানুষজনকে, তাহলে দুবার ঠকবো, চারবার ঠকবো, কিন্তু আরও একবার নিশ্চয়ই আমাদের ভালো কিছু আমরা পাবো, বিশ্বাস ও ভরসার দাম পাবো। পরের বন্ধুর মেসেজ, সম্ভবত এটি লাস্ট মেসেজ, তাপস কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন। তার মেসেজে সম্ভবত আমি প্রথমবার পড়ছি। লিখছেন, প্রিয় দাদা দিদিমণি, বিশ্বাস ছিল আছে থাকবে, কিন্তু বর্তমানে রোজগার করার শিক্ষায় শিক্ষিত মানুষের বিশ্বাসের দৈর্ঘ্য কমছে, শাস্ত্র শিক্ষার অভাব এর কারণ। ধন্যবাদ সহ লিখেছেন তাপস কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। আর তার এই মেসেজ পড়তে পড়তে আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে একেবারে সময়টা শেষ। আমরা অর্থাৎ রাজর্ষিয়ার দেবারতী আবারও ফিরে আসব ঠিক রাত 9:30 গানে গানে বাজিমাত নিয়ে। কাজেই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: আপনি শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 এফএম গোল্ডে।
3: আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। শুরু হয়ে গেল গানে গানে বাজিমাত, আপনাদের সাথে দেবারতী আর রাজর্ষ।

গানের আকাশে চিরকালীন ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায়। ১৬ জুন আমরা পার করে এলাম এই কিংবদন্তির জন্মদিন। আজ শোনাতে গানের প্রথম পর্যায়ে আপনি বলবেন আপনার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা আধুনিক গানের কথা। সময় এখন থেকে ঠিক তিন মিনিট। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা আধুনিক গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। গানের হরেক রকম প্রশ্ন নিয়ে সাজানো এই অনুষ্ঠান। চলে আসি প্রথম রাউন্ডে, চিনতে পারো কিনা।
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: আপনি চিনতে পেরেছেন? মানে আমাদের দুজনকে চিনতে পেরেছেন, এই নিয়ে আবার কেন কি বৃত্তান্ত?
4: সেই সাথে এটাও চিনতে পারবেন, মানে চিনতে পারো কিনা রাউন্ডের প্রশ্নগুলো এবং ক্লুগুলো শুনে শুনে প্রশ্নটাও চিনতে পারবেন, উত্তরটাও চিনতে পারবেন।
3: বলে ভালো প্রথম ক্লু।
4: প্রথম ক্লু হলো উত্তম কুমার অভিনীত সাদা কালো সিনেমার গান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমাটি।
3: আমি বুঝে গেছি, বুঝে গেছি।
4: দেখা যাক।
3: বেশ, তাহলে চলে যাই আমরা শোনাতে এই গানে।
2: তোমাকে শোনাতে
5: শোনাতে এ গান, শোনাতে
2: এ গান যে গে।
4: প্রথম গানের অনুরোধ করেছেন শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের আধুনিক গান রইল তার পছন্দের।

0: চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা,
2: চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনার প্রথম ক্লু শুনে নিয়েছেন আরো একবার আপনাদের জন্য জনস্বার্থে প্রচারিত।
4: উত্তম কুমার অভিনীত সাদা কালো সিনেমার গান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা। দ্বিতীয় ক্লু, গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়।
3: আর দ্বিতীয় ক্লু শুনে নিয়েছেন, তাহলে আপনি যেটার জন্য ওয়েট করছেন সেটা এবার।
4: দ্বিতীয় গানের অনুরোধ জানিয়েছেন মহেশতলা থেকে বিজুলি চক্রবর্তী, রইল তার পছন্দের আধুনিক গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: চিনতে পারো কিনা
2: ও তো চাপ বলো তো, চিনতে পারো কিনা?
3: চিনতে হবেই হবে, প্রথম ক্লু, দ্বিতীয় ক্লু, তৃতীয় ক্লু শুনে সমস্ত কিছু চিনতেই হবে। মানুষ চিনতে পারে তো, যে তোমাকে চিনছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা। দ্বিতীয় ক্লু, গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার ছিলেন রবীন চট্টোপাধ্যায়। তৃতীয় ক্লু, লাস্ট অ্যান্ড ফাইনাল ক্লু, সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানে লিপ দিয়েছিলেন সুচিত্রা সেন।
2: বেশ, আর আপনাদের একটা অ্যাডিশনাল ক্লু দিয়ে দিই, এই সিনেমায় কিন্তু নাম ভূমিকায় ছিলেন, সিনেমার নাম ভূমিকায় ছিলেন উত্তম কুমার, যেটা কিন্তু দেবারতী আপনাকে বলবেন।
3: আমি ভাবলাম এটা বললে সবাই পেরে যাবে, সেজন্য একটু কঠিন করলাম, কিন্তু তুমি তো সহজ করে দিলে।
2: কি কঠিন, একটা কঠিন প্রেম বলে একটা সিনেমা হয়েছিল।
4: তোমাকে শোনাতে
0: শোনাতে এই গান শোনাতে।
3: পরের গানের অনুরোধ এসেছে আমাদের বন্ধু বজবজ থেকে অদিতি মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন এই আধুনিক গানটি।
5: আমার গানে স্বরলিপি লেখা রবে

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: আরে বাবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে দেবদাস ছাড়াও তো অন্য সিনেমা হয়েছে।
2: অন্য সিনেমা তো অবশ্যই হয়েছে, এবং সেই সিনেমার গানটি কিন্তু আজকের এই উত্তর।
1: তাই? তুমি কি বলতে চাইছো, কোন সিনেমা?
2: চন্দ্রনাথের কথা বলতে চাইছি।
1: চন্দ্রনাথ? আচ্ছা, এই যে নাম ভূমিকা আমি ছোট্ট করে বলে দিলাম, তাতে তুমি বুঝে?
2: হ্যাঁ, একদমই তাই। আমি বুঝে গেছি না আরো কিছু, আমি নিজের থেকে এমনিই জানতাম, তুমি উল্টে শ্রোতা বন্ধুদেরকে সাহায্য করে দিলে।
1: সাহায্য?
2: না, সাহায্য বলি না, আমি সাহায্য
1: বলছি। কারা কারা সঠিক উত্তর দিয়েছে ছটপট করে?
2: সঠিক উত্তর দিয়েছেন বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, রঞ্জিত ত্রিবেদী উলুবেড়িয়া থেকে, দেবপ্রিয় দত্ত বণিক বালি হাওড়া থেকে।
1: আর সঠিক উত্তর দিলে যেটা হয় সেটা হয় হাততালি।
2: একদম।
1: এবং হাততালির পর উত্তরের গান।
2: না, আরো একজন বন্ধু সঠিক উত্তর দিয়েছেন, ঠাকুরিয়া থেকে সুমিতা রায়। সকলের জন্য রইল একটা জোরদার হাততালি, কারণ উত্তরটা ইনস্টলমেন্টে এসেছে তাই।
1: ও,
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত। চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
3: চিনতে পারো কিনা।
4: শুনবেন চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গান, চন্দ্রনাথ সিনেমার গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সোনাঝুরি। সময়ের সাথে সাথে হারিয়ে যায় অনেক কিছু, থেকে যায় গান। এমনই একটি হারানো দিনের গান শুনব আমরা। আপনাকে বলতে হবে গানের শিল্পীর নাম কি। উত্তর পাঠাবেন SMS বা হোয়াটসঅ্যাপ করে। প্রথমে লিখবেন উত্তর, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পুরো নাম আর লোকেশন, আর মেসেজটা সেন্ড করবেন 9903059992 নম্বরে। সোনাঝুরি।

আজ ভাসিয়ে দিলাম

0: পানি যেন ঢেউগুলিতে যত ভাবনা নিয়ে বলিয়ে দিল রে
1: সোনা ঝুরি গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
2: সোনাঝুরি রাউন্ডে শুনলাম আমরা গান, আর আপনাদের বলতে হবে যে শিল্পী কে ছিলেন। এভাবেই আপনাদেরকে বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া গান আমরা কিন্তু প্রতিনিয়ত একটু একটু করে শোনানোর চেষ্টা করি। হয়তো প্রত্যেক সপ্তাহে সম্ভব হয় না, কিন্তু মাসে একটা বার অন্ততপক্ষে আমাদের এই প্রচেষ্টা বজায় থাকে। রাজশ্রী আর দেবারতী এই জুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারে চলে এসেছে আপনাদের কাছে গানে গানে বাজিমাত নিয়ে। আর গানে গানে বাজিমাত অনুষ্ঠানে যেমন থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন, ঠিক সেরকম থাকে আপনাদের পছন্দের শিল্পীদের অনুরোধের গানও। আজও তার ব্যতিক্রম নয়, আবারও আমরা অনুরোধের গানের এই আসরে ফিরব। তবে এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা যেটা বলছে, রাজশ্রী আর দেবারতীকে একটুখানি সময় থামতে হবে, কারণ একটু পরেই আসছে সংবাদ বিরতি। তাহলে বন্ধুরা, আপনারা উত্তর দিতে থাকুন 9903059292 নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS এর মাধ্যমে। আর আমরা বরং ছোট্ট করে সংবাদ বিরতিতে চলে যাই, ফিরছি আবারও ঠিক 10:10 মিনিটে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে

ভারতে দ্রুত প্রযুক্তি চালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য

0: is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
1: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবির চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবির বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 তারিখ পর্যন্ত আয়োজিত তিন দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়ে চলেছে। গত 24 ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে, বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000

0: বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1 কোটি 10 লক্ষেরও বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জলজীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যে যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরো জানান, এনএসডির তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে চেক প্রজাতন্ত্র 1-0 গোলে এগিয়ে। এদিকে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু 3:30। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত, সঙ্গে আছে রাজর্ষি আর দেবারতী। নিউজের আগে ছিল সোনাঝুরি রাউন্ডের প্রশ্ন, উত্তর জানব, তবে তার আগে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড সুরব্যঞ্জনে।
3: সুরব্যঞ্জন
4: সুরব্যঞ্জন রাউন্ড, গান তৈরির খেলা। আপনাকে আমরা শোনাবো তিনটি রেট্রো গানের অংশ। সেই গানের অংশগুলিতে আমরা কোনো শব্দ বা শব্দবন্ধকে মিউট করে দিয়েছি। সেই শব্দগুলিকে আপনাকে প্রথমে চিনতে হবে, তারপর সাজাতে হবে, আর সাজালেই পাবেন আরও একটি চেনা বাংলার রেট্রো গান। তাহলে এই গান তৈরির খেলাতে আপনারাও চলে আসুন হোয়াটসঅ্যাপ বা এসএমএস এ।

0: আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে আপনার পুরো নাম আর লোকেশন লিখতে ভুলবেন না কিন্তু। প্রথম গান,
1: ঝিলমিল বনে ঝিকিমিকি, তার ফাঁক দিয়ে যে চাঁদ মারে ঢুকি, ও চাঁদ বরণ প্রিয় আমায় ধরো দেখে, পাবে না পাবে না।
0: দ্বিতীয় গান, তৃতীয় গান,
2: রানার ছুটেছে তাই ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার
3: সুরব্যঞ্জন সুরব্যঞ্জন।

0: गाने बाजी मात। सोना झुरी
1: এবার শুনবেন সোনাঝুরি রাউন্ডের উত্তর। শুনেছিলেন এই গান। ঋতু মুখোপাধ্যায়ের সুরে দীপঙ্কর চট্টোপাধ্যায়ের কথায় এই গানের শিল্পী ছিলেন সুকুমার মিত্র। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো ভূপেন হাজারিকা আর রুমা গুহঠাকুরতার কণ্ঠে এই গান।

জানে এই মন কেড়েছে।

ছিল।

এই গান শোনার আগে আপনাদের যে প্রশ্নের উত্তর শুনিয়েছিলাম, অর্থাৎ সুকুমার মিত্র ছিল সেই প্রশ্নের উত্তর। আমরা সোনাঝুরি রাউন্ডের উত্তরে চলে এসেছিলাম। আর যারা যারা এই সঠিক উত্তর দিয়েছিলেন তারা হচ্ছেন শহীদুল ইসলাম নদিয়া থেকে, রঞ্জিৎ ত্রিবেদী উলুবেড়িয়া থেকে এবং মৌমিতা মান্না ক্যানিং থেকে। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের জন্য রয়েছে

0: गाने गाने बाजी बात, गाने गाने बाजी बात।
1: किछु किछु स्टेशन आछे जेखाने दिनेर मध्ये मानुषेर आनागोना कम किन्तु अपेक्षा बेशी। मने हय दु मिनिट नेमे बसे जाए सबुज छायाय, किन्तु गंतव्यर व्यस्तता आमादेर ताड़ा देय। सबार यात्रापथे एमन एक स्टेशन आछे जेखाने फिरबो बोले फेरा हयनि। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের

0: যশোর এফ এম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ড এ।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফ এম রেইনবো, এফ এম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।
3: গানে গানে বাজি বাত, গানে গানে বাজি বাত
4: শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। একটু পরে আবার আসছে আপনার পছন্দের সেগমেন্ট শোনাতে গান।

কুমার থেকে বিশ্বজিৎ বা সৌমিত্র চট্টোপাধ্যায়, সবার সুরেলা কণ্ঠ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আজ শোনাতে এ গানের দ্বিতীয় পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বাংলা সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

0: شورو بنجان. شورو بنجان. এবার সুরব্যঞ্জন রাউন্ডের উত্তর শোনার পালা। প্রথম গানটি ছিল
1: রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার।
0: দ্বিতীয় গানটি ছিল

এবার শুনে নিন তিন নম্বর গানটি। এই তিনটি গান থেকে একটি একটি করে যে শব্দ আমরা তুলে নিয়েছিলাম, সেই শব্দগুলোকে সাজালে যে গানটিকে আমরা পাই

এই গান শুনতে শুনতে চলে এলাম কারা কারা এই রাউন্ডের, অর্থাৎ সুরভাঞ্জন রাউন্ডের সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো নিয়ে। প্রতাপ মুলা গোপীনাথপুর কুরপাই তমলুক পূর্ব মেদিনীপুর থেকে দিয়েছেন সঠিক উত্তর, শোভা বসু যাদবপুর থেকে দিয়েছেন সঠিক উত্তর এবং অদিতি মিত্র বজবজ থেকে দিয়েছেন সঠিক উত্তর। আর সঠিক উত্তর দিলে যেটা থাকে সেটা রইল এবার আপনাদের সবার জন্য।

প্রথম গানের অনুরোধ এসেছে হুগলির বিজয়কৃষ্ণ দালালের কাছ থেকে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাংলা ছায়াছবির গান শুনতে চেয়েছেন তিনি। রইল ফুলেশ্বরী ছায়াছবি থেকে এই গান তার জন্য।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের বাংলা ছায়াছবির গানের অনুরোধ জানিয়েছেন মোনালিসা তাঁতি নিশ্চিন্তপুর জুমাই নস্করহাট কাকদ্বীপ থেকে। রইল তার পছন্দের গান সাপমোচন ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

যে গানটি আমরা এই মুহূর্তে শুনলাম, এই গানের অনুরোধ জানিয়েছিলেন আমাদের আরও একজন বন্ধু, তিনি হচ্ছেন সোনালী বাগ পাথরবেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তার পছন্দের গানও আমরা কিন্তু এই মুহূর্তে শুনিয়ে দিলাম।

বাঘা যতীন থেকে কবিতা দাস শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই বাংলা ছায়াছবির গানটি, রইল তার জন্য নতুন জীবন ছায়াছবি থেকে এই গান।

পরের গান আবারও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, বাংলা ছায়াছবির গান। আর অনুরোধ এসেছে কল্যাণী থেকে কমলেশ পাত্রর কাছ থেকে, রইল তার পছন্দের বাংলা সিনেমার গান মায়া মৃগয়া ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: Querido.
1: কৃষ্ণ নাম ভজ দি আর সব মিছে পালাবার পথ নাই নাই রে
2: কেন
1: পুত্র ঝুম আছে পিছে ও তোর ঝুম আছে পিছে
0: লেফট রাইট লেফট Left, right, left. Left and right, that's all right. Left and right, that's all right. Apna haath

মহেশতলা থেকে আমাদের বন্ধু সোনা, সে শুনতে চেয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, দুই ভাই ছায়াছবি থেকে রইল তার পছন্দের গান সব্বার জন্য।

পরের গানের অনুরোধ জানিয়েছেন কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী। রইল তার পছন্দের বাংলা ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কেদার রাজা ছবি থেকে।

পরের গান আরও একবার দুই ভাই ছায়া ছবি থেকে, আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানের অনুরোধ জানিয়েছেন বন্ধু শীলা চ্যাটার্জি সোদপুর থেকে এবং সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর এই গান শুনতে শুনতেই এই পর্বের সোনাতে গান শেষ হলো। তবে বন্ধুরা, যাদের গান বাজানো হলো না তারা কিন্তু মন খারাপ করবেন না, কারণ আজ আপনাদের জন্য এই বিশেষ পর্বে আরও একবার আসবে সোনাতে গান।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা
1: গামাপা মাগারে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি শুনছেন গানে গানে বাজি মা, গানে গানে বাজি মা 100.1 এফএম গোল্ডে।
2: শুনছেন 100.1 এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজি মাত। সঙ্গে আছি রাজর্ষি আর দেবারতী। নিউজের আগে প্রশ্ন ছিল চিত্রধ্বনি রাউন্ডের, উত্তর জানব, তবে তার আগে আবারও আসছে শোনাতে গান।

বাঙালির হেমন্ত, সাবেক বোম্বের হেমন্ত কুমার হিন্দি গানের জগতেও স্বমহিমায় ছিলেন সঙ্গীত সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়। আজ শোনাতে গানের এই পর্যায়ে আপনি জানাবেন আপনার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া হিন্দি সিনেমার গানের কথা। পরবর্তী তিন মিনিটের মধ্যে আপনি জানাবেন এই পর্যায়ে আপনার গানের অনুরোধ। প্রথমে লিখবেন SAG, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া হিন্দি সিনেমার গানের কথা, তারপর আরো একটা স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903059992 নম্বরে।

কিছু কিছু স্টেশন আছে যেখানে দিনের মধ্যে মানুষের আনাগোনা কম কিন্তু অপেক্ষা বেশি। মনে হয় দু মিনিট নেমে বসে যাই সবুজ ছায়ায়, কিন্তু গন্তব্যর ব্যস্ততা আমাদের তাড়া দেয়। সবার যাত্রাপথে এমন এক স্টেশন আছে যেখানে ফিরব বলে

0: চেরা হয়নি। সেটা দার্জিলিং এর কোনো প্রান্তিক স্টেশন হতে পারে, বা সমতলের মাঠের পর মাঠ জমির মাঝে জিরিয়ে টিরিয়ে নেওয়ার জায়গা। আপনাদের তেমনই কোনো অপেক্ষারত স্টেশনের গল্প নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুন মাসের গল্প লেখার বিষয় ছেড়ে আসা স্টেশন, গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুন। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।
3: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি।
5: আজ চিত্রধ্বনি রাউন্ডে শুনেছিলেন এই সংলাপ।
6: ধরো একজন মানুষ তার মনের মানুষকে যদি চিরদিনের জন্য পায়, তাহলে তার থেকে পৃথিবীতে আর কে সুখী হতে পারে? সীমা,
7: কোন মানুষ তার সবচেয়ে মনের মতো মানুষকে চিরজীবনের মতো খুঁজে পেলো? শুনি,
6: উনিও বললেন সেলিব্রেট করবেন, মানে সানাই বাজবে, আলো জ্বলবে, লোক আসবে।
7: আলো জ্বলবে, সানাই বাজবে, মানে
6: মানে
7: কি বলছো?
6: মানে আমার সঙ্গে তোমার বিয়ে হবে, সীমার মাঝে অসীম, মানে তোমার মাঝে আমি আমাকে খুঁজিয়া পাইয়াছি। সীমা,
7: ভুল, তুমি ভুল করছো। অভিক,
6: কি বলছো কি তুমি?
7: আমি রঞ্জনকে বিয়ে করছি অভিক।
6: তাহলে চিঠিটা,
7: চিঠিটা আমি রঞ্জনকে তো লিখেছিলাম। প্লিজ অভিক, রঞ্জন তোমার চেয়ে অনেক বেশি অসহায়।
5: ত্রয়ী সিনেমার সংলাপ, দেবশ্রী রায় আর মিঠুন চক্রবর্তী। গত 16 জুন ছিল মহাগুরু মেগাস্টার মিঠুন চক্রবর্তীর জন্মদিন। গানে গানে বাজিমাত পরিবারের পক্ষ থেকে রইল জন্মদিনের শুভেচ্ছা আর প্রণাম। সঠিক উত্তরদাতাদের নাম বলবো, তবে তার আগে থাকলো উত্তরের গান ভূপিন্দর সিং এর কণ্ঠে।

0: বালাই ষাট হারবেন কেন?
1: কারণ আপনাদের তো এই মুহূর্তে সঠিক উত্তরদাতা কারা তাদের নামগুলো জানানোর পালা।
0: একদম
1: চিত্রধ্বনি রাউন্ডে সঠিক উত্তর যারা যারা দিয়েছেন, মহেশতলা থেকে বিজলী চক্রবর্তী, বরুণয়ন দাস বেলঘরিয়া থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সোনালি কালীঘাট থেকে, শেখ আজহার বারাসাত থেকে এবং অদিতি মিত্র বজবজ থেকে।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
0: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। চলে এলাম গানের ভিতর দিয়ে রাউন্ডে। এই রাউন্ডে আমরা কোন রেট্রো বাংলা গানের থিমের ওপর একটি অনুগল্প আপনাকে শোনাবো। সেই অনুগল্পটি শুনে আপনাকে বলতে হবে সেই বাংলার রেট্রো গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে। আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
3: আমরা সবাই চাঁদের আলোয় বামন বসে আছি, অনন্ত ইথারের একটি বিন্দু কোটিতে ভাগ করে। এই পৃথিবীর কয়েক কোটি মানুষ এবং কজন মার্কাস স্কোয়ারে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতার বলিষ্ঠ ভাষা আমাকে চিরকাল টানে। আসলে কবিতা আমার আত্মা, আমার সত্তাকে ছুঁয়ে ছুঁয়ে থাকে। নমস্কার, আমি শক্তি, শক্তি সীতা মুখোপাধ্যায়। আজ রাতে গল্প করতে চলে এলাম আমি। গল্প তো জীবন থেকেই আসে, তাই না? বাবা, মা আর আমরা তিন বোন, বাড়ি নইহাটে। বাবা ছিলেন কলেজের প্রফেসর, ইতিহাসের শিক্ষক হলেও বাবার লেখা বই সাহিত্য আর দর্শনের উপরেই বেশি ছিল। কবিতার নেশাটা পেয়েছি বাবার কাছ থেকেই। যেমন দরাজ গলায় আবৃত্তি করতেন, তেমনই উদাত্ত গলায় গাইতেন ক্লাসিক্যাল।

তিন কন্যার মধ্যে আমি মেজ, আর আমি ছিলাম বাবার সব থেকে নেটিপিটি। আজ বাড়িটা ফাঁকা, ঘরগুলো খাঁ খাঁ করছে। বাবার তানপুরাটা প্রতিদিন ছুঁয়ে দেখি, বাবার আঙুলের স্পর্শ পাই। তানপুরার পাশেই মায়ের ছবি, মায়ের বিয়ের ছবি। মায়ের মুখে অদ্ভুত এক লালিত্য ছিল। আমাদের পড়াশোনা, নাচ, গান, পাস ফেল সব কিছুর ঊর্ধ্বে ছিল আমার মা। মায়ের জীবন ছিল তিন মেয়ে, আর এই তিন মেয়ের পরিচর্যা। 40 বছর আমি মা ছাড়া, 40টা বছর। মায়ের ওই গোলাপ রাঙা পরশ লাগা ধুলিকণায় মমতার চিহ্ন গেছে রেখে, খুঁজি আমি আমার মাকে।

0: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন গানের ভিতর দিয়ে রাউন্ড। একটু আগে শুনেছিলেন একটি অনুগল্প, সেই অনুগল্পটি জি বাংলার রেট্রো গানের আধারে তৈরি। এখন সেই গান আপনাদের জন্য।

0: এই ছিল উত্তরের গান। আর সঠিকভাবে উত্তরের গান চিনে নিয়েছেন যিনি, তিনি হচ্ছে নিউ টাউন থেকে রুমা দত্ত।
1: অনেক ধন্যবাদ।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
3: শুনছেন এফএম গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। এবার গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় অনুগল্প সোনার পালা। নিজের নাম আর লোকেশন লিখে উত্তর পাঠাবেন 9903059992 নম্বরে।
2: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
4: সবকিছু মুছে নেওয়া এই রাত্রি তোমার সমান, সমস্ত ক্ষতের মুখে পলি পড়ে, কখনো কখনো কাছে দূরে জ্বলে ওঠে ফসফরাস, কিছুরই কোথাও খান্তি নেই, প্রবাহ চলেছে শুধু তোমারই মতন একা একা, তোমারই মতন এত বিকার বিহীন। সরল ভাষায় জীবনের নিগূঢ় অর্থ বলে দেন শঙ্খ ঘোষ। নমস্কার, আমি শক্তি। আজ গল্পে আমার কথা। নৈহাটির মানুষজন এখনো প্রফেসরের বাড়ি বললে আমাদের বাড়িটা ঠিক চিনিয়ে দেবে। আমাদের পাঁচজনের সংসারে ছিল গান, ছিল ইতিহাস, ছিল কবিতা, ছিল সুখ আর অনেক অনেক আনন্দ। মা ছিল আমাদের তিন বোনের বেস্ট ফ্রেন্ড, আর বাবা, আমরা কেউ বাবাকে তুমি বলিনি, বাবা আপনি। এমন নয় যে বাবা খুব রাশভারী, তবু তুমি ডাকতে পারিনি।

দিদির বিয়ের অ্যালবাম। মা নিজের বিয়ের লাল বেনারসিটা পরেছিল, রাজরানীর মতো লাগছিল। খেয়াল করবেন অ্যালবামের পাতাগুলো একে অপরের সাথে লেগে লেগে থাকে, ঠিক আমাদের স্মৃতির মতো বড় জড়িয়ে থাকে। মা চলে গেল হঠাৎ করেই, মাকে ঘিরে দিদি বোন প্রতিবেশীরা খুব কাঁদছিল। আমি উঠে গেলাম বাবার কাছে। বাবা একা স্টাডিতে বসে আছেন, আমি বসলাম গিয়ে পায়ের কাছে। বাবার চোখ বেয়ে জল নেমে এলো। তুমি একা আর আমি একা, ভুলো না দুজনার ব্যথা, একবার করো তুমি

0: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত, শুনছেন FM গোল্ড। বাংলা রেট্রো গানের থিমের উপর আমাদের গল্প, আর সেই গল্প শুনে আপনাকে বলতে হবে গানটি কি। গানের ভিতর দিয়ে রাউন্ডের দ্বিতীয় গল্পটি যে বাংলা গানের ভাবনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে, দেখুন তো আপনার সাথে মিলল কিনা।

0: আর এই গান যারা সঠিকভাবে চিনে নিয়েছেন তারা হচ্ছে নিউটাউন থেকে রুমা দত্ত এবং শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
2: শুনছেন এফএম গোল, শুনছেন গানে গানে বাজিমাত। গানের ভিতর দিয়ে রাউন্ডের এবার তিন নম্বর গল্প। গল্প শুনে বলুন কোন রেট্রো বাংলা গানের সাথে গল্পের মিল পাচ্ছেন। নিজের নাম আর লোকেশন লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903059992 নম্বরে।
1: গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
3: আজ সেই ঘরে এলায়ে পড়েছে রবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। মাঝে মাঝে মনে হয় শক্তি চট্টোপাধ্যায় বুঝি আমাকে, আমার পরিবারকে ভেবেই এই কবিতা লিখেছিলেন। আমি শুক্তি, তোমাদের শুক্তি দি। মা চলে যাওয়ার পর বাবা খুব একা হয়ে গেলেন। দিদির সংসার, দুই ছেলে, এদিকে বোনও। কলেজে পড়তে পড়তে পাশের পাড়ার পিন্টুর সাথে, থাক সেসব কথা। অনেকে বলেন তোমার বিয়ে হয়নি। অবিবাহিতা মেয়েরা বিয়ে করেনি এটা মানুষ বিশ্বাস করে না। তাদের বদ্ধমূল ধারণা মেয়েটার বিয়ে হয়নি। সত্যি কথা বলতে কি, সংসারের স্বপ্ন আমারও ছিল, কিন্তু বাবাকে কে দেখবে? তার উপর বোনের প্রেমের বিয়ের পরিণতি দেখে PhD করার পর বাবা বলেছিলেন কলেজে পড়াতে, যাইনি, বাড়িতেই ব্যাচ করে করে টিউশন দিতাম। এখন ওরাই আমার ছেলে মেয়ে, ওরাই আমার পরিজন।

শেষের 5 বছর বাবার অ্যালজাইমার্স হয়েছিল। মাঝে মাঝে আমাকেই যে চিনতে পারতেন। 2018-তে বাবাও চলে গেলেন, থেকে গেলাম আমি। সাথে নিয়ে বাবার লেখা, বাবার শিক্ষা, বাবার মনন, সকলেই ভালোবাসে, সকলেই ব্যথা পায়। কজন আর ভালোবেসে তাজমহল গড়ে যায়।

0: আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানের ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে
1: শুনছেন গানে গানে বাজিমাত। আপনারা আছেন গানের ভিতর দিয়ে রাউন্ডে। এবার চলে আসি তিন নম্বর প্রশ্নের উত্তরে। শুনেছিলেন অনুগল্প, আর অনুগল্পের সাথে উত্তরের গানটা এবার মিলিয়ে নিন।

0: না আমরা কিছুই বলবো না, আমরা শুধু গান শুনবো।
1: আর গান শুনতে শুনতে এবং গান নিয়ে এই যে গল্প, তার খেলায় মেতে উঠেছিলাম আমরা। সেখানে উত্তরের গান তো শুনলেন, কে দিয়েছেন সঠিক উত্তর বা কারা দিয়েছেন সঠিক উত্তর তাদের নামগুলো একটু বলে দিই। রুমা দত্ত নিউ টাউন থেকে এবং অদিতি মিত্র বজবজ থেকে দিয়েছেন সঠিক উত্তর।
0: কিন্তু সব থেকে বড় কথা, অনুষ্ঠান কেমন লাগছে সেই ফিডব্যাক কিন্তু আপনারা জানাতে পারেন আমাদের SMS করে বা হোয়াটসঅ্যাপ করে।
1: এবং কিছু কিছু বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষে জানাচ্ছেন কেমন লাগছে অনুষ্ঠান বা কি ধরনের গান শুনতে ভালো লাগছে সেই সমস্ত কিছু। আপনারাও চাইলে চলে আসতে পারেন হোয়াটসঅ্যাপে বা SMS এর মাধ্যমে।
0: একদমই আপনাদের ফিডব্যাক জেনে কিন্তু আমরা অনুষ্ঠানকে আবার নতুনভাবে একটু সাজাতেও পারবো। আপনাদের পরামর্শ আমরা চাইছি। কিন্তু আমরা যেটা চাইছিলাম যে আরও কিছুক্ষণ থাকবো, কিন্তু ঘড়ি বলছে না আর তো থাকা যাবে না, কারণ মিনিট 30 সেকেন্ড মতো আমাদের আছে হাতে, এবং সেই 30 সেকেন্ডের মধ্যে কি আর বলা যেতে পারে। একটা কথাই বলতে পারি, ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

Kingdom.

রানার গ্রামের দাখর করা। রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই।

স্টুডিওর ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে সময় রাত 12:49 হয়ে 3 সেকেন্ড। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। শুনছেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে আধুনিক গান।

শুনছেন আধুনিক গান, এতক্ষণ শুনলেন শিল্পী আশা ভোসলের কণ্ঠে।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দিয়ে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ

স্টুডিও হরিগাড়া জানান দিচ্ছে সময় রাত 1:37 হয়ে 51 সেকেন্ড। শুনছেন DTH বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে আধুনিক গান। আজকের অনুষ্ঠানের পরবর্তী তথা আধুনিক গানের শেষ শিল্পী লতা মঙ্গেশকর।

শিল্পীর কথা অনুযায়ী তাহলে তাই হোক, আজ তবে আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:02 হয়ে 20 সেকেন্ড, আর এখন সময়টা বাংলা ছায়াছবির গানের। প্রথমে থাকছে ছায়াছবি দেয়ানিয়া থেকে প্রথম গানটি, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: পরবর্তী গানের শিল্পী শ্যামল মিত্র।
1: জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছায়াছবি দেয়ানেয়া থেকে গান। পরবর্তী গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখ সাগরের নীল।

এখন শুনবেন 1957 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি হারানো সুর। এই ছায়াছবি থেকে প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা ছায়াছবি সপ্তপদী। এই ছায়াছবি থেকে গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: হাসিতে মন আমার মিশে গেল দেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো
1: বলবো না।

0: এই গানের রেশরা যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো
1: বলো
0: না না তুমি বলো
1: তুমি বলো
0: তুমি বলো
1: তুমি বলো

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:34 হয়ে 35 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গান।

পরা কত পা, এত লাঠি খাও তবু মুখে কিছু বলো না।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নুক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

जे बड़ई मजार बांधन बाहर अलगा होले भीतर जड़ा तारे एक बार

চোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়। লেগেছে বিষম চোট, কি জানি কি হয়।

0: ধনী মেছা ছবি থেকে আজকের শেষ গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: গৃহস্থের খোকা হোক,

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের পরবর্তী ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি থাকছে মান্নাদের কণ্ঠে।
1: এবার মোলে সুতো হবো

এবার মূলে সুত হব। বলে কি প্রেম দেবে না।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই না

নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি। এমন দোষর কে আছে আর মানুষের দুঃখ শোকে। নেশার ঘরে কি বলতে কি বলে ফেলি একে ওকে। যদি জগাই মা ভাই কিছু মনে করো না, যদি জগাই মা ভাই না থাকতো।

শুনছেন ছায়াছবি মৌচাক থেকে গান। পরবর্তী গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোসলে দ্বৈত কণ্ঠে।

যতই নারী তর সাজক পোশাকে হাত খাবে, নারীর ধরন বদলে কি আর যাবে, স্বাস্থ্য না পেয়ে তাই তো নারীর ঘোমটা খোলা মানে।

বিন্দুতে ঘোষা ধরে রাগলে এখন আর কথা নেই, কোমর বেঁধে ঝগড়া ছাড়ে। কৃষ্ণা বহনের বিবি এসেছে, চালা বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে, যে তার অনেক সমান।
0: নারী পুরুষ সমান সমান অনেক আছে মানতে পারি, হবে গো কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? হইল হবে গো কামালে যে উঠবে না তো ধূপার বাড়ি।

0: বদলাবো কা উল্লেখ কিয়া।
1: এই গানের সাথেই আজকে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে সময় এখন 3:02 হয়ে 34 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গান। আজকে নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে থাকছে লোকগীতি পরিবেশনায় এবং নিবেদনে দোহার।

চোখ মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ, কালো

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, পরিবেশনায় দোহার। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী উৎসব দাসের কণ্ঠে।

এই ভক্তিগীতির সাথে সাথেই আজকের নানা রঙের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ততক্ষণ আহিরের আগে সেতার বাদন শুনলেন শিল্পী ছিলেন রিয়া শ্রীবাস্তব। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। এখন স্বরোৎপাদন শিল্পী অভিষেক লাহিড়ি, রাগ বাসন্ত মুখারী।

শরদে শুনলেন রাগ বসন্ত মুখারী, শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ী, তবলায় অরিন্দম চক্রবর্তী। প্রভাতি আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো

0: আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ শুক্রবার 19 জুন। চিরন্তনীতে আমি আপনাদের সঙ্গে উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নাম্বারে। 9903659992। আজ আষাঢ় মাসের 3 তারিখ। গত 2-3 দিন আগে 16 জুন ইংরেজির, সেদিন ছিল পয়লা আষাঢ়। আকাশ কালো করে হয়তো মেঘ জমেনি, তবু মনের মধ্যে কিন্তু বৃষ্টি রিমঝিম করে ঝরেছিল, কারণ দিনটা ছিল পয়লা আষাঢ়। আজকের চিরন্তনী একটু অন্যরকম ভাবে সাজিয়েছে, কারণ প্রতিদিনই চিরন্তনী, প্রতিবারের চিরন্তনী আমরা বিভিন্ন বিভিন্ন ধরনের আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করি। আজ কিছু গান থাকবে, তার সঙ্গে কিছু কথা, কিছু কবিতাও থাকবে। একটা পর্ব, তারপরে চলতে চলতে দেখা যাক কোথায় পৌঁছই। তবে আষাঢ় যখন এসে পৌঁছেছে, তখন রবীন্দ্রনাথের এই গানটা না শুনলে তো একেবারেই চলছে না, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।
1: আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে, আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, হৃদয় আমার আজ ফুলকে দুলি

আবার এসেছে আষাঢ় আকাশ থেকে, রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে।

0: 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। প্রথমেই একটি ছেলে

ছেলেটি যাদবপুরের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, বর্তমানে যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ভর্তি হয়েছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। কিন্তু পরিবারের বা বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও পরবর্তীকালে গানকেই নিজের জীবন হিসেবে বেছে নেন। নিজের স্বপ্নের প্রতি এই একনিষ্ঠতাই তাকে

কিন্তু এই অভাবকে কখনো নিজের পথে বাধা হতে দেননি। মোরেলর সাধনা এবং আবেগের স্বাভাবিক প্রকাশ দিয়ে প্রতিটি গানকে তিনি অমর করে তুলেছিলেন। তার আত্মমর্যাদা বিশেষভাবে পরিচিত। সরকারি স্বীকৃতি একবার তার তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন। তার বক্তব্য ছিল, অনেক জুনিয়র সহকর্মী যারা একসময় তার অধীনে কাজ করেছিল, তারা যখন সে সম্মান পেয়েছে, নিজের কাজের প্রতি আত্মসম্মান এবং অধিকারের জন্য এই মানসিকতা অত্যন্ত শিক্ষণীয়। তাছাড়া বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় সাহায্য করতেন। আর সবথেকে বড় কথা, তার গান কত মানুষকে ভালো রাখার, ভালো থাকার একটা উদ্দীপনা জুগিয়েছে। সে মানুষটির জন্মদিন ছিল 16 জুন, পয়লা আষাঢ়। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আসলে এই কথাগুলো এই জন্য উঠে এলো, চিরন্তনী তো আমরা সবসময় বিভিন্ন রকমের প্রেরণামূলক ঘটনার অন্বেষণ করি। তো যে মানুষটা নিজের স্বশিক্ষিত, পারিবারিক অনেক আপত্তিকে নিজের কনফিডেন্স দিয়ে জয় করে এগিয়ে চলেছিলেন, এবং সবথেকে কথা বড় কথা হচ্ছে, বোধ এবং বুদ্ধির অদ্ভুত একটা সংমিশ্রণ ছিল তার প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রে। জীবনে বোধ এবং বুদ্ধি যদি সম্পূর্ণ না থাকে, তাহলে সেই মানুষটার সাফল্য পাওয়া খুব শক্ত। এবং সবথেকে আরেকটা জিনিস এই কথা প্রসঙ্গেই মনে হলো, সেটা হচ্ছে আমরা যেমন বলি বুদ্ধির শুদ্ধি, মানুষের বুদ্ধি শুদ্ধি নেই। আসলে বুদ্ধি হয়তো আছে, কিন্তু বুদ্ধির শুদ্ধতা, যেটা কিন্তু খুব জরুরি। যদি বুদ্ধির শুদ্ধতা না থাকে, তাহলে অসম্ভব বুদ্ধিমান মানুষও এত নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় যে শেষ পর্যন্ত সে নিজে এবং তার চারপাশের মানুষ, তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, তাদের একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যাই হোক, সেসব তো অনেক পরের গল্প। তবে যে মানুষটির কথা বলছি তিনি হেমন্ত মুখোপাধ্যায়। সুরের আকাশে যেন তিনি সুখ তারা।

0: একদিন নববর্ষা ছায়া উত্তরীয় উড়িয়ে পূর্ব দিগন্তে এসে উপস্থিত। বাংলা ক্যালেন্ডারে চোখ পড়তেই দেখি দিনটা আষাঢ় মাসের প্রথম দিন। উজ্জয়িনীর কবির কথা মনে পড়ে গেল। মনে হল প্রিয়ার কাছে মেঘকে দূত করে পাঠাই। কশ্চাইতে কান্তা বিরহ গরুণা সাধিকার প্রমত্তহ শাপনস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যশশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যদকেষু স্নিগ্ধোচ্ছায়াতলসু বসতিং রামগির্যাশ্রমেষু তস্মিন্নদ্রৌ কচিত বলা বিপ্রয়ুক্তঃ শকামি মত্ত্বমাসা কনকবলয় ভ্রংশরিক্ত প্রকষ্ঠো আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট শানু বক্রক্রীড পরিণত গজ
1: শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরুষু বসতিং রামগির্যাশ্রমেষু তস্মিন্নদ্রৌ কতিচিদবলা বিপ্রযুক্তঃ সকামি নীত্বা মাসান কনকবলয় ভ্রংশরিক্তঃ প্রকোষ্ঠঃ আষাঢ়স্য প্রথম দিবসে।
0: কবে কোন বিস্তৃত বর্ষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত মেঘমন্ত্র শ্লোক। বিশ্বের বিরোহী যত সকলের শোক রাখিয়াছ আপন আধার স্তরে স্তরে সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: জগতে কেহ যেন নাহি আর,
1: জগতে কেহ যেন নাহি আর,
0: সমাজে সমস্ত

জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি ভার। শ্রাবণ বরিশালে একদা গৃহকোণে কথা বলি যদি কাছে তার।

নেই সে কথা আজই যেন বলা যায়।

0: আজ সকালবেলায় মেঘের স্তবকে স্তবকে আকাশের মুখ ভার হয়ে এসেছে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সে ভেতরের কথাটা, কেবলই বন্ধ দরজায় শিকল নাড়ছে, বলছে, আমার চিরদিনের সে আর একজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশে ভিখারী রাস্তার কোন মোড়ে।
1: মোর ভাবনা।

পৃথিবীর শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে? তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র সূর্য তারা সব হারিয়ে ফেলে এসেছি, আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রুভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো, তোমার এই শ্যামল হৃদয়টির মতো। সেই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চিরবিরহটাকে চোখের জলের গান দিয়ে ফুরিয়ে দিলে।

এসেছে বরষা, এসেছে নবীন বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলেছে পবনে শন শন বন বীথিকা, গীতিময় তরুলতিকা, শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত গীত মুখরিত বন বীথিকা, আনবদঙ্গ।

মুরজ মুরলি মধুরা, বাজাও শঙ্খ হৈরব কর বধুরা, এসেছে বরষা ওগো নব রাগিনী, ওগো প্রিয় সুখ ভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নব গীত কর রচনা, মেঘমল্লার রাগিনী এসেছে বরষা ওগো নব অনুরাগিনী। ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থর থর করছে দরজা, খরখর করছে জানলাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধার সুপুরি গাছের আর নারকল গাছগুলো অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। মনে পড়ছে সেই পথটা, সাওন গাগানে ঘোর ঘন ঘাটা, নিশীথ ইয়ামিনী রে, কুঞ্জ পথে সখি কেসে যাও অবলা কামিনী রে। সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেম ছবি, কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান, বিরহ তাপিত হেরি কাহার নয়ান, রাধিকার অশ্রু আঁখি পড়েছিল মনে। বৈষ্ণব সাহিত্যে বর্ষা বারবার ধরা দিয়েছে বিভিন্ন ভাবে, আসলে বর্ষার সঙ্গে প্রেমের একটা নিবিড় যোগ আছে। বর্ষা মানে এমন একটা ঋতু যার মধ্যে ক্ষণে ক্ষণে আছে পরিবর্তনের চমক, এই মেঘ বৃষ্টি তো পরক্ষণে রোদের ঝলমলিয়ে ওঠা, ঠিক প্রেমের মতো, তাই না? বর্ষার অনুষঙ্গে বৃন্দাবনের কৃষ্ণের কথা যদি মনে পড়ে, আর পাশাপাশি মনে পড়ে না, নিজের পাশে থাকা সেই কৃষ্ণকলির কথা।